0: মেজবানি এফএম গোল্ড খাঁটি শোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম।

প্রভাত বিনায়, আমি অর্পিতা আপনাদের সাথে। এবং আমরা প্রভাত বিনায় স্বনামধন্য ব্যক্তিদেরকে শ্রদ্ধাঞ্জলি দিই, স্মরণ করি। কিছু যদি গুরুত্বপূর্ণ কোনো দিন থাকে, সেই দিনকে স্মরণ করি। আজকে এমন একজন মানুষের গল্প আপনাদেরকে শোনাব, যার কথা মনে আসলেই কৌতুক এবং ভয়ের একটা অদ্ভুত মিশ্রণ আমাদের মনে তৈরি হয়। তার জীবনের গল্প অনেকটা তাই। ছোটবেলা থেকেই ছিল ভীষণ পুলিশের ভয়। জিজ্ঞাসা করলে বলতেন, তার বাবা নাকি একদিন তাকে একটি চিঠি দিয়ে বলেছিলেন থানায় গিয়ে এক পুলিশ অফিসারকে দিতে। সেই চিঠিতে লেখা ছিল যে অ্যালফ্রেড যদি দুষ্টুমি করেছে, তাই তাকে শাস্তিস্বরূপ যেন 5 মিনিটের জন্য লক আপে রাখা হয়। মানে যখনই যখনই অ্যালফ্রেড দুষ্টুমি করবে, তাকে সেই ভয়টা দেখানো হতো এবং 5 মিনিটের জন্য নাকি তাকে লক আপে রাখাও হয়েছিল। সেই থেকে তার একটা অদ্ভুত ভয়ের প্রতি আকর্ষণ। এবং যদিও এই ঘটনার সত্যতা নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করেন, তবুও ওই যে বললাম ভয়, রহস্য এবং নানানভাবে মানুষের মনের যে গহন গহীন অন্ধকার, তাকে নিয়ে চর্চা সেই বাল্যকাল থেকেই ছিল তার। 13 আগস্ট 1899 লন্ডনের লেটনস্টোনে জন্ম এই বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব। তাকে বা তাকে তার পরিচালিত, প্রযোজিত বা তাকে নিয়ে রহস্য রোমাঞ্চ গল্পকথার বই আমরা পড়েছি। তিনি আর কেউ নন, অ্যালফ্রেড হিচকক 1919 সালে ব্রিটিশ চলচ্চিত্র জগতে পা রেখেছিলেন। কিন্তু অ্যালফ্রেড হিচকক বলতে আমরা যা বোঝাই, রহস্য, রোমাঞ্চ, সাসপেন্স, তাকে নিয়ে বিভিন্ন মজার গল্প এবং তার জীবনের গল্প, কারণ আজকে তার জন্মদিন, এই প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব।

অ্যালফ্রেড হিচককের কথায় আমি অর্পিতা আপনাদের সাথে। কথা হচ্ছে এমন একজন বর্ণময় ব্যক্তিত্ব, বর্ণময় প্রবাদ প্রতিম, পরিচালক, প্রযোজক, টাইটেল কার্ড ডিজাইনার, নাম ভূমিকায় যারা ডিজাইন করেন চলচ্চিত্রে, সেই ভূমিকায় প্রথমে তাকে আমরা দেখতে পাই 1924 সাল। তখন তিনি জার্মান চলচ্চিত্র জগতে পা রাখলেন, যেই সময় জার্মান চলচ্চিত্র জগতে রয়েছেন ফ্রিটজ, লুবিশ, মার্নো, এরা তারা তাদের বিখ্যাত শিল্পকর্মে যখন ব্যস্ত, সেই সময় হিচকক পৌঁছলেন বার্লিনের বেবেলসবার্গ স্টুডিওতে এবং দ্য ব্ল্যাক গার্ড বলে একটি ছবির সহকারী পরিচালক রূপে তিনি জার্মানে গেলেন। জার্মানিতে গিয়ে জার্মান ছবির নান্দনিকতা, জার্মান অভিব্যক্তিবাদ, এইগুলো তাকে কিন্তু খুব প্রভাবিত করেছিল। মার্নো এবং তার বেবেলসবার্গের সহকর্মীদের থেকে হিচকক শিখেছিলেন চলচ্চিত্রের মূল মাধ্যম হলো দৃশ্য, কথা নয়। চলচ্চিত্রে শব্দের আধিক্য কোনো ছবিকে দুর্বল করে, কমিয়ে দেয় সেই দৃশ্যের যৌক্তিকতা এবং মুগ্ধতা। তাই আমরা যে হিচককের যখন আমরা সেই ক্রাইম থ্রিলারগুলো দেখি এবং পড়ি, আমাদের অদ্ভুত একটা ভয় কাজ করে, যেটা হিচককিয়ান ফিয়ার বিখ্যাত প্রবাদ প্রতিম। এবং সেই হিচককিয়ান ফিয়ারের যে কটা আমরা তার পরিচালিত প্রযোজিত সিনেমা দেখেছি বা তার যে ক্রাইম থ্রিলারের ওপরে যে বইগুলো রয়েছে, তার সিনেমার গল্পগুলি নিয়ে বই হয়েছে, যেগুলি ক্রাইম থ্রিলারের বলা যেতে পারে একদম বহু পঠিত, বেস্ট সেলিং বলাই যেতে পারে, তো সেই সমস্ত বইতে বা চলচ্চিত্রে আমরা কিন্তু একটা অদ্ভুত স্তব্ধতা দেখতে পাই, নিস্তব্ধতা। একটা দৃশ্য নিস্তব্ধ হয়েও অনেক কিছু কথা বলে যায়, তো সেই শব্দের আধিক্যকে কমিয়ে নিস্তব্ধতা, স্তব্ধতাকে প্রাধান্য দেওয়া, এই মুনশিয়ানা শিখেছিলেন জার্মান চলচ্চিত্র পরিচালকদের থেকে।

আমরা হিচককের বিখ্যাত যে ছায়াছবিগুলো দেখেছি বা গল্পের বইতেও যে থ্রিলারগুলো পড়েছি, যেমন ভার্টিগো এবং মার্নি, ভার্টিগো, সাইকো, বার্ডস, এই সমস্ত চলচ্চিত্রে আমরা কিন্তু দেখতে পাই অদ্ভুতভাবে, অদ্ভুত যে ভয়ের দৃশ্যগুলি সেগুলো কিন্তু শুরু হয় নিস্তব্ধতার মাঝে, শব্দ চিৎকার কিছুই স্থান পায় না।

এবং অদ্ভুতভাবে তার নিজের জীবনেও কিন্তু বেশ মজার কিছু ঘটনা আছে। যে রহস্য রোমাঞ্চ তিনি এতটাই পছন্দ করতেন, একবার হলিউডের তাবড় তাবড় মানুষদের নিমন্ত্রণ করেছিলেন তার বাড়িতে। অতিথিরা সব পৌঁছে দেখলেন গোটা ডিনার টেবিল নীল রঙের খাবারে ভর্তি, খাদ্য থেকে পানীয় সব নীল। অতিথিরা কিন্তু খালি পেটে বাড়ি ফিরেছিল সেদিন। নীল রঙের সঙ্গে বিশ্বের একটি সংযোগ আছে মানুষের কল্পনায়, তাই থরে থরে সাজানো নীল খাবার অস্বস্তিতে কোনো অতিথিই কিন্তু মুখে তুলতে পারেননি। চেনা খাবার অচেনা হয়ে গিয়েছিল মুহূর্তেই। হিচককের কাজই ছিল এইটা, যে অদ্ভুতভাবে মানুষের মনকে কী করে ভয় পাইয়ে দিতে হয়। চেনা মানুষ, চেনা দৃশ্যপট, চেনা বস্তু হঠাৎ করে অচেনা হয়ে যাওয়ায় যে ভয়, সেই অচেনা অজানা ভয়ের ভয় অনেক বেশি মানুষের মনকে সংবেদনশীল করে। তাই তার চলচ্চিত্রে কিন্তু আমরা দেখি ছোট ছোট পাখি, চড়ুই, গাংচিল, ছোট ফিঞ্চের মতো শান্ত পাখিরা জোট বেঁধে আক্রমণ চালায় মানুষের ওপর। তো এইরকম যে অদ্ভুত অদ্ভুত তার মস্তিষ্ক থেকে তিনি কল্পনা প্রসূত করতে পারতেন, এবং যে বললাম এই যে থরে থরে সাজানো নীল খাবার, হিচককের এই স্টাইলের জন্যই কিন্তু সারা পৃথিবী তাকে মনে রেখেছে। রহস্য রোমাঞ্চ গল্পের প্রবাদ প্রতিম প্রযোজক, পরিচালক, চলচ্চিত্র নির্মাতা, এবং তার যে পরিচালিত গল্পগুলো আমরা কিন্তু বই আকারেও পড়ি। তো এই এবং বই যে বললাম বেস্ট সেলিং, কেন? কারণ এই যে অদ্ভুতভাবে একটা ভয় ধরিয়ে দেওয়া, একটা সাসপেন্স ক্রিয়েট করা, যেগুলো আমাদের খুব চেনা জিনিস, কিন্তু সেই চেনা মানুষের মধ্যেও এক অচেনা ভয় লুকিয়ে আছে। খুব চেনা দৃশ্য, চেনা মানুষ, চেনা পরিস্থিতি যখন তখন অচেনা হয়ে যেতে পারে মানুষের মনে, এই যে একটা আতঙ্ক তৈরি করা, তার এক সহজাত ক্ষমতা কিন্তু ছিল।

অ্যালফ্রেড হিচককের জন্মদিনে প্রভাত বিনায় তাকে নিয়ে স্মৃতিচারণ করছি আমি অর্পিতা। আসলে ছয় দশকের কর্মজীবনে 50টিরও বেশি ছবি পরিচালনা করেছেন। নির্বাক ছবির সময় থেকে শুরু করে সবাক ছবি, রঙিন ছবির সময়কালেও চিত্র পরিচালনার কাজে নিয়োজিত ছিলেন। চলচ্চিত্র জগতে সর্বকালের এক অপ্রীতিরোধ্য পরিচালক হিসেবেই পরিচিত, যদিও খ্যাতি রহস্য রোমাঞ্চ ঘরানার ছবির ক্ষেত্রে। তাকে কিন্তু বলা হতো দ্য কিং অফ সাসপেন্স, সাসপেন্সের ওস্তাদ। এই যে চরিত্রের অন্তর্নিহিত দ্বন্দ্ব, নিজস্ব অস্তিত্ব, অদ্ভুতভাবে এই যে আমরা চিরাচরিত মানুষজনকে দেখি, হঠাৎ করে তাদের সাথে বন্ধু হই, সেই বন্ধু কখন আমাকে বিপদে ফেলবে, এইরকম হচকিত করে দেওয়া বা হতচকিত করে দেওয়া, অদ্ভুত সাধারণ ঘটনাকে একটা অসাধারণ মোড় দেওয়া, অ্যালফ্রেড হিচককের চলচ্চিত্রে আমরা দেখতে পাই। আর যে কোনো চরিত্রকে অনুসরণ করতে

দেখা যায় তার ক্যামেরাকে। পরবর্তীকালে ক্যামেরার এই চলমানতা তার একটি বিশেষ কৌশলে পরিণত হয়েছিল, যে ক্যামেরা চরিত্রগুলোকে অনুসরণ করত নিস্তব্ধে, তাদের গতিবিধি, তাদের শব্দ নিক্ষেপণ, তাদের নিঃশ্বাস প্রশ্বাস, সমস্ত শারীরিক গতি প্রকৃতিকে ক্যামেরা নিঃশব্দে অনুসরণ করছে। এবং এই যে স্টাইলটি পরবর্তীকালে অনেক পরিচালকরা অ্যালফ্রেড হিচককের থেকে অনুপ্রাণিত হয়ে অনুসরণ করেছেন। তার বিখ্যাত চলচ্চিত্রগুলির কথা তো আগেই বললাম। আসলে 1899 সাল 13 আগস্ট আইরিশ ক্যাথলিক পরিবারে কিন্তু জন্ম। সমস্ত ভাই বোনেদের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন এবং এই যে বললাম খুব দুষ্টু ছিলেন বলে শোনা যায়, এবং সেই দুষ্টু হওয়ার কারণে বাবা বলতেন যে পুলিশের কাছে তাকে দিয়ে দেবেন, এবং সেই কারণে পুলিশের ভয় নিয়ে একটা গল্পকথা তার জীবনে কিন্তু আছে। ছোটবেলায় ক্যাথলিক আবাসিক স্কুলে পড়তেন লন্ডনে, এবং সেই কারণে যেহেতু রেসিডেন্সিয়াল স্কুল হোস্টেলে থাকতেন, শৈশব কেটেছে অত্যন্ত একাকিত্বে। কোথাও গিয়ে এই একাকিত্বর ছবিও কিন্তু তার চলচ্চিত্রে আমরা দেখতে পাই। চরিত্রগুলি, কেন্দ্রীয় চরিত্রগুলি কোথাও গিয়ে ভীষণ লোনার বা একাকি। এবং আসলে জীবনের গল্প থেকেই তো মানুষ চলচ্চিত্র বানায়। কোথাও গিয়ে তার জীবনের কিছু বৈশিষ্ট্য তিনি কিন্তু তার চলচ্চিত্র এনেছিলেন। অনেক কথা হলো, এবারে একটি গানে তো আমাকে যেতেই হবে। শুনবো একটি গান।

অ্যালফ্রেড হিচককের ছবিতে একটা অদ্ভুত আকর্ষণীয় জিনিস ছিল, বেশিরভাগ সময়ই হিচকক নিজেই একটি অতিথি চরিত্রে উপস্থিত থাকতেন। সংক্ষিপ্ত একটি মুহূর্তের জন্য কখনো তাকে বাসে উঠতে, কখনো একটি বাড়ির সামনে দিয়ে রাস্তা পেরোতে, কখনো একটি বাড়িতে দাঁড়িয়ে থাকতে, একটি ছবিতে তার উপস্থিতি, এই যে হঠাৎ করে তিনি উপস্থিত হতেন, তার প্রধানতম অভিনব শৈলী ছিল। আসলে হিচকক খুব আকর্ষণীয় এক ব্যক্তি ছিলেন। তার সিনেমার গল্পের মতো তার ব্যক্তিগত জীবনেও অদ্ভুত মজার মজার কিছু অভিনব কৌশল, যে বললাম ডিনার টেবিলে ওরকম নীল রঙের খাবার পরিবেশন করা, এবং প্রত্যেকটা চলচ্চিত্রেই তার এই উপস্থিতি, এটি কিন্তু ভীষণ অভিনব এবং অনেককে, পরবর্তীকালে অনেক পরিচালককে অনুপ্রাণিত করেছে, যে এটা একটা বলা যেতে পারে হিচককের সিগনেচার একটা মাত্রা ছিল, যে তিনি তার চলচ্চিত্রে তাকে আমরা দেখতে পাই।

অ্যালফ্রেড হিচককের প্রযুক্তিগত দিক থেকে তার ছায়াছবিগুলিতে আমরা অদ্ভুত অদ্ভুত কিছু দৃশ্য দেখতে পাই। যেমন লাইফ বোট বলে একটি ছবিতে সমগ্র যে অ্যাকশন যে দৃশ্যটি ছিল একটি নৌকার উপরে হিচকক শ্যুট করেছিলেন। আবার রোপ নামে একটি ছায়াছবি বলা হয় সম্পূর্ণ সিঙ্গেল শট, একক শটে তোলা। ভার্টিগোতে আমরা দেখতে পাই, ওই যে বললাম যেটা হিচককের বিখ্যাত সিগনেচার কৌশল, সেটা হচ্ছে ক্যামেরা কেন্দ্রীয় চরিত্রকে একেবারে ফলো করবে নিস্তব্ধে, যেটা পরবর্তীকালে ভীষণ ভীষণ জনপ্রিয় হয়েছিল হিচকক জুম নামে। আসলে অ্যালফ্রেড হিচকক মানেই একটা গল্প কথা তার চিরস্মরণীয়। আর যে দুটো সিনেমার কথা না বললেই নয়, সাইকো এবং দ্য বার্ডস, 1960 এবং 1963 সালের এই দুটি চলচ্চিত্রের যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, আবহ নির্মাণ চলচ্চিত্রের ইতিহাসে একেবারে আজও স্মরণীয় হয়ে রয়েছে। আসলে যেই কারণেই হিচককে সারা পৃথিবীর চলচ্চিত্র প্রেমীরা মনে রেখেছেন, দ্য কিং অফ সাসপেন্স, দ্য ফাদার অফ সাসপেন্স থ্রিলার। তার প্রত্যেকটা সাসপেন্স থ্রিলার আমরা পড়েছি বইতে, দেখেছি চলচ্চিত্রে, এবং অসম্ভব মনোগ্রাহী শুধু নয়, এবং একটা রহস্য রোমাঞ্চ উপন্যাস পড়তে বা গল্প পড়তে যা যা মানে উপকরণ প্রয়োজন পাঠককে বা দর্শককে একদম নিজের সিটে বসিয়ে রাখার জন্য, সেটা হিচককের গল্পে কিন্তু আমরা পাই। তার জীবনী পুরস্কার এসেছে অনেকবার, রেবেকা, লাইফ বোট, স্পেলবাউন্ড, রিয়ার উইন্ডো, সাইকো, এই পাঁচটি ছবির জন্য সেরা

পরিচালক অভিধায় ভূষিত হয়েছেন এবং ব্রিটিশ সাম্রাজ্যের নাইট কমান্ডার হিসেবেও সম্মানিত হয়েছেন। আসলে এই মানুষটির চলচ্চিত্র জীবনকে ঠিক স্বল্প পরিসরে ধরা আমার অন্তত কম্য নয়, কিন্তু তবুও আজকে যেহেতু মানে দ্য কিং অফ সাসপেন্স বা রহস্য রোমাঞ্চ গল্পের এক অদ্ভুত জাদুকর হিসেবে অ্যালফ্রেড হিচককে সারা পৃথিবী চিরস্মরণীয় করে রাখবে এবং মনে রাখবে দর্শক এবং পাঠক, সেই জন্য তাকে শ্রদ্ধাঞ্জলি যেতে যেতে আপনার মন ভালো করা গান রেখে যাব। আবারও মনের মেলোডিতে কথা হবে আপনাদের সাথে ঠিক 8:30 মিনিটে। আমি অর্পিতা ফিরবো।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 এফএম গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
2: মনের মেলোডি, মনের মেলোডিতে আমি অর্পিতা আপনাদের সাথে কথা বলতে চলে এসেছি 9903055922 এই নম্বরে। আর মনের মেলোডিতে আমরা কথা বলি আপনাদের সাথে প্রত্যেক দিন। আর কি নিয়ে কথা হবে আজকে? কথা হবে এমন একটা বিষয় নিয়ে যেটা প্রতিনিয়ত আমাদের জীবনে জড়িয়ে রয়েছে বলা যেতেই পারে। আমাদের জীবন জুড়ে আমরা কিন্তু এই জিনিসটির ব্যবহার সবসময় করি এবং আমাদের জড়িয়ে রয়েছে প্রতিনিয়ত প্রতিদিনকার রুটিনে। কিন্তু এই জিনিসটি কতটা আমাদের ক্ষেত্রে, জীবনের ক্ষেত্রে কার্যকরী বা কতটা প্রয়োজন বা কতটা আমাদের দরকার বা আমরা কেন এটা বারে বারে ব্যবহার করি, সেই সব কিছু নিয়ে এবং তাই নিয়ে মজার কিছু অভিজ্ঞতা আপনারা ভাগ করবেন। কিন্তু বিষয়বস্তুটা কি? আজকে বিশ্ব বামহাতি দিবস। আমরা যারা ডানহাতি লোক আছি বা যারা বামহাতি লোক আছি, আমাদের দুটো হাতের ব্যবহার অনেকে সমানভাবে করতে পারেন, সেরকম লোকও আছে। কিন্তু একটা অদৃশ্য হাত আমাদের আছে, সেটা ডান হাতও নয়, সেটা বাম হাতও নয়, আবার দুই হাত সমানে চলে এমন সব্যসাচীও নয়। তো সেই অদৃশ্য হাতটির নাম হচ্ছে অজুহাত। এই যে অজুহাত, এটি হচ্ছে একটি মানুষের বলা হয় তৃতীয় হাত। এই অজুহাতের ব্যবহার আমরা সবসময় করে থাকি, যদিও অজুহাত জিনিসটা মোটেও কার্যকরী নয়। আসলে জীবনের যে কোনো ক্ষেত্রে সফল মানুষরা কিন্তু অজুহাত দেন না, এটা পারি না, আমার দ্বারা সম্ভব নয়, চেষ্টা তো করলাম, ভাগ্য তো খারাপ, বয়স আমার বেশি হয়ে গেছে, শরীর আমার ভীষণ খারাপ, এইরকম কোনো বিষয়ে কিন্তু তারা অজুহাত দেন না। অজুহাত একমাত্রই কোনো মতেই বা একমাত্রই কোনো চ্যাম্পিয়ন বা সফল ব্যক্তিদের মুখে আমরা কিন্তু অজুহাত শুনি না। কিন্তু কিছু মানুষ আছেন বা অনেক মানুষই আছেন যারা সবসময় অজুহাত দেন। বিজ্ঞান বলছে এই যে অজুহাত দেওয়া, আপনি যা বলছেন আমি পারবো না বা আমি পারি না বা আমার ভাগ্য খারাপ বা আমি তো চেষ্টা করলাম, এইরকম বিভিন্ন বিষয়ে যারা অজুহাত দেন, মস্তিষ্ক কিন্তু সেটা বিশ্বাস করতে শুরু করে। মাথার মধ্যে যে সুপার কম্পিউটার আছে সেও কিন্তু সেই অজুহাতগুলোতে বিশ্বাস করতে শুরু করে। তাই আজকে কথা হবে অজুহাত নিয়ে, সেই অদৃশ্য তৃতীয় হাত নিয়ে, কারণ আজকে বিশ্ব বামহাতি দিবস। বামহাতি যারা আছেন, যারা লেফট হ্যান্ডেড, তাদের তো নানান রকমভাবে তারা ব্যবহার করেন তাদের সেই বাম হাত। আবার যারা রেগুলার, যারা ডান হাতি আছেন, তারাও করেন। অনেকে দুটো হাতকে সমানভাবে লিখতে পারেন, সমানভাবে ব্যবহার করতে পারেন, তেমনও আছেন। কিন্তু অজুহাত নিয়ে আপনাদের কিছু অভিজ্ঞতা আমাকে ভাগ করুন। অজুহাত নিয়ে মজার মজার কিছু গল্প আমি শুনতে চাই, যে অজুহাত আপনি কি দেন, আর অজুহাত যে দেন এটা কিন্তু এক ধরনের অসুখ।

মানুষ যখন কোনো কাজ থেকে নিজেকে পালিয়ে বাঁচতে চায়, কোনো কাজ থেকে পালিয়ে বাঁচতে চায়, বা কোনো রকম কোনো বিপজ্জনক পরিস্থিতি হোক বা কোনো অস্বস্তিকর পরিস্থিতি হোক, সেইখান থেকে নিজেকে আড়াল রাখতে চায়, তখন একটা মানসিক ঢাল হিসেবে অজুহাতকে সে ব্যবহার করে। এবং অজুহাত যখন আমরা দিই, তখন একটা মানসিক স্বস্তি, সাময়িক স্বস্তি, যে আমি কোনোভাবে তাৎক্ষণিকভাবে এই দায়িত্বটা এড়িয়ে দিলাম, সেই সময়টুকুনির জন্য মনটা শান্ত থাকলো, কিন্তু আসলে কিন্তু আমার আসল কাজের ক্ষতি হলো। এবং এই যে বারবার বারবার আমি যখন অজুহাত দেখাই, সামনের দিকের যে মানুষ থাকেন, অন্য মানুষটি, তার কাছে কিন্তু আমার আস্থার জায়গাটা নষ্ট হয়। এই যে অজুহাত মনে হতে পারে কখনো যে ভীষণ মজা, আসলে কিন্তু মজা নয়, এটা একটা মানসিক অবস্থা, এমনই একটা অবস্থা যেটা কিন্তু পরবর্তীকালে কিছু মানুষের একেবারে অভ্যাসগত হয়ে যায়, সেখান থেকে সে আর বেরোতেই পারে না। সে বিভিন্ন বিষয়ে অজুহাত দেয়, একটা কোনো কাজ নির্দিষ্ট সময়ে শেষ করা, নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময়ে পৌঁছানো, বা যেই কাজটি খুব গুরুত্বপূর্ণ, আমরা যদি অজুহাত দেখিয়ে বারে বারে তাকে নষ্ট করি, তাহলে সেই কাজটি তো পণ্ড হবেই, আর অভীষ্ট লক্ষ্যে কোনো দিনই সেই মানুষটি আর পৌঁছতে পারে না। সেরকমই সৌভিক সরকার কসবা হালতু থেকে লিখেছেন যে, ছোটবেলায় স্কুল কামাই করলে বলতাম পেট খারাপ, শরীর খারাপ, এখন অফিসে দেরি হলে বাড়িতে বের হচ্ছিলাম, আই কার্ড নিতে ভুলে গেছিলাম, আবার নিয়ে এলাম, ছাতা নিতে ভুলে গেছিলাম, আবার নিয়ে এলাম, এই সমস্ত অজুহাত

এগুলো আমরা দৈনন্দিন জীবনে দিয়ে থাকি, কিন্তু যদি এর থেকে বেশি কিছু অজুহাত আমরা প্রত্যেক দিন দিতে থাকি যে আমাদের গুরুত্বপূর্ণ কিছু কাজ সেই সম্বন্ধে, বা সামনের মানুষটি আস্থা আমাদের কিন্তু চলেই যাবে রোজ যদি আমরা বিভিন্ন বিষয়ে অজুহাত দিই। তাই অজুহাত হচ্ছে অদৃশ্য সেই তৃতীয় হাত, তাই নিয়ে আজকে গল্প শুনবো আপনাদের কাছ থেকে, কিন্তু গানের ওপারে এসে।

বলা হয়ে থাকে হাত তিন প্রকার, ডান হাত, বাম হাত আর অজুহাত। আসলে এই যে অজুহাত, সমস্ত দিকে দেশে সর্বত্র অজুহাত, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে সবাই তার কাজ এড়িয়ে যাওয়ার জন্য অজুহাত দিচ্ছে, সমস্ত জায়গাতেই অজুহাতের ছড়াছড়ি। তাই অজুহাত নিয়ে গল্প বলতে আপনারা আসছেন আমার সাথে। অজুহাত আসলে অদ্ভুত একটা এমন জিনিস যেই, ধরুন আপনি কাউকে মনে করছেন, সে আপনাকে অনেক দিন আপনার সাথে যোগাযোগ রাখে না, সেই মানুষটা কিন্তু আপনাকে বলবে, আরে ভাই আমি ভীষণ ব্যস্ত ছিলাম বা ভীষণ ব্যস্ত। সেই ব্যস্ততার অজুহাত আপনাকে একদিন অনুভব করাবে, আসলে সেই মানুষটা আপনাকে, আপনার সাথে কথাই বলতে চায় না, সময় দিতেই চায় না। ব্যস্ততার অজুহাতটা আসলে শুধু আপনারই জন্য, না হলে হয়তো কোনো না কোনো সময় প্রিয় মানুষের জন্য কথা বলা বা

একটু সময় বার করা হয়তো যায়। ওই যে ইচ্ছে থাকলে উপায় হয়, আসলে অজুহাত আমাদের সেই ইচ্ছেটাকেই কিন্তু আড়াল করে দেয়। তাই অজুহাত নিয়ে গল্প বলতে আপনারা আমার সঙ্গে আসুন, যে কী কী সময় কী কী ক্ষেত্রে আপনারা অজুহাত দেন, এবং অজুহাত নিয়ে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা থাকলে সেটাও আমাকে জানান। অজুহাত নিয়ে মজার কিছু ঘটনা নেই, তবে অজুহাত সবসময় দিয়ে যাই, বিশেষ করে কর্মক্ষেত্রে অজুহাত দিয়ে সব কিছু পাশ কাটিয়ে চলে যায়। অজুহাত আমাদের একটি গুরুত্বপূর্ণ অদৃশ্য অঙ্গ। দীপঙ্কর মাল গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে লিখেছেন, মনের মেলোডিতে আমি অর্পিতা আপনাদের সাথে আছি। আজকে কথা হচ্ছে অজুহাত নিয়ে। আসলে ওই যে বললাম, ডান হাত বাম হাত আর অদৃশ্য এক হাত আছে অজুহাত। অজুহাত নিয়ে গল্প বলতে, গল্প শুনতে আপনারা আসুন 9903 05 9992। মনের মেলোডিতে আমি অর্পিতা আপনাদের সাথে কথা বলছি, আর কথা আজকে হচ্ছে অজুহাত নিয়ে।

সুপ্রভাত দিদি, অজুহাত আমরা কম বেশি সব কাজেই সব ক্ষেত্রেই দিয়ে থাকি, এটা যেন আমাদের নিয়ম হয়ে গিয়েছে। বাজারে যেতে গেলেই আমি অজুহাত দিই, বাবা বাজারের যা অবস্থা, তখন বলি আমি যেতে পারছি না, শরীর খারাপ, অন্য কেন কোনো লোক যেন যায়। আসলে অজুহাত কখনো কখনো আমরা দিয়ে থাকি দায়িত্ব এড়িয়ে যাবার জন্য, এবং এই যে দায়িত্ব এড়িয়ে যাবার জন্য আমরা যে অজুহাত দিই, সেই অজুহাতটা কিন্তু পরবর্তীকালে আমাদের সব থেকে বড় ক্ষতি করে, হচ্ছে যে আমাদের যে অভীষ্ট লক্ষ্য সেটা থেকে অনেক দূরে সরিয়ে দেয় মানুষকে। এবং সেটা কিন্তু আমরা জানি, জানা সত্ত্বেও আমরা নানানভাবে কিন্তু অজুহাত দিয়ে থাকি। এবং সব থেকে বড় কথা যে এই যে অজুহাত আমরা দিই, দিয়ে দিয়ে মানে দিতে দিতে দিতে দিতে সেটা একটা অদ্ভুতভাবে একটা মানসিক স্বস্তি দিতে থাকে, যেহেতু একটা তৃপ্তির জায়গা তৈরি করে আমাদের, এবং পরবর্তীকালেও কিন্তু আমরা সেই অভ্যেস থেকে বেরোতে পারি না। তো মারাদোনার কথা লিখেছেন যে একবার হাত দিয়ে বল গোলপোস্টের ভেতর পাঠিয়ে গোল করেছিলেন, প্রশ্ন করতে বলেছিলেন যে ভগবানের হাতই গোল দিয়েছে, এটাও একটা অজুহাত ছিল। আসলে সেই মানে মোমেন্টে, সেই মুহূর্তে, আশিস দত্ত সল্টলেক থেকে লিখেছেন এই বার্তাটি, সেই মুহূর্তে এটা বোধ হয় মারাদোনার কাছে খুব প্রাসঙ্গিক ছিল গোলটা করা, এবং গোলটা করার জন্য সেই মুহূর্তে হ্যান্ডবল না করলে হয়তো গোলটা হতো না, এবং সেই মুহূর্তে তার মনে হয়েছিল এই অজুহাতটা তখন, এবং সেই মানে ভগবানের হাত বলে আমরা জানি সেই বিতর্কিত ঘটনাটি এখনও অবধি রয়েছে স্মরণীয় ফুটবলের ইতিহাসে। তো এরকম ঘটনা, এরকম অজুহাত, সেটা তাৎক্ষণিক হতে পারে, সাময়িক হতে পারে, আবার কখনো কখনো এই অজুহাতের যে অভ্যেসটা চিরস্থায়ী হয়ে যায় কিছু মানুষের ক্ষেত্রে, হবে এ নিয়ে কথা। কিন্তু সংবাদ বিরতির পরে আবারও ফিরছি গানের ওপারে, সংবাদ বিরতির ওপারে আমি অর্পিতা থাকবো আপনাদের সাথে।

বৃষ্টি বৃষ্টি অঝোর ধারায় শুধু বৃষ্টি, এখানে ওখানে সর্বত্র ভিজিয়েছে এপার ওপার হৃদয়। যখন সময় আর আলো মুছে একাকার, যখন বৃষ্টির ধারাপাত জানলার কাছে আঁকে অজস্র আলপনা, যখন নীরবতার মাঝে সহস্র যোজন সেতু, তখন আমি নিজেকেই খুঁজেছিলাম এখানে।

0: আমি অরিজিত, আর আমার সঙ্গে কুনাল দা। উত্তর কলকাতার এই মুরারিপুকুর এলাকায় যে আমরা দাঁড়িয়ে রয়েছি, এটা তো আজকের কলকাতা, নতুন কলকাতা। এই বাঁধানো পুকুর, পাশে গুরুদাস কলেজ, পেছনে অরবিন্দ ঘোষের মূর্তি। কিন্তু একটা সময়, মানে যে সময়ের কথা আজকে আমরা বলছি, এটা এই সময় ঋষি অরবিন্দ ঘোষের বাবা কৃষ্ণধন ঘোষের বাগান বাড়ি ছিল। আর তার সঙ্গে একটা গভীর সম্পর্ক ছিল হেমচন্দ্র দাস কানুঙ্গর। আর এই বাগান বাড়ির সঙ্গেই জড়িয়ে আছে হেমচন্দ্র দাস কানুঙ্গর নাম।
1: হ্যাঁ, বিপ্লবী হেমচন্দ্র দাস কানুঙ্গ ছিলেন বিপ্লবীদের সেই সময়কার বোমা বিশেষজ্ঞ। মানে উনি অনেক বোমা তৈরি করেছিলেন, তবে তার মধ্যে যেটা সবচাইতে উল্লেখযোগ্য সেটা হচ্ছে বিপ্লবী হেমচন্দ্র দাস কানুঙ্গ, উনি একটা বুক বোম তৈরি করেছিলেন।
0: বুক বোম মানে মানে বইয়ের মধ্যে বোমা?
1: একদম একদম, বইয়ের মধ্যে বোমা। কনসেপ্টটা কিরকম ছিল যে উনি একটা খুব মোটা বই নিয়েছিলেন, যেটা প্রায় 1075 পৃষ্ঠার একটা বই, তার ওপরের দিকের 80 পেজ আর তলার দিকের 400 পেজকে উনি বাদ দিয়ে মাঝের যে অ্যাপ্রক্সিমেটলি 600 পেজ সেটাকে উনি কেটে একটা বক্স তৈরি করেন। সেই বক্সের মধ্যে উনি চকলেট, কোকো চকলেটের যে বক্স হয়, টিন হয়, অ্যাকচুয়ালি সেই সময় টিন হতো, টিনটাকে ভরেন। তার মধ্যে কিছু কেমিক্যাল দেওয়া হয়, যেমন পিক্রিক অ্যাসিড, ফালমিনেট মার্কারি এগুলো। আর এটাকে উনি আটকেছিলেন স্প্রিং দিয়ে, মানে স্প্রিংটা ছিল ডিটোনেটার।
0: ওকে,
1: আর কনসেপ্টটা কিরকম ছিল যে যেই মুহূর্তে বোমার বইটাকে খোলা হবে, অটোমেটিক্যালি বোমাটা এক্সপ্লোড করবে।
0: আচ্ছা কুনাল, যে বুক বোমা বা বই বোমা, এটা কাকে মারবার জন্য তৈরি করা হয়েছিল?
1: এটা মূলত তৈরি করা হয়েছিল সেই সময়কার ব্রিটিশ বিচারপতি ডগলাস কিংসফোর্ডকে মারার জন্য।
0: আচ্ছা,
1: আসলে উনি কুখ্যাত ছিলেন তখনকার দিনে বিপ্লবীদের কঠোর শাস্তি প্রদান করার জন্য। কিন্তু ওর যে দুঃখের ব্যাপারটা হলো, এটা তো তৈরি করলেন হেমচন্দ্র দাস কানুঙ্গ, কিন্তু বোমাটাতে না কোনো কাজ হয়নি, কিংসফোর্ড কিন্তু মারা যাননি।
0: তাই আচ্ছা কুনালরা, প্রত্যেকটা ইতিহাসেরও তার একটা ইতিহাস থাকে, তো এই বিস্ফোরক গবেষক হওয়ার গল্পটা তুমি যদি একটু বলো।
1: আসলে যদি বলতে হয়, হেমচন্দ্র দাস তার কলকাতার বাড়ি বিক্রি করে 1906 পাড়ি দিয়েছিলেন প্যারিসে।
0: আচ্ছা,
1: বোমা বানানো শিখতে।
0: ওকে,
1: ওখানে ওনার সঙ্গে দেখা হয় বিপ্লবী ম্যাডাম ভিকাজি কামার সঙ্গে, এবং ওখানকার কিছু রুশ বিপ্লবী যারা ছিলেন ওই সময় তাদের সঙ্গে ওনার দেখা হয়। মূলত ওনাদের থেকে উনি বোমা বানানোটা শেখেন, এবং এক বছর পরে 1907 উনি কলকাতায় ফিরে আসেন প্রায় একটা 700 পাতার রাইট আপ নিয়ে, বোমা বানানোর রাইট আপ নিয়ে।
0: ওকে,
1: এবং ফিরে এসে উনি সেটাকে লিপিবদ্ধ করেন, এবং সেইটাই কিন্তু পরবর্তীকালে বিপ্লবীদের প্রচুর কাজে লেগেছিল।
0: তো তার মানে বিদেশ থেকে সরাসরি এখানে, এবং তারপর গবেষণাগার।
1: কারেক্ট। আর এখানে যে ব্যাপারটা তৈরি হয়েছিল 32 নম্বর মুরারি পুকুরে, এখানে উনি সাথে পেয়েছিলেন অরবিন্দ ঘোষের ভাই বারিন ঘোষকে।
0: আচ্ছা কুনাল দা, এই যে এত কিছু ঘটছিল, তো ব্রিটিশ পুলিশ কিছু আজ করতে পারেনি?
1: হয়েছিল তো, তোমার ধরো যখন 1908 ক্ষুদিরাম বসুর প্রফুল্ল চাকি মুজাফফরপুরে যখন কিংসফোর্ড হত্যার জন্য বোমা মেরেছিল, তারপরে ব্রিটিশ পুলিশ নজরে ওঠে।
0: আচ্ছা,
1: এবং তারা ফাইনালি এই জায়গাটার খোঁজ পায়, এই 32 নম্বর মুরারি পুকুর। এখানে তারা রেড করে, প্রচুর বোমা, বোমার মশলা, বোমা বানানোর লিফলেট, রাইট আপ, এগুলো সমস্ত পান, এবং এখানে অনেকে ধরা পড়েছিলেন। মূলত অরবিন্দ ঘোষ ধরা পড়েছিলেন, হেমচন্দ্র কানুঙ্গ ধরা পড়েছিলেন, অরবিন্দর ভাই বারিন ঘোষ ধরা পড়েছিলেন, আরো অনেক অনেক বিপ্লবী ধরা পড়েছিলেন।
0: তো কুনাল, একটু এই ধরা পড়ার পরের গল্পটা বলো না।
1: ধরা পড়ার পরে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে এই আমাদের হেমচন্দ্র দাস কানুঙ্গ এবং আরো অন্যান্য বিপ্লবীদের, এনাদের সাজা হয়েছিল দ্বীপান্তর।
0: আচ্ছা,
1: ওনারা আন্দামানের সেলুলার জেলে ওনাদের রাখা হয়েছিল, এবং পরবর্তীকালে ক্ষমা প্রার্থনার মাধ্যমে হেমচন্দ্র দাসকে মুক্তি দেওয়া হয়। সেটা 1921 উনি কলকাতায় ফিরে আসেন, এবং এই যে ঘটনাটা, এটা হচ্ছে সেই বিখ্যাত আলিপুর বোমা মামলা।
0: আচ্ছা, এটাই সেই আলিপুর বোমা মামলা।
1: আলিপুর বোমা মামলা।
0: সত্যি কতটা বুকের পাটা থাকলে এইরকম একটা বিদ্রোহ করা যায়, সেটা এতটা পড়াশোনা, এতটা গবেষণার পর।
1: ঠিক তাই। আর জানো তো অরিজিৎ, এই হেমচন্দ্র দাস স্বাধীনতার পরে তার এই এই যে ভাস্ট একটা এক্সপিরিয়েন্স আছে, সেটা উনি অনেক জায়গায় লেখালেখি করে গেছেন, এবং সেগুলো ইতিহাসের একটা প্রামাণ্য তুলুন।
2: 100.1 FM Gold presents

0: স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা। মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
1: মনের মেলোডিতে আমি অর্পিতা আবারও ফিরে এসেছি দমদম ক্যান্টনমেন্ট থেকে। সীমা দাস লিখেছেন, শুভ সকাল অর্পিতাদি, অজুহাত হলো সফলতার বড় বাধা। সাময়িক স্বস্তি দিল আমাদের জীবনে ভালো ফল বয়ে আনে না। অজুহাত কাজের গতি কমিয়ে দেয়, আত্মবিশ্বাস নষ্ট করে। অজুহাত ক্ষতিকর প্রভাব হলো লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয়। কাজ না করার পক্ষে নানান যুক্তি খুঁজলে আসল লক্ষ্যই হারিয়ে যায়। অজুহাত অগ্রগতি থামিয়ে দেয়, নতুন কিছু শেখার, নিজেকে উন্নত করার সুযোগ নষ্ট হয়। আর বারবার অজুহাত দিলে আশেপাশে মানুষের আস্থার জায়গাটা নষ্ট হয়। অজুহাত বাদ দিয়ে কাজের দায়িত্ব নেওয়া শুরু করা উচিত। অজুহাত সাময়িক রক্ষা করে, কিন্তু কাজই স্থায়ী সাফল্য আনে। আসলে অজুহাত জিনিসটা ওই যে বললাম, অদ্ভুতভাবে একটা মানসিক স্বস্তি দেয়, খুব যেটা টেম্পোরারি বা সাময়িক ফেদ। আর যাদবেন্দ্র পাণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন, কথায় বলে মানুষের তিনটে হাত, দুটো হাত ডান আর বাম, আর আরেকটি হলো অজুহাত। আমাদের গ্রামের অনেকে আছেন যাদেরকে কোনো কাজের দায়িত্ব দিলে সেই কাজ না করে নানান অজুহাত দিয়ে থাকেন। এখন অজুহাত অভ্যাসে পরিণত হয়েছে। আমি সেই সব মানুষের উদ্দেশ্যে বলি, সত্য কথা বলার অভ্যেস করা উচিত, তাহলে এই অজুহাত রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। আসলে ওই যে অজুহাত আর মিথ্যা দুটো হাত ধরাধরি করে আসে, কারণ মিথ্যে না বলতে পারলে কিন্তু অজুহাত দেওয়া যায় না। এবং অজুহাতকে টেকসই করতে গেলে মিথ্যেটাকে কিন্তু টেকসই করে বলতে হয়। আর বারবার মিথ্যে বলতে বলতে একটা অদ্ভুত প্রবণতা তৈরি হয়ে যায় যে আমি ধরা পড়ছি না। তাই অজুহাতটা ক্রমশই একটা অভ্যাস বা মানসিক অসুখেও পরিণত হয়। গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে সুব্রত মান লিখেছেন, অজুহাতের ব্যবহার করি আমরা বারবার, আমরা যত না খাই ভাত তার বেশি দেখাই অজুহাত। চারিদিকের অজুহাতের ছড়াছড়ি, কর্মক্ষেত্রে করলে দেরি, অজুহাত দিয়েই জ্যামে আটকে গেছে গাড়ি। অজুহাত নয় শরীরের অঙ্গ, অজুহাত করে দিয়েছে জীবনের করে, অজুহাতকে করে নিয়েছে জীবনের সঙ্গ। অজুহাত চারিদিকে, অজুহাত দিয়ে জীবন আছে টিকে। অজুহাত নিয়ে হচ্ছে আজকে কথা। আসলে এই অসুখটি অল্প বিস্তর আমাদের সবার মধ্যেই আছে। এই অসুখটি কিন্তু সারানো যায়, কারণ এটা এমন এক অসুখ যার মধ্যে আমাদের কিছুটা, ওই যে একটা কথা আছে না, প্র্যাকটিস মেক্স এ ম্যান অর এ পার্সন পারফেক্ট, মানে অভ্যাস করতে করতে কিন্তু আমরা এই অজুহাতের অসুখটাকে কাটাতে পারি, যে অজুহাত দেব না।

সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখেছেন, শুভ সকাল, আমি এখন বাজার করছি তাই মেসেজ করতে পারছি না, আপনাকে একটা অজুহাত দিলাম কারণ এখন আমি ফ্রি। আসলে অজুহাত অনেক সময় দেখা যায় না, আবার অনেক সময় যখন দেখা যায়, দেখা যেতে যেতে সেই মানুষটির সম্বন্ধে কিন্তু একটা অদ্ভুত বিরক্তিও তৈরি হয়। রমা রায় দাসনগর হাওড়া পাঁচ থেকে লিখেছেন, অজুহাত আমাদের একটি বড় অস্ত্র, যদিও আমি অজুহাত দেওয়া পছন্দ করি না, আর কেউ অজুহাত দিক দিলে মেনে নিতেও পারি না। অজুহাত দেখে মানুষ সবসময় বলে ভুলে গেছি, অজুহাত খুব দরকার না হলে না দেখানোই ভালো, অজুহাত না দেখিয়ে সত্যি কথা বলে দেওয়া ভালো। হ্যাঁ, এটা আমারও কিন্তু মনে হয়। কিশোর হাওড়া বালি থেকে লিখেছেন, এক একজন খুব ভালো অজুহাত দিতে পারে। আমার বাড়িতে যে মেয়েটি কাজ করে মাঝে মধ্যেই কামাই করে, জিজ্ঞাসা করলে বলে অমুকে শরীর খারাপ ছিল, বাবা হসপিটালে ভর্তি, আজ আমি যেতে পারবো না, মাথা ব্যথা করছে, পরে শুনতে পেলাম সিনেমা দেখতে গেছিল, মাথা ব্যথা করেনি, কিছু তো বলার নেই, না এলে বাড়িতে লেগে যায় ঝগড়া, এত কাজ কে করবে, কি করে করবে, সেই নিয়ে খুব অসুবিধায় পড়তে হয়। তারপরের বার্তা, পার্সোনালি অজুহাত দেওয়াটাকে ভীষণ অপছন্দ করি, নিজের পরিবারেই দেখেছি যারা অকর্মণ্য, অলস, দায়িত্ব নিতে চায় না, অথচ সাংসারিক সমস্ত সুখভোগে ব্যাপৃত, তারাই যথেচ্ছ অজুহাতের আশ্রয় নিয়ে থাকে। যারা অজুহাত দেন চূড়ান্ত মিথ্যেবাদী, মিথ্যাকে পুরো ক্লাসিক পর্যায়ে নিয়ে যান, কোনো কোনো ক্ষেত্রে অজুহাত আশীর্বাদ হয়েও আসে। অনেক সময় দেখেছি ট্রেনে বা বাসে বা বিমানে হয়তো কোথাও যাওয়ার ছিল কিন্তু কোনো কারণবশত যাওয়া হয়নি, সেই দিন সেইখানে কোনো দুর্ঘটনা ঘটল, কিন্তু সেই অজুহাত জিতে যায়। তাই সবসময় বোধহয় অজুহাতকেও দোষারোপ করা উচিত নয়, কন্যাগুর থেকে মানুষই বৈদ্য না, এটা কিন্তু ঠিক। আপনি যেটা বললেন বিমানে ট্রেনে বাসে ট্রামে যে যাওয়ার কথা ছিল, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অজুহাত দিই না, হয়তো কোনো কারণবশত আমরা পৌঁছতে পারিনি, গাড়িটি লেট হয়ে গিয়েছে, সেটা হচ্ছে কোইনসিডেন্ট, সেটা কিন্তু ঠিক অজুহাত নয়। কারণ এরকম কিন্তু ঘটনা আমাদের জীবনে কিন্তু ঘটে থাকে যেটাকে কোইনসিডেন্ট বলে, কারণ একটা জায়গায় পৌঁছানোর কথা, হয়তো জ্যামে আটকে গেছে বা কোনো কারণে কোনো একটা পরীক্ষা পড়ে গেছে, কোনো একটা ইমার্জেন্সি চলে এসেছে, সেটা ঘটনা ঘাত প্রতিঘাত হতে পারে। সেই বিষয়ে মানে সেই ট্রেনটি, যেই ট্রেনটি মিস হলো বা যেই বিমানটি মিস হলো সেটি দুর্ঘটনার কবলে পড়ল না, এটা ঠিক অজুহাতের জন্য নয়, মানে এটা পুরোপুরি বলা যেতে পারে একটা অদ্ভুতভাবে কোইনসিডেন্ট, যেটা হয়তো কাকতালীয়। অজুহাতের সাথে এই ঘটনাগুলোর মনে হয় কোনো সাদৃশ্য নেই। যাই হোক, অনেক বার্তা আসছে।

এখন ভারতের গ্রামে গ্রামে ছাদের চেহারা বদলে গেছে। আগে যেখানে ছাদে পাপড় আর কাপড় শুকোতে দেখা যেত, এখন সেখানে বিদ্যুতের বিল জিরো হয়ে গেছে। গ্রামে গ্রামে সোলার প্যানেল লাগানো চলছে, আপনিও লাগিয়ে নিন। 78,000 টাকা সাবসিডি দিচ্ছে ভারত সরকার, 30 লাখের বেশি পরিবার তো এর সুবিধা নিচ্ছে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হতে রেজিস্টার করুন।

অর্পিতা, আপনি যে বিষয়ে আলোচনা করছেন অজুহাত, আসলে বেশ কিছু মানুষ আছে সবসময় নানান অজুহাতে সুযোগ নিয়ে নিজেকে আড়াল করতে চান। তারা বোঝেন না কোনো অসুবিধে হলে অপরের কাছে সাহায্য চাইতে তাকে নিচু হতে হবে। তপন কুমার রায়চৌধুরী বাগুইহাটি জোড়া মন্দির থেকে লিখেছেন। আর চলে যাই তার পরের বার্তায়। অমিতা বহর লিখেছেন গল্ফ গার্ডেন কলকাতাতে, 30 থেকে অজুহাত দেখিয়ে নিজেকে সাফল্যের মাত্রায় রাখা, নিজেকে বাঁচানো একটি অসুখ। আমাদের অফিসে একজন ছিলেন, অফিসে প্রায় রোজ দেরি করে আসতেন, নানান অজুহাত থাকত তার। বছরের শেষে যখন অ্যাপ্রাইজালের সময় হতো তখন ম্যানেজমেন্টের ওই অজুহাতের জন্য তাকে অন্য জায়গায় ট্রান্সফার করেছিল, চাকরি ছাড়তে বাধ্য হলো। অজুহাত একবার হয়, দুবার হতে পারে, বারবার নয়। আমিও কখনো কখনো দেখিয়েছি যদিও। সৌমিন সরকার লিখেছেন যাদবপুর থেকে, মানুষের তৃতীয় হাতটি খুবই বিপজ্জনক হাত। আমরা দুটো হাত দিয়ে কাজ করি, তৃতীয় হাত দিয়ে করা যায় না। অত্যধিক প্রয়োগের ফলে অনেক ক্ষেত্রে অজান্তেই আমাদের অনেক ক্ষতি হয়ে যায়, পরে আফসোস করতে হয়। নিশাকর ধর লিখেছেন,

আমরা বলি তিনটে হাত, তার মধ্যে অজুহাত একটি। কিছু না করতে পারলেই, যে কোনো একটা কথা বলি সেই সময়টা কাটিয়ে দেওয়া হয়, তাকে আমরা অজুহাত বলে থাকি। মিথ্যে কথা বলাই হচ্ছে একটি অজুহাত। যত অজুহাত দেখাবে ততই অবনতির দিকে যাবে, সুফলের থেকে কুফলটাই বেশি। অজুহাত দিতে দিতে আজ অভ্যেসে পরিণত হয়েছে আমাদের। আমতা জগদ্ধাত্রী তলা থেকে নিশাকর ধর লিখেছেন, আর লিখেছেন আগরপাড়া থেকে চন্দন কুণ্ডু, নিজের সবসময় লাভ খোঁজে তারাই সবসময় অজুহাত দেয়। আসলে অজুহাতটা ওই যে বললাম, কোথাও গিয়ে একটা পলায়ন পর মনোবৃত্তি, এবং এই পলায়ন পর মনোবৃত্তির জন্য কিন্তু নানান রকম ঘটনা ঘটে। ছোটবেলায় আমার মামা টিউশন পড়তে যাওয়ার নাম করে গুলি খেলতে যেত, টিউশন ছুটির সময় ফিরে স্কুলে চলে যেত যেন কিছুই হয়নি। বেশ কয়েকদিন টিউশন না যাওয়ার পর টিউশন স্যার খোঁজ নিতে বাড়িতে এলেন, মামাও ফিরল, সে জানেই না স্যার বসে আছেন। দিদিমা জিজ্ঞাসা করলেন স্যার কতক্ষণ পড়ালো, পরীক্ষা আছে স্কুলে তাই বেশি সময় পড়িয়েছে। ঘরের ভেতর থেকে সেই স্যারই বসে আছেন যিনি সেদিন টিউশন নেননি। যা হওয়ার তাই হলো, দিদিমার হাতে এমন উত্তম মধ্যম খেয়েছিলেন মামা, সেই গরম রেশ তার আজও আছে। মামা খুব বেশি দূর পড়াশোনা করেননি, দিদিমাও নেই, তবে দিদিমার শেষ দিন পর্যন্ত মামা তার সেবা যত্ন করেছিলেন। মনীষ হলদিয়া থেকে লিখেছেন, আসলে অজুহাত নিয়ে দিয়ে সত্যি খুব সমস্যা হয়, এই সমস্যায় পড়লে তখন বোঝা যায় কতটা বিপজ্জনক হতে পারে। উৎপল মুখোপাধ্যায় পুনা থেকে লিখেছেন, যোগাসন থেকে বাড়ি ফেরার পথে মনের মেলোডিতে কান পেতে শুনছি, আর অজুহাত একটি অসুখ, এটিকে ব্যবহার করতে গেলে নিপুণ হতে হয়, পরপর বারবার পার পেয়ে গেলে কোনো না কোনো দিন ঠিক ধরা পড়ে যেতে হয়, এবং যারা ধরা পড়ে ভবিষ্যৎ অন্ধকার। অনেকে বাড়ি থেকেও শেখে, মানুষকে সৎ হওয়ার প্রয়োজন, তবেই উন্নতি করতে পারবে। অনেকগুলো বার্তা পড়লাম, আবারও আসছি পরের বার্তায়, কিন্তু গানের ওপারে।

বালিগঞ্জ থেকে চন্দ্রাবলী সেন লিখেছেন, অর্পিতা দায়িত্ব বা কোনো মানুষকে এড়িয়ে চলার জন্য মিথ্যে অজুহাত বড় একটা অপরাধ, ফাঁকি দেবার জন্য অজুহাতও তাই। আমি বাঁ হাতি, আমার ঠাকুমার ইচ্ছে অনুযায়ী সব কিছু ডান হাতে করতে বাধ্য হই, ফলস্বরূপ অতি দুর্বল স্মৃতিশক্তি, অপাঠ্য হাতের লেখা, কোনো পড়া গল্প ঘটনা বা নাম মনে করতে না পারলে বা হাতের লেখা নিয়ে নানান সমালোচনা হলে আমারও সেই অজুহাত থাকতো, বাঁ হাতিকে জোর জবরদস্তি ডান হাতি করার অজুহাত। অনেক পরে জেনেছি আমারটা আদৌ অজুহাত ছিল না, কোনো শিশুর স্বাভাবিক প্রবৃত্তি নিয়ে ছিনিমিনি খেললে তার সব সম্ভাবনা, প্রতিভা, এমনকি পুরো জীবনটাই ধ্বংস হয়ে যেতে পারে। আজকে কিন্তু বিশ্ব বামহাতি দিবস। আসলে এই যে যারা বামহাতি তাদের কিন্তু ডানহাতিদের এই দুনিয়াতে নানান রকম অসুবিধার সম্মুখীন হতে হয়, এবং সেই জন্যেই বাড়ির লোকেরা জোর করে তাকে ডানহাতি করার চেষ্টা করতে থাকেন। কিন্তু বামহাতিদের যে একটা অন্য সম্ভাবনা আছে, সেই সম্ভাবনা খুঁজে বার করার দিন কিন্তু আজকে, এবং তাদেরকে নিয়েও চর্চা হয়। এখন তো বলতে গেলে এটিকে কোনো অসুবিধা আর মনে করাই হয় না যারা সত্যি মানে লেফট হ্যান্ডেড আছেন বা বাম হাতি, তারা কিন্তু সমস্ত কাজে কিন্তু বাম হাত দিয়ে নিখুঁত করতে পারেন। আমরা যারা ডান হাতি, আসলে আমাদের ওই যে বলা হয় না শতাংশের ভিত্তিতে হয়তো বেশি, সেটাকে স্বাভাবিক হয়তো অনেকের মনে হয় যে আমরা পারবো না, আর আমরা ডান হাতি আমরা বাম হাতে অত সহজভাবে পারবো না, কিন্তু যাদের বাম হাতটাই সহজভাবে চলে তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব সহজ। যাই হোক, চলে যাই পরের বার্তায়। প্রদীপ মুখোপাধ্যায় জগাছা হাওড়া থেকে লিখেছেন, অজুহাত বললে হাজার অজুহাতের কথা মনে পড়ে যায়, লিখে শেষ করা যাবে না, তার থেকে একটাই বলবো, মিথ্যার আশ্রয়ে অজুহাত না নেওয়াই ভালো। আর অনিদিনা ঘোষ লিখেছেন, অর্পিতা শুভ সকাল, আসলে রেডিওর ব্যাটারি বদল করতে হবে, এটিও

অজুহাত, অজুহাত দেখিয়ে আমরা নিজেদের সান্ত্বনা দিই। কোনো কাজ না পারলে হীনমন্যতা অপরাধ বোধ এড়াবার জন্য, মানে এড়িয়ে যাওয়ার জন্য অজুহাতের শরণাপন্ন হই। তাই এটি অভ্যাসে পরিণত হয়েছে, সহজাত প্রবৃত্তিতে পরিণত হয়েছে। প্রসঙ্গত অনেক ছোটোবেলায় একটা ঘটনা মনে পড়ল। ক্লাস ওয়ান বা টুতে বাংলায় বেশ বড় গুণের অঙ্ক দিয়েছিল। আমার পিস্তুতো বোন খাতা পেন্সিল নিয়ে চেষ্টা করতে লাগলো, আমি দেখলাম বেশ শক্ত অঙ্কটা সমাধান করা। তাই বলেছিলাম আমি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ি, তো তাই বাংলায় অঙ্ক দিলে পারি না, ইংরেজিতে দিলে যদি দেওয়া হয় তাহলে আমি এর থেকে বড় অঙ্ক করে দেব। নিজেরও খারাপ লেগেছিল, আজও মনে আছে। তাই আর অনিরিনা ঘোষ বেহালা থেকে লিখেছেন, আমি কিন্তু পড়লাম, আমি পরপর পরপরই বার্তা কিন্তু পড়ছি। আসলে সত্যি কথা, অজুহাত জিনিসটা অদ্ভুত একটা যুক্তি। কোথাও কোথাও মনে মনে কিন্তু আমরা দিয়ে সান্ত্বনা পাই, সেটাও হয়েছে। মানুষের তিনটি হাত শুনে যেও না কো চমকে, যেতে যেতে নিজের অঙ্গ দেখে গেলে কি চমকে। বাম দক্ষিণ ছাড়াও যে আছে দেখো অজুহাত, খপ্পরে যে পড়ে হয় কুপকাত, অনেক নামের সাথে বাহানা আরেক নাম, এর ফলে সুনামের সাথে জোটেও দুর্নাম। ভালো কাজে অজুহাত খারাপ থাকা নয়, মিথ্যাচারের বাহানায় রাগটা বড় হয়। সুযোগ বুঝে আমিও করি নানান ছলছুতো, ধরা পড়ে বেসামাল খেতে হয় গুঁতো, মনে মনে পণ করেছি এবার থেকে ভাই অপ্রয়োজনে মিথ্যাচার নইব নইব চ, শুনতে পাবে লোকে তাই বলছি চুপি চুপি, মাঝে মাঝে পণ ভেঙে হিসেবে করি কার চুপি। নন্দারায় পড়িল হাওড়া বেলগাছিয়া এল রোড থেকে, দারুণ কিন্তু মানে বার্তাটা কিন্তু সত্যি খুব সুন্দর, ভালো লাগলো, ভীষণ মজার। আর সত্যি কথা বলতে এই অজুহাত দারুণ জিনিস। যাই হোক, চলে যাই পরের গানে।

অজুহাতের হাত ধরেই পৃথিবী আজ বিমুখ, শান্তি আজ অধরাতাই, নেই তাদের সুখ। অজুহাতের হাত ধরেই প্রতিবাদেও ভয়, মানুষ কোথায় প্রতিবাদের, জীবন হচ্ছে ক্ষয়। অজুহাতের হাত ধরেই পাশে দাঁড়াতে ভয়, এভাবে অধরা আজ জীবনের এই জয়। স্বাধীনতার এই প্রাককালে অজুহাত দিও না আর, পৃথিবীর পাশে দাঁড়ানোর জন্য মানুষের দরকার। পৃথিবী আবার দেখবে যেন এক নির্মল হাসি। আমরা সবাই একটাই প্রাণ, এক হৃদয়ে বাসি। পায়েল বন্দ্যোপাধ্যায় লিখেছেন বেলঘড়িয়া থেকে। চলে যাই পরের বার্তায়। যারা সময় মতো কোথাও হাজির হতে পারে না, তাদের অজুহাতের অভাব হয় না। যেমন বাড়তি ট্রাফিক জ্যাম, বাস পাচ্ছিলাম না, এরকম কত কিছু অজুহাত দেওয়া হয়। সুভাষগ্রাম থেকে লক্ষ্মী দে লিখেছেন, ঐশী সরকার চিনার পার্ক থেকে লিখেছেন, আগে যোগাযোগ মোবাইল ফোনে এত জনপ্রিয় হয়নি, বেশিরভাগ লোক ল্যান্ডলাইনে ফোন ব্যবহার করত, তখন অনেক সময় লাইন খারাপ হতো। যোগাযোগের না করার সবচেয়ে বড় অজুহাত ছিল তোকে ফোনে পেলাম না, ঐশী সরকার চিনার পার্ক থেকে লিখেছেন। এইটা কিন্তু সত্যি, কিছু কিছু অজুহাত বেশ বিশ্বাসযোগ্য হয়, যেগুলো হয় না সেগুলি লেম এক্সকিউজ বা একেবারে খোড়া অজুহাত। শিশির ঘোষ মালদা থেকে লিখেছেন, সুতপা বসু লিখেছেন দমদম পার্ক থেকে, বামহাতি মানুষকে জোর করে ডানহাতি করতে গিয়ে কিন্তু হিতে বিপরীত হতে পারে। হ্যাঁ, আসলে বামহাতি মানুষকে জোর করে ডানহাতি করা যায় না, আর করলেও সেটা ভীষণ অসুবিধাজনক। আর শিপ্রাকার লিখেছেন যে, লিখেছেন মল্লিকপাড়া বেতর থেকে যে, অজুহাত দেওয়া মানে এক প্রকার মিথ্যে কথাই বলা, যার কোনো প্রমাণ দিতে পারা যায় না। আর এক মানে একটা অদ্ভুত একটা নিজের অক্ষমতাকে প্রকাশ করা, যে কথা বলার জন্য আমার ওপর মানুষের কাছে আমার প্রতি তার বিশ্বাস হারিয়ে যাবে, সেটি সেই অজুহাত না দেওয়াই উচিত। আমি অল টাইম একটা অজুহাত দিই, কোথাও পৌঁছনোতে দেরি হলে বলি রাস্তায় জ্যাম, বাস পাচ্ছিলাম না, আর আসলে আমার বাড়ি থেকে বেরোতেই দেরি হয়। প্রায় দিনই এই কথা আমি যদি বলি, আসলে বিশ্বাস করতে মানুষ হয়তো। আর শিপ্রাদি বলছেন, না না, এসএমএস আমি পড়ি,

এসএমএস এ অবশ্যই পড়ি, আসলে আগে হোয়াটসঅ্যাপের মেসেজগুলো পড়ে তারপরে এসএমএস এর বার্তাগুলো পড়ি, কোনো ব্যাপার না, আমি সবারটাই পড়ার চেষ্টা করি। জীবনে অজুহাতের উপর যারা নির্ভর করে তাদের একসময় মানুষ তাদের থেকে দূরে সরে যায় এবং ফলাফল খারাপ হয়, যে কারণে আমি আপাতত এই পথে হাঁটি না। আর এটি লিখেছেন কে, নামটা হাও ভুলু সাহা মধ্যম গ্রাম থেকে। যাই হোক, আমি কিন্তু মোটামুটি সবার বার্তাই পড়লাম, তাই শিপ্রাদির মন খারাপের কোনো কারণ নেই, আর সময় নেই, এবার আমাকে চলে যেতে হবে, টাটা বাই বাই বলি, আমাকে আর সময় আমি দিতে পারবো না, তাই বলি টাটা বাই বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভালো রাখার চেষ্টা করুন সকলকে, কারণ আমরা যদি ভালো থাকি তবেই কিন্তু সবাই আমরা অজুহাত না দিয়ে ভালো থাকার চেষ্টা করি, সেটাই তো কাম্য।

আকাশবাণী কলকাতা FM প্রচার তরঙ্গে খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। সংসদের বাদল অধিবেশনের শেষ দিনে রাজ্যসভায় আজ পাশ হয়েছে খনি ও খনিজ উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংশোধনী বিল। উভয় কক্ষই অনির্দিষ্টকালের জন্য মুলতবি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আজ 2024-25 সালের সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার ও ফেলোশিপ প্রদান করছেন। কলকাতার নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত এক নার্সের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। সাম্প্রতিক বিধ্বংসী ভূমিকম্পের পর কলম্বিয়ায় আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ভারত সবরকমভাবে পাশে আছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুস্পষ্ট নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আসছি বিস্তারিত খবরে। সংসদের বাদল অধিবেশনের শেষ দিন আজ। উভয় কক্ষের অধিবেশনই আজ অনির্দিষ্টকালের জন্য মুলতবি হয়েছে। গত মাসের 20 তারিখে শুরু হওয়া এই বাদল অধিবেশন 19টি বৈঠকের পর আজ শেষ হল। অধিবেশনে বিভিন্ন আইনি ও জাতীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে। লোকসভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল, যেমন পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স অ্যামেন্ডমেন্ট বিল, জাতীয় সম্মানের অবমাননা সংশোধনী বিল, ট্রাইব্যুনাল সংস্কার বিল, কর ও অন্যান্য আইন সংক্রান্ত সংশোধনী বিল, জাতীয় সমবায় উন্নয়ন কর্পোরেশন সংশোধনী বিল এবং কেরালা নাম পরিবর্তন বিল এই অধিবেশনে পাশ হয়েছে। রাজ্যসভায় আজ খনি ও খনিজ উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংশোধনী বিল পাশ হয়। তবে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের তথাকথিত অমানবিক পদক্ষেপ এবং অযোধ্যার রাম মন্দিরে অনুদান সংক্রান্ত অনিয়মের বিষয়গুলিকে কেন্দ্র করে এই অধিবেশনে বারবার অচলাবস্থা ও বিশৃঙ্খলা দেখা গেছে। সংসদের উভয় কক্ষই বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিলকে আরও বিশদে পর্যালোচনার জন্য যৌথ সংসদীয় কমিটি JPC-র কাছে পাঠানোর অনুমোদন দিয়েছে। এই বিলের উদ্দেশ্য হল বিদেশি অনুদানের ব্যবহারকে আরও স্বচ্ছ ও দায়বদ্ধ করে তোলা। এই কমিটিতে লোকসভা থেকে অধ্যক্ষের মনোনীত 21 জন এবং রাজ্যসভা থেকে চেয়ারম্যানের মনোনীত 10 জন সদস্য থাকবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে 114 জন শিল্পীকে 2024-25 সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার ও ফেলোশিপ প্রদান করছেন। সঙ্গীত, নৃত্য, নাটক, লোক ও আদিবাসী শিল্প, পুতুল নাচ, ঐতিহ্যবাহী থিয়েটার এবং অন্যান্য সম্পর্কিত শিল্পমাধ্যমের মধ্যে ভারতের পরিবেশন শিল্পে অসামান্য ও ধারাবাহিক অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। ফেলো সম্মানের জন্য 3 লক্ষ টাকা এবং একাডেমি পুরস্কারের জন্য 1 লক্ষ টাকার পাশাপাশি একটি তাম্রপত্র ও অঙ্গবস্ত্র প্রদান করা হয়। সঙ্গীতে পশ্চিমবঙ্গের নির্মাল্য দে, সঞ্জয় মুখোপাধ্যায়, প্রভাতী মুখোপাধ্যায় পুরস্কার পাচ্ছেন। এছাড়াও ছৌ নাচে নৃপেন সহিস, থিয়েটারে দীনেশ কুমার পোদ্দার এবং কল্লোল ভট্টাচার্য, পারফর্মিং আর্টসে তপতী চৌধুরী তালিকায় রয়েছেন। 7 জন ফেলোশিপ প্রাপকের তালিকায় রয়েছেন রীতা গাঙ্গুলি। জাতীয় জীববৈচিত্র্য কর্তৃপক্ষ NBA সর্ষের জিনগত থেকে প্রাপ্ত সম্পদ ব্যবহারের সুবিধা ভাগাভাগি বা অ্যাক্সেস অ্যান্ড বেনিফিট শেয়ারিং ABS বাবদ 15 কোটি টাকারও বেশি অর্থ ব্যবহার করেছে। এই অর্থ 26টি রাজ্যের জীববৈচিত্র্য পর্ষদ এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলের জীববৈচিত্র্য পরিষদের মধ্যে প্রদান করা হবে। এক্ষেত্রে প্রতিটি রাজ্যে সরিষা চাষের আওতাধীন এলাকার উপর ভিত্তি করে ABS-এর অংশ নির্ধারণ করা হয়েছে। ঝাড়খণ্ডের চতুর্দশ লোকসেবা আয়োগ BSC পরীক্ষায় বিভিন্ন ক্ষেত্রে অসঙ্গতি, নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা

0: তা গ্রহণের দাবিতে পরীক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে সোচ্চার হয়েছেন। এ বিষয়ে রাঁচিতে পিএসসি ও এসএসসি রিফর্ম ফোরাম এর কোর কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। কিছুদিন আগে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের ঘটনা নিয়ে বিজেপি সাংসদরা দিল্লিতে সংসদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন। ঝাড়খণ্ড সরকারের তীব্র বিরোধিতা করে বিষয়টি সিবিআই তদন্তের দাবি জানান তারা। এদিকে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগের জেরে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট 454 জন ফার্মাসি আধিকারিক পদের নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিয়েছে। গত মাসের 19 তারিখে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল। ফরিদকোটের বাবা ফরিদ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস এই পদগুলির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। মামলার পরবর্তী শুনানি 17 সেপ্টেম্বর। পরীক্ষাকে কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক উত্তেজনার মধ্যেই এই স্থগিতাদেশ। বিজেপি আজ বিরোধী দলগুলির বিরুদ্ধে পাঞ্জাব ও ঝাড়খণ্ডের শিক্ষার্থীদের সমস্যা উপেক্ষা করার অভিযোগ করেছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বিজেপি মুখপাত্র ডক্টর সুধাংশু ত্রিবেদী বলেন, ঝাড়খণ্ড ও পাঞ্জাবের শিক্ষার্থীদের সমস্যা সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে যেতেই বিরোধীরা সংসদে হৈহট্টগোল সৃষ্টি করছে। কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ঝাড়খণ্ডের শিক্ষার্থীদের সমস্যার বিষয়ে নীরব ভূমিকা পালন করছেন বলেও তিনি অভিযোগ করেন।
1: भारत की संसद जो संवैधानिक दृष्टि से चर्चा और संवाद का सबसे बड़ा स्थल है, वहां निरंतर बवाल मचाकर रखा गया है। अर्थात पंजाब विधानसभा में झूठ, भारत की संसद में बवाल और न्यायालय के द्वारा उठते सवाल, ये तीनों ये साफ दर्शाते हैं कि छात्र हितों के सभी अलंबरदार संवैधानिकता के धरातल पर दम तोड़ दिया है।
0: কলকাতার নীলরতন মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত এক নার্সের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। গত রাতে স্ত্রীরোগ বিভাগের এইচডিইউতে 30 বছর বয়সী ওই নার্স দায়িত্বে ছিলেন। কাজে যোগ দেওয়ার কিছুক্ষণ পর থেকে নার্সিং স্টেশনে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাত 10:30 নাগাদ অন্য সহকর্মীরা তাঁর খোঁজ শুরু করেন। কিছুক্ষণ বাদে শৌচালয়ের দরজা ভেঙে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। নার্সের শরীরে প্রাথমিকভাবে বাহ্যিক আঘাতের চিহ্ন মেলেনি, পাওয়া যায়নি কোনো সুইসাইড নোটও। এদিকে নার্সের মৃত্যুর খবর প্রকাশে আসতেই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শারদত মুখোপাধ্যায় হাসপাতালে পৌঁছেছেন। অধ্যক্ষ উপাধ্যক্ষ ছাড়াও গতরাতে ওই বিভাগে কর্মরত অন্য কর্মী ও আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। এদিকে ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছেছে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা। পশ্চিমবঙ্গে পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস সরকারের সময় ইস্যু করা সমস্ত অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ওবিসি এ এবং বি শংসাপত্র কলকাতা হাইকোর্ট বাতিল করেছে। আগের ইস্যু করা শংসাপত্রগুলির আর কোনো বৈধতা নেই বলে আদালত জানিয়ে দিয়েছে। খবর শুনছেন FM প্রচার তরঙ্গে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা সাম্প্রতিক বিধ্বংসী ভূমিকম্পের পর ত্রাণ ও পুনর্গঠনের জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণের সুবিধার্থে আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করেছেন। সরকারি তথ্য অনুযায়ী এই ভূমিকম্পে অন্তত 265 জন নিহত এবং 3,494 জন আহত হয়েছেন। চলতি সপ্তাহের সোমবার 7.4 মাত্রার তীব্র ভূমিকম্প কলম্বিয়ায় আঘাত হানে। এর আগে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর স্বজনহারা পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। ভারত সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। আফ্রিকার জাম্বিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে আজ ভোট গ্রহণ চলছে। প্রেসিডেন্ট হাকাইন্ডে হিচিলেমা দ্বিতীয়বার জয়ী হওয়ার লক্ষ্যে নির্বাচনে লড়ছেন। 2021 সালে দায়িত্ব গ্রহণ করা হিচিলেমা এবার আরও 13 জন প্রার্থীর সঙ্গে মোকাবিলা করছেন। বিরোধী জোটের প্রতিনিধি ব্রায়ান মুন্দুবিল তাঁকে জোরালো প্রতিদ্বন্দ্বিতার সামনে ফেলতে পারেন বলে মনে করা হচ্ছে। লাইবেরিয়ার বিদেশমন্ত্রী সারা বেসোলো নিয়ান্তি আজ সকালে নতুন দিল্লিতে এসে পৌঁছেছেন। তিনি 2 দিনের ভারত সফর করছেন। দিল্লির হায়দ্রাবাদ হাউসে বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্করের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। বিদেশমন্ত্রক বলেছে লাইবেরিয়া ভারতের সঙ্গে শুল্কমুক্ত বাণিজ্যিক আদান প্রদান প্রকল্পের অন্তর্ভুক্ত রয়েছে। এর ফলে ভারতে লাইবেরিয়ার বিভিন্ন পণ্য রফতানি সহজতর হবে। পাকিস্তানের বিমানবাহিনী বালুচিস্তানের সুরাব জেলায় গতকাল বিমান হামলা চালিয়েছে। এই হামলায় মহিলা ও শিশু সহ 30 জনেরও বেশি সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন, আহত আরও অনেকে। মিজোরামের ছাত্র সংগঠন মিজো জিরলাই পোল সে রাজ্যের জনসেবা আয়োগ PSC সংস্কারের দাবিতে তাদের আন্দোলন তুলে নিয়েছে। মিজোরাম সরকার কমিশন সংস্কারের জন্য একটি কমিটি গঠন করার পর এই সিদ্ধান্ত বলে সংগঠনের তরফে জানানো হয়েছে। উল্লেখ্য, গত 6 আগস্ট শান্তিপূর্ণ বিক্ষোভের মাধ্যমে এই আন্দোলন শুরু হয়। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের ওপর তৈরি হওয়া সুস্পষ্ট নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী এটি ক্যানিংয়ের উত্তর পশ্চিমে অবস্থান করছে। কলকাতা থেকে এটি 40 কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং মেদিনীপুর থেকে 130 কিলোমিটার পূর্বে অবস্থান করছে। এর প্রভাবে আজ দক্ষিণ

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: সত্যি কথা বলি, এখন তো গরম পড়ে গেছে আর হাজার হাজার টাকার ইলেকট্রিক বিলও আসা শুরু হয়ে গেছে। গিন্নি তো কবে থেকেই বলছে সোলার প্যানেল লাগানোর কথা, বলছে সরকার সাবসিডিও দিচ্ছে। আমি যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে জিরো বিল আসতে শুরু করেছে। ভাবছি এবার লাগিয়েই নিই। বিদ্যুৎ যখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে তখন লাগাচ্ছেন না কেন? আপনিও লাগিয়ে নিন পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: তোমায় গান শোনাবো। আজ তোমায় গান শোনাবো নিয়ে স্টুডিও প্রান্তে রয়েছি আমি সরিতা,
1: আর আমি কোয়েল। আর
0: শিপ্রা বসুর গানে গানে আমরা শুরু করলাম অনুষ্ঠান, তাই তো?
1: একদমই, শিপ্রা বসুর গানে গানে অনুষ্ঠান শুরু করেছি এবং শিপ্রা বসুর এই গানের জন্য আমাদেরকে
0: অনুরোধ করেছেন সুপ্রতিম চক্রবর্তী, ইলোরা চক্রবর্তী, রায়পুর কলকাতা থেকে, রাজপুর কলকাতা থেকে। হ্যাঁ,
1: আমরা চলে যাব পরের গানে।
0: কোন গানে যাই
1: এরপরে? আমরা কি শ্যামল মিত্র শুনতে পারি?
0: শুনতেই পারি। শ্যামল মিত্রের গান শোনার জন্য গতকাল অনুরোধ করেছিলেন, তিনি লিখেছেন। দেখুন, অনুরোধ প্রত্যাখ্যাত হয় আপনি লিখেছেন, আসলে প্রত্যাখ্যান নয়, এটা অনেকগুলো অনুরোধের মধ্যে কোথাও একটা অনুরোধ হয়তো রাখা সম্ভব হয়নি, এমনটা হতে পারে।
1: হ্যাঁ, আমরা তো সময়ের হাতে বাঁধা।
0: হ্যাঁ,
1: সুতরাং অনেক ক্ষেত্রেই হয় যে আমরা সব বন্ধুর অনুরোধ ওইটুকু সময় রেখে উঠতে পারি না।
0: আচ্ছা, আমরা শিপ্রা বসুর কণ্ঠে যে গান শুনলাম সে গানের সুরকার গীতিকার বোধহয় বন্ধু উল্লেখ করেছেন, হেমন্ত মুখোপাধ্যায়ের সুর, আর গানের কথা সম্ভবত অজয় ভট্টাচার্য। হ্যাঁ, অজয় ভট্টাচার্যের কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে আমরা সেই গান শুনছিলাম। আর এবারে শ্যামল মিত্রের কণ্ঠে গান শুনবো খেয়া ছবি থেকে, তাই তো? অনুরোধ করেছেন সুব্রত কুমার করণ, বজ বজ বাওয়ালি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।
1: আমরা শুনে নেব শ্যামল মিত্রর কণ্ঠে পরবর্তী গান।

0: গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় এবং শ্যামল মিত্রের নিজের সুরে আমরা শুনছিলাম খেয়া ছবি থেকে এই গান। এবারে কোন গানে যাব আমরা? এবারে আমাদের একটি রবীন্দ্রসঙ্গীতের অনুরোধ রয়েছে, তাই তো?
1: একদম, রবীন্দ্রসঙ্গীতের অনুরোধ যে গানটি ছিল, আসলে শিল্পী এবং গানে একসাথে খাপ খাচ্ছে না, এটাই মুশকিল। রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে বন্ধু শুনতে চেয়েছিলেন এসো নিপবনে গানটি।
0: হ্যাঁ, সুতরাং আমরা গানটি বর্ষার গান যখন, তখন আমরা গানটিকেই বেছে নিলাম, শিল্পী একটু বদল, মানে রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে এই গানটি আমাদের সংগ্রহে নেই, সেই কারণে রমা মণ্ডলের কণ্ঠে আমরা শুনি এই গান। কে অনুরোধ করেছেন এই গানের সেটা অবশ্যই বলে দেব। পরমা মিত্র ভবানীপুর কলকাতা থেকে শুনতে চেয়েছেন এই গানখানি।

0: আমরা শুনছিলাম ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে গান, এবং এই গানের জন্য অনুরোধ করেছিলেন সুকান্ত, রিজু, রিভু, স্বাতী ভট্টাচার্যী, গোবরা গোরস্থান রোড, কলকাতা 46 থেকে। এবং ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে এই গান আমরা শুনছিলাম প্রবীর মজুমদারের কথা এবং সুরে। এরপরে কি গান শুনবো?
1: এরপরে আমরা কোন গানে যাই? আমরা এরপর আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শুনবো কি?
0: একদম একদম।
1: আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শোনার জন্য অনুরোধ করেছেন সুব্রত রঞ্জন দাস, সুনীতা দাস, সুনেত্রা দাস, অভিরূপ দাস, গারুলিয়া বাবুঘাট, উত্তর চব্বিশ পরগনা থেকে।
0: বেশ, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় নচিকেতা ঘোষের সুরে শুনবো আরতি মুখোপাধ্যায়।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. presents স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা। স্বাধীনতা সংগ্রামের কলিকাতা,
1: স্বাধীনতা সংগ্রামের কলিকাতা,
0: পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা,
1: স্বাধীনতা সংগ্রামের কলিকাতা।
2: এটা কলকাতার মানিকতলার মুরারিপুকুর এলাকা। এইখানে বাংলার বিপ্লবী আন্দোলনের সময় একটা গোপন গবেষণাগার গড়ে উঠেছিল, এবং সেটা হলো বিস্ফোরক গবেষণাগার কেন্দ্র, যার নেপথ্যে ছিলেন এই বাংলারই সেই সময়কার দাপুটে নেতা হেমচন্দ্র দাস কানুঙ্গ।

0: আমি অরিজিৎ, আর আমার সঙ্গে কুনাল দা। উত্তর কলকাতার এই মুরারি পুকুর এলাকায় যে আমরা দাঁড়িয়ে রয়েছি, এটা তো আজকের কলকাতা, নতুন কলকাতা। এই বাঁধানো পুকুর, পাশে গুরুদাস কলেজ, পেছনে অরবিন্দ ঘোষের মূর্তি। কিন্তু একটা সময়, মানে যে সময়ের কথা আজকে আমরা বলছি, এটা এই সময় ঋষি অরবিন্দ ঘোষের বাবা কৃষ্ণধন ঘোষের বাগান বাড়ি ছিল। আর তার সঙ্গে একটা গভীর সম্পর্ক ছিল হেমচন্দ্র দাস কানুঙ্গর। আর এই বাগান বাড়ির সঙ্গেই জড়িয়ে আছে হেমচন্দ্র দাস কানুঙ্গর নাম।
1: হ্যাঁ, বিপ্লবী হেমচন্দ্র দাস কানুঙ্গ ছিলেন বিপ্লবীদের সেই সময়কার বোমা বিশেষজ্ঞ। মানে উনি অনেক বোমা তৈরি করেছিলেন, তবে তার মধ্যে যেটা সবচাইতে উল্লেখযোগ্য সেটা হচ্ছে বিপ্লবী হেমচন্দ্র দাস কানুঙ্গ, উনি একটা বুক বোম তৈরি করেছিলেন। বুক

চকলেট কোকো চকলেটের যে বক্স হয় টিন হয় সেই সময় টিন হতো টিনটাকে ভরেন তার মধ্যে কিছু

0: এটাকে খোলা হবে, অটোমেটিক্যালি বোমাটা এক্সপ্লোড করবে।
1: আচ্ছা কুনাল দেই, যে বুক বোমা বা বই বোমা, এটা কাকে মারবার জন্য তৈরি করা হয়েছিল?
0: এটা মূলত তৈরি করা হয়েছিল সেই সময়কার ব্রিটিশ বিচারপতি ডগলাস কিংসফোর্ডকে মারার জন্য।
1: আচ্ছা,
0: আসলে উনি কুখ্যাত ছিলেন তখনকার দিনে বিপ্লবীদের কঠোর শাস্তি প্রদান করার জন্য। কিন্তু ওর যে দুঃখের ব্যাপারটা হলো, এটা তো তৈরি করলেন হেমচন্দ্র দাস কানুনগো, কিন্তু বোমাটাতে না কোনো কাজ হয়নি, কিংসফোর্ড কিন্তু মারা যাননি।
1: তাই আচ্ছা কুনালরা, প্রত্যেকটা ইতিহাসেরও তার একটা ইতিহাস থাকে, তো এই বিস্ফোরক গবেষক হওয়ার গল্পটা তুমি যদি একটু বলো।
0: আসলে যদি বলতে হয়, হেমচন্দ্র দাস তার কলকাতার বাড়ি বিক্রি করে 1906 সালে পাড়ি দিয়েছিলেন প্যারিসে।
1: আচ্ছা,
0: বোমা বানানো শিখতে।
1: ওকে,
0: ওখানে ওনার সঙ্গে দেখা হয় বিপ্লবী ম্যাডাম বিকাজি কামার সঙ্গে, এবং ওখানকার কিছু রুশ বিপ্লবী যারা ছিলেন ওই সময় তাদের সঙ্গে ওনার দেখা হয়। মূলত ওনাদের থেকে উনি বোমা বানানোটা শেখেন, এবং এক বছর পরে 1907 উনি কলকাতায় ফিরে আসেন প্রায় একটা 700 পাতার রাইট আপ নিয়ে, বোমা বানানোর রাইট আপ নিয়ে।
1: ওকে,
0: এবং ফিরে এসে উনি সেটাকে লিপিবদ্ধ করেন, এবং সেইটাই কিন্তু পরবর্তীকালে বিপ্লবীদের প্রচুর কাজে লেগেছিল।
1: তো তার মানে বিদেশ থেকে সরাসরি এখানে, এবং তারপর গবেষণাগার।
0: কারেক্ট। আর এখানে যে ব্যাপারটা তৈরি হয়েছিল 32 নম্বর মুরারি পুকুরে, এখানে উনি সাথে পেয়েছিলেন অরবিন্দ ঘোষের ভাই বারিন ঘোষকে।
1: আচ্ছা কুনালদা, এই যে এত কিছু ঘটছিল, তো ব্রিটিশ পুলিশ কিছু আজ করতে পারেনি?
0: হয়েছিল তো, তোমার ধরো যখন 1908 সালে ক্ষুদিরাম বসু আর প্রফুল্ল চাকি মুজাফ্ফরপুরে যখন কিংসফোর্ড হত্যার জন্য বোমা মেরেছিল, তারপরে ব্রিটিশ পুলিশ নজরে ওঠে।
1: আচ্ছা,
0: এবং তারা ফাইনালি এই জায়গাটার খোঁজ পায়, এই 32 নম্বর মুরারি পুকুর। এখানে তারা রেড করে, প্রচুর বোমা, বোমার মশলা, বোমা বানানোর লিফলেট, রাইট আপ, এগুলো সমস্ত পান, এবং এখানে অনেকে ধরা পড়েছিলেন। মূলত অরবিন্দ ঘোষ ধরা পড়েছিলেন, হেমচন্দ্র কানুঙ্গো ধরা পড়েছিলেন, অরবিন্দর ভাই বারিন ঘোষ ধরা পড়েছিলেন, আরো অনেক অনেক বিপ্লবী ধরা পড়েছিলেন।
1: তো কোনাল, একটু এই ধরা পড়ার পরের গল্পটা বলো না।
0: ধরা পড়ার পরে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে, এই আমাদের হেমচন্দ্র দাস কানুঙ্গো এবং আরো অন্যান্য বিপ্লবীদের, এনাদের সাজা হয়েছিল দ্বীপান্তর।
1: আচ্ছা,
0: ওনারা আন্দামানে সেলুলার জেলে ওনাদের রাখা হয়েছিল, এবং পরবর্তীকালে ক্ষমা প্রার্থনার মাধ্যমে হেমচন্দ্র দাসকে মুক্তি দেওয়া হয়। সেটা 1921 সালে উনি কলকাতায় ফিরে আসেন, এবং এই যে ঘটনাটা, এটা হচ্ছে সেই বিখ্যাত আলিপুর বোমা মামলা।
1: আচ্ছা, এটাই সেই আলিপুর বোমা মামলা।
0: আলিপুর বোমা মামলা।
1: সত্যি কতটা বুকের পাটা থাকলে এই রকম একটা বিদ্রোহ করা যায়, সেটা এতটা পড়াশোনা, এতটা গবেষণার পর।
0: ঠিক তাই। আর জানো তো অরিজিৎ, এই হেমচন্দ্র দাস স্বাধীনতার পরে তার এই যে ভাস্ট একটা এক্সপিরিয়েন্স আছে, সেটা উনি অনেক জায়গায় লেখালেখি করে গেছেন, এবং সেগুলো ইতিহাসের একটা প্রামাণ্য তুলি।
2: 100.1 FM গোল্ড প্রেজেন্টস স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা। আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো।

0: চার মূর্তি ছবি থেকে আমরা শুনছিলাম এই গান মান্নাদের কণ্ঠে। আর এই গান শোনার জন্য অনুরোধ করেছিলেন পাণ্ডালাল দত্ত, শ্রীমন্ত দত্ত, দেবাশিস দত্ত, গৌরাটি, আরামবাগ, হুগলি থেকে। পরের গানে চলে যাব।
1: পরের গান শুনতে চেয়েছেন আর কে মুখার্জি, যাদবপুর থেকে। শুনবো আমরা সুমন কল্যাণপুরের কণ্ঠে এই গান।

0: আমাদের সময়টা ক্রমশ কমে যাচ্ছে, আমরা এবারে পরের গানের দিকে চলে যাই সরাসরি। মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনবো এবারের গান। এই গান শোনার জন্য অনুরোধ করেছেন তপন চক্রবর্তী সিঙ্গুর বাসুবাটি থেকে।
1: একদমই, এবং এই গান আমরা সুধীন দাশগুপ্তর কথায় ও সুরে শুনবো, মানবেন্দ্র মুখোপাধ্যায়।

0: একদম, কোয়েলি গান শুনতে শুনতে বলছিল একেবারে, মানে এই গানটা শুনলেই মনে হয় পুজো প্যান্ডেলের মধ্যে আছি আমরা।
1: এবং কেন যে পুজো প্যান্ডেলে এই গানটা বাজে সেটা
0: আমরা, পুজো রিলিজ গান এটা,
1: কারণ খুঁজে পাওয়া যায় না,
0: পুজো রিলিজ গান তাই পুজো প্যান্ডেলে বাজে। হ্যাঁ, গৌরীপ্রসন্ন মজুমদারের কথা আর ডি বর্মনের সুরে আমরা এই গান শুনছিলাম। আর এরপরে আমরা কোন গানে যাব? এরপরে ধনঞ্জয় ভট্টাচার্যের গানের আরেকটা অনুরোধ ছিল, সেই গানটাই যাই তাহলে,
1: যদি ভুলে যাও মোরে।
0: হ্যাঁ,
1: ধনঞ্জয় ভট্টাচার্যের এই গান আমরা শুনব, প্রণব রায়ের কথায় সুবল দাশগুপ্তের সুরে। শুনতে চেয়েছিলেন
0: সেটা অবশ্যই বলছি, গানটা শুনে এসে
1: একেবারেই।

0: ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে আমরা এই গান শুনছিলাম। সুমন দাস সিঙ্গুর হুগলি থেকে অনুরোধ করেছিলেন এই এই গানের জন্য। আমরা চলে যাব একটি ঘোষণায়।
1: হ্যাঁ, আবহাওয়া সংক্রান্ত একটি ঘোষণা রয়েছে। অরেঞ্জ ওয়ার্নিং রয়েছে হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন অংশে আগামী দু এক ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং ঝাড়গ্রামেও, মানে হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রাম, এই সমস্ত জেলার যে সমস্ত মানুষজন তারা কিন্তু একটু সংরক্ষিত জায়গায় থাকার, নিরাপদে থাকার চেষ্টা করবেন। আর আমরা আজকের অনুষ্ঠানের একেবারে শেষ গানে চলে যাব। নির্মলা মিশ্রের কণ্ঠে গান শুনতে চেয়েছেন জয় ময়রা কাশীপুর থেকে পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় নচিকেতা ঘোষের সুরে। নির্মলা মিশ্রের কণ্ঠে এই গান শুনতে শুনতে আজকের মতো বিদায় নেব আমরা। তোমায় গান শোনাবো থেকে সরিতার কোয়েল, ফিরে আসবো ঠিক দুপুর 2:30 মিনিটে সুরেলা সফর সঙ্গে করে। সঙ্গে থাকবেন সবাই।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা। সত্যি কথা বলি, এখন তো গরম পড়ে গেছে আর হাজার হাজার টাকার ইলেকট্রিক বিলও আসা শুরু হয়ে গেছে। গিন্নি তো কবে থেকেই বলছে সোলার প্যানেল লাগানোর কথা, বলছে সরকার সাবসিডিও দিচ্ছে। আমি যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে জিরো বিল আসতে শুরু করেছে। ভাবছি এবার লাগিয়েই নিই। বিদ্যুৎ যখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে তখন লাগাচ্ছেন না কেন? আপনিও লাগিয়ে নিন পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
1: কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 এফএম গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ ম্যাটিনি মেগাস্টার।

0: তাকে তো আজকে ইয়াদ করতেই হবে, মানে তার কথা মনে করতেই হবে, কারণ আজকে তার জন্মদিন। তাই আজ ম্যাটিনি মেগাস্টারের প্রথম পর্ব জুড়ে তিনি কে, তিনি তার জন্ম দক্ষিণ ভারতে 1933 সালের আজকের দিনে, সেই মানুষটিকে আজকে আমরা আমাদের ম্যাটিনি মেগাস্টারে শ্রদ্ধা জানাবো, প্রণাম জানাবো। তার 92 পেরিয়ে তিনি 93 পড়লেন, তিনি বৈজয়ন্তীমালা বালি।
1: একদম 1936 সালের আজকের দিনে, মানে 13 আগস্ট, চেন্নাইতে, তামিলনাড়ুর চেন্নাই,
0: 1933।
1: আচ্ছা, হ্যাঁ। তো সেইখান থেকে, সেই শুরুটা থেকে তার জীবনের এই যে এখনো পর্যন্ত এই যে যাত্রাটা, এই যাত্রাপথটা বর্ণময়। কতটা বর্ণময় সেটা আমরা তাকে সিলভার স্ক্রিনে দেখলেই বুঝতে পারি। আজকে কিছু কিছু কথায় থাকব, তার ছবির গানেও থাকব।
0: একদম, যে ছবি দিয়ে তার এই হিন্দি ফিল্মে ডেবিউ হয়েছিল সেই ফিল্মের গানে চলে যাই, তারপরে ফিরে এসে বলছি কিভাবে তিনি এলেন এই সিলভার স্ক্রিনে।

0: আমরা 1951-এর ফিল্ম বাহার, এই ফিল্ম থেকে শুনছিলাম শামশাব বেগমের কণ্ঠে এই গান। আর এই ছবি দিয়ে আমি তো বললামই যে বলিউডে ডেবিউ হয়েছিল, আর তামিল ছবিতে তিনি ডেবিউ করেছিলেন। এই ছবিটিরই তামিল যে ভার্সন, মানে তামিলটা আগে তৈরি হয়েছিল অবশ্যই,
1: মানে পরে তামিল ছবিটিরই সিকুয়েল হিসেবে এই
0: ছবিটি, সিকুয়েল বলবো না, তামিল ছবিটি মানে হিন্দি ভার্সন,
1: হিন্দি ভার্সন সেই হিসেবে বাহার হয়, ভজকাই সেই ছবির নাম ছিল, 1949-এ তৈরি হয়েছিল।
0: সেইটা দিয়ে 16 বছর বয়সে তিনি মানে রূপলি পর্দায় প্রথম পা রেখেছিলেন।
1: একদম একদম।
0: তো দেখো, আমরা একদম শুরুতেই আম্রপালির গান শুনছিলাম, তাই তো?
1: হ্যাঁ,
0: আম্রপালি আমরা জানি যে একজন নগর নটী, নর্তকী, তার জীবনের কথা, রাজ নর্তকী, তার জীবনের কথা। এবং এই ছবিতে অসম্ভব সুন্দর সুন্দর ডান্স সিকোয়েন্স ছিল তার। বৈজন্তীমালা, বৈজন্তীমালা বললেই আমরা কিন্তু ওই তার নাচের কথাটাই সবার আগে মনে পড়ে।
1: একদমই।
0: হ্যাঁ, তার কারণ ছোট্টবেলা থেকে তিনি কিন্তু নাচ, এবং তাকে তার নানি এটাই শিখিয়েছিলেন যে ডান্সার হতে হবে, নাচটা ভালো করে শিখতে হবে, এবং নাচ ভালো করে শিখতে গেলে মিউজিকটাকে জানতে হবে। সে কারণে তিনি কিন্তু কর্ণাটকি মিউজিক এবং ভরতনাট্যম দুটোই একই সঙ্গে তালিম নিয়েছিলেন।
1: হ্যাঁ, ইনফ্যাক্ট মানে ভজকাইয়ের জন্য যখন তাকে কাস্ট করেন এমভি রহমান, তখন কিন্তু তার নাচ দেখেই তাকে,
0: স্কুলের একটা প্রোগ্রামে তিনি ডান্স পারফরমেন্স করেছিলেন, সেটা দেখেই সেখান থেকে তাকে তারা কাস্ট করেন। একদম ঠিক।
1: তো তখন তার ঠাকুমা একটু ইতস্তত করেছিলেন এই বিষয়টা নিয়ে, কিন্তু পরবর্তীকালে বাহারের পরে, মানে তুমি যখনকার কথা বলছো আম্রপালি বাই, সেই সময় থেকে তো আর বৈজন্তীমালা পেছন ঘুরে তাকায়।
0: হ্যাঁ, আম্রপালি 66 এর, অনেকটা পরের ছবি। আমরা তার আগের মানে জায়গাটায় আসি যেখানে ছিলাম, 51 সালে ছিলাম, এবং এর পরে বেশ কিছু ছবি উনি করছিলেন, কিন্তু 1954 সাল এমন একটা ছবি যে ছবিটা কিন্তু অনেকের জীবনটাকে পাল্টে দিল। হ্যাঁ, যেমন আরও একজন বাঙালি যিনি বোম্বেতে গিয়ে ভাবছিলেন যে না না, এখানে আর থাকা যাবে না, ফিরে আসতে চাইছিলেন, এই ছবিটা তার ভাগ্য ঘুরিয়ে দিয়েছিল। ঠিক সেরকমভাবে বৈজন্তীমালারও কিন্তু ভাগ্যটা এই ঘুরে গিয়েছিল এই ছবির হাত ধরে। বুঝতেই পারছেন, এই শব্দ কানে যাওয়ার পর আর বলে দিতে হবে না ছবির নাম না।

0: নাগিন ছবির গান শুনছিলাম আমরা। নাগিন ছবিটি 1954-এ এবং এর পরের যে ছবিটি 1955-এ বিমল রায়ের তৈরি করলেন দেবদাস। এবং অনেকবার দেবদাস তৈরি হয়েছে, তার মধ্যে এখনো পর্যন্ত এটাকে সব থেকে ভালো মানে ভার্সন হিসেবে ধরা হয় বিমল রায়ের যে এই দেবদাস, যেখানে সুচিত্রা সেন করেছিলেন পার্বতী, দিলীপ কুমার দেবদাস অবশ্যই, এবং বৈজয়ন্তীমালা করেছিলেন যে রোলটা সেটা সূর্যমুখী চন্দ্রমুখী। তো হ্যাঁ, এবং এই চন্দ্রমুখীর ভূমিকায় অভিনয়ের জন্য তিনি কিন্তু ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের মানে অ্যাওয়ার্ডও পেয়েছিলেন, তাকে বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড হ্যাঁ ঘোষণা করা হয়েছিল, কিন্তু তিনি সেই অ্যাওয়ার্ডটা নিতে অস্বীকার করেছিলেন। তার কারণ, তিনি বলছেন যে দেবদাসের জীবনে পার্বতী যতটা ইম্পর্টেন্ট ততটাই ইম্পর্টেন্ট কিন্তু চন্দ্রমুখী, সেখানে চন্দ্রমুখীকে সাপোর্টিং অ্যাক্ট্রেস কেন বলা হবে, এইটা বলে তিনি কিন্তু সেই পুরস্কারটা নিতে চাননি।
1: একদমই তাই। তবে এই পার্ব মানে চন্দ্রমুখী ক্যারেক্টারের জন্য কিন্তু অনেকে কাস্ট করা, অনেকেই
0: ভাবা হয়েছিল,
1: নার্গিস ছিলেন তার মধ্যে, সুরাইয়া ছিলেন, বীণা রায় ছিলেন, কিন্তু এবং একদম শেষ মীনা কুমারীকেও ভাবা হয়েছিল, সবাইকে সরিয়ে শেষে আমরা বৈজয়ন্তীমালাকে পাই এই চরিত্রে।
0: একদমই তাই। আর তারপরে 1957 সাল, সেখানে কিন্তু আরও একজন অন্য একজন অভিনেত্রীর থাকার কথা ছিল, আইনের মার প্যাঁচে নানান রকম গণ্ডগোলে তিনি সেখান থেকে সরে দাঁড়ান এবং তারপরে দিলীপ কুমারের সঙ্গে জুটি বাঁধেন বৈজয়ন্তীমালা। এবং এই দিলীপ কুমার বৈজয়ন্তীমালা এই যে জুটি, সেই জুটির উড়ান শুরু হয় বলা যায় এই ছবিটা থেকে। ছবির নাম নায়াদড়।

0: নয়াদাউর ছবিটা একেবারে মানে একটা সেই বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা ল্যান্ডমার্ক ছবি যাকে বলে, বি আর চোপড়ার পরিচালনায় এই ছবি আমরা পেয়েছিলাম। এবং এখান থেকে নয়, এর আগে থেকেই আমরা বলেছি, দেবদাসের কথা বলেছি, কিন্তু এই ছবি থেকে একেবারে দিলীপ কুমার বৈজয়ন্তীমালা এই যে জুটি, সেই জুটির জয়যাত্রা যেন শুরু হলো
1: একদম। এবং মানে এইটা একটা ঘোড়ার গাড়িতে, টানা গাড়িতে আর কি যাচ্ছেন দুজনে মিলে, এবং কি সিম্পল সাজ বৈজয়ন্তীমালার,
0: এটা একটা ব্যাপার। সত্যি তুমি যেটা বলছো যে দেখো এখানে এত সিম্পল ভাবে তাকে দেখেছি, একটা বিনুনি মানে অনেকটা বড় চুল বিনুনি, আমরা উড়ে যাব যাব জুল ফেতেরি সেখানেও দেখেছি এরকম বিনুনিটা ঘুরিয়ে হ্যাঁ ফেলছেন, ভীষণ সুন্দর লাগছে দেখতে, খুব সিম্পল। অথচ সেই সিম্পলসিটির সঙ্গেও তাকে এতটা সুন্দর লাগছে যেখানে, আবার তুমি ভাবো আম্রপালির কথা, হ্যাঁ সেখানে ওই রকম একটা গ্রেসফুল,
1: মানে নীল গগনকে ছাও মে আমি বলছিলাম তোমায়, নীল গগনকে ছাও মে আমি বলতে পারি না,
0: ওই লাল রঙের ড্রেসটা পরে
1: ওড়নাটা খুলে যখন উনি দাঁড়ালেন কি
0: সুন্দর সুন্দর একদম, মানে উনি যখন ওই রকম সাজগোজ করেন তখনও যেমন সুন্দর দেখতে লাগে, আবার একেবারে সিম্পল সেখানে ও ভীষণ সুন্দর দেখতে লাগে। আমার সঙ্গমের কথা মনে পড়ছে, সঙ্গমেও তাই মানে খুব সিম্পল, তুমি ভাবো যেখানে ওই রকম সাজছেন অদ্ভুত ভাবে, কি বলবো মানে
1: সঙ্গমের শেষ দৃশ্যটাই তুমি মনে করো যেখানে রাজেন্দ্র কুমার সুইসাইড করছেন, ওই যে দৃশ্যটা সেখানে একটা সাদা, পুরো সাদা একটা শাড়ি পরে, অবশ্য সেটা একটা দৃশ্যের সঙ্গে পোশাকের একটা সাজুজ্যও রাখা হয়েছিল আমার ধারণা, তো ভীষণ মানে সত্যি খুব অসাধারণ একটা পার্সোনালিটি
0: একদম। আর আপাতত আমাদের ঘড়ি যারা বলছে 2:54 হয়ে গেছে, আমাদের কিন্তু যেতে হবে একটা সংবাদ বিরতিতে, 3:10 আবারও ফিরে আসবো, তার আগে অনেক কথা কিন্তু ঢুকিয়ে রেখে যাচ্ছি, মানে ওই আর কি, হোটো মে আইসি বাত দাবাকে চালি আই, এখনো মনের মধ্যে অনেক কথা কিন্তু লুকানো রয়েছে, যে কথায় আসবো সংবাদ বিরতির ওপারে, সঙ্গে থাকবেন। জুয়েল টিপ থেকে আপাতত রইল এই গান।

0: মধুমতি, এই ফিল্ম থেকে আমরা শুনছিলাম এই গানটি, এবং সেই গান দিয়ে ফিরে এলাম সংবাদ বিরতির ওপারে আবারও সুরেলা সফর ম্যাটিনি মেগাস্টার বৈজয়ন্তীমালা তাকে সঙ্গে নিয়ে, কারণ আজকে তাঁর জন্মদিন। তো আমরা এই যে মধুমতি ছবিটা, সেখানে আমরা একটা কি বলবো, একটা দেহাতি একটি মেয়েকে সেই চরিত্রে পেয়েছি দাম তাকে, তাই তো? তারপরে আবার পরবর্তী সময়ে একদম শহুরে আচারেও তাকে দেখেছি, যখন তারপরে আর কি অন্য ভূমিকায় আমরা পাচ্ছি। জন্মান্তরের গল্প আসলে মধুমতি। তো সেখানে এই মধুমতিতে আমরা তাকে তার ফোক ডান্সের ফর্ম দেখতে পেয়েছি, মানে আমরা বলছিলাম না ক্লাসিক্যাল ডান্স তিনি শিখেছেন, ভরতনাট্যম শিখেছেন ছোট থেকে, ডান্সার হওয়াটাই তার লক্ষ্য ছিল। পরবর্তীকালে তিনি ছবিতে চলে আসেন এবং তিনি নিজে বলেছেন, তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে ক্লাসিক্যাল ডান্সের কথা, তখন তিনি নিজেই বলেছেন যে আমার ফোক ডান্সটাও ভীষণ ভালো লাগে।
1: একদমই।
0: এখানে আমরা বিচুয়া, যেটা চারগেও বাফি বিচুয়া, ওখানে এবং জুলমি সাং কাকলারি, দুটোতেই আমরা একদম গ্রাম্য নাচের মানে লোক নৃত্যের ইয়েতে তাকে আমরা পেয়েছি।
1: একটু পাহাড়ি ফোক, এবং তার সাজ পোশাকটাও সেরকমই ছিল, ভীষণ সুন্দর দেখতে লাগছিল। আবারও তাই একই কথা বলবো,
0: সব সময় মানে যে কোনো আচারে তাকে এত সুন্দর দেখতে লাগতো,
1: টেনে কাজল পরা, থুতনিতে একটা ছোট্ট উল্কি মতন আঁকা, এরকম ভাবে খুব সুন্দর মানে লেগেছিল।
0: মাথায় একটা টিকলি,
1: টিকলি এবং একটা হালকা করে একটা ওড়না
0: দেওয়া,
1: এরকম একটা লুকস ছিল আর কি। তো এইটা তুমি নাচের কথা বললে, ফোক ডান্স তার নিজস্ব যথেষ্ট পছন্দের নাচ ক্লাসিক্যাল ছাড়াও, ক্লাসিক্যালের পরে। কিন্তু তুমি একটু খেয়াল করলে দেখো, মানে আমরা সবাই খেয়াল করলে বুঝতে পারবো, কন্টেম্পোরারি ডান্সে উনি কতটা দক্ষতা দেখিয়েছেন।
0: একদম, আমরা
1: হোটো পেয়েছি বাত, যেটা আমরা শুনতে শুনছিলাম, ওই যে তুমি বলছিলে একটু আগে কথাটা, সত্যি একদম প্রপার ওই কথাটাই বলা যায় ওনার সম্পর্কে, এক্সপ্রেশন হোল্ড করা।
0: একদম,
1: এক্সপ্রেশন হোটোপিয়াসিতে তো ভয়ঙ্কর, সেটা যে ওই যে ঘুরে তাকাচ্ছেন একটা অ্যাঙ্গেলে, তাকিয়ে ওই এক্সপ্রেশনটাকে হোল্ড করছেন, এবং ওটা মারাত্মক, মানে লুকসটাই দেখানোটাই একটা মারাত্মক। ওটার পরে তুমি যদি সঙ্গমের কথা ভাবো, সঙ্গমে আবার ক্যা কারু রাম মুঝে বুড্ঢা মিল গেয়া,
0: ওখানে তো ওনাকে পুরো ফ্রি হ্যান্ড দিয়ে দেওয়া হয়েছিল, বলা হয়েছিল যেরকম ইচ্ছা কোরিওগ্রাফি করুন,
1: যেরকম ইচ্ছা করুন। মানে আমার তো ওই দুটো লাইন ভীষণ মনে পড়ে, মে গুরিয়া হাসিন মেরি মোর নিসি চালে,
0: ওইরকম পিছনে একটা লাগিয়ে,
1: সর পে সফেদ উসকি দাদাজি কা বাল হ্যায়, মানে দুটোর কম্পোজিশন একদম দুরকম। মানে ডান্সটাকে নিয়ে যেন উনি সবসময় একটা এক্সপেরিমেন্ট করেছেন।
0: একদম একদম। আবার যেখানে ক্লাসিক্যাল ডান্স সে সুযোগ এসেছে, সেখানেও কিন্তু মানে চোখ ফেরানো যায় না। মানে আমরা আম্রপালির কথা বলেছি, আরো একটা ছবির কথা আমার ভীষণ মনে পড়ছে, ডক্টর বিদ্যা। ছবিটা খুব জনপ্রিয় হয়নি, আপনারা পারলে একটু দেখবেন, আজকাল সব কিছুই হাতের কাছে ভীষণ অ্যাভেলেবেল, একটু দেখবেন। সত্যি কথা, বৈজয়ন্তীমালাকে ভোলা যায় না। আমরা শুনি এই ফিল্ম থেকে একটি গান, যে গানের একটা অসম্ভব সুন্দর ডান্স সিকোয়েন্স ছিল, ক্লাসিক্যাল ডান্স ফর্ম।

0: আমরা ডক্টর বিদ্যার গান শুনছিলাম, আর এই নাচের কথা প্রসঙ্গে কথা বলছিলাম, আরেকটা কথা বলতে হয়, তিনি তো দক্ষিণ ভারত থেকে এসেছিলেন, তো তখন যখন হিন্দি ছবি করতে এসেছিলেন তখন কিন্তু তিনি হিন্দি বলতে পারতেন না। তো বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় দক্ষিণ ভারতীয় নায়িকাদের ক্ষেত্রে ডাব করা হয়, অন্য কেউ ডাব করেন তার কণ্ঠটি, কিন্তু তিনি কিন্তু ডাব করতে চাননি, তিনি বলেছিলেন না আমি নিজের ডায়লগ নিজেই বলবো,
1: মানে ওই অ্যাকসেন্টটা উনি,
0: হ্যাঁ, এবং উনি শিখে নিয়েছিলেন,
1: রপ্ত করে নিয়েছিলেন
0: একদম, এবং খুব খুব যে কোনো কিছু খুব সহজে চট করে শিখে নিতেন। শুধু তাই নয়, তুমি ভাবো পরবর্তী সময়ে হাটে বাজারেতে আমরা যখন তাকে পেয়েছি, সে কথায় আসবো, তার আগে আরেকটা ছবির কথা না বললেই নয়, 62 আমরা শুনছিলাম ডক্টর বিদ্যা ছবির গান, আমরা 61 ফিরে যাবো, গঙ্গা যমুনা, একদম দিলীপ কুমারের সঙ্গে আবারও এই ছবিতে অভিনয় করেছিলেন। এবং এখানে একদম তিনি ভাষার কথা যেটা বলছিলাম, যে যে মহিলা হিন্দি বলতে পারতেন না তিনি ভোজপুরি
1: বলছেন,
0: হ্যাঁ, এবং ফ্লুয়েন্টলি, অসাধারণ, মানে তার কি বলবো, কিছু বলার নেই।
1: আমরা চলে যাই আমরা গঙ্গা যমুনার গানে, এবং তারপরে আসবো আমরা
0: গঙ্গা ছবির প্রসঙ্গে বলছিলাম হাটে বাজারে, সেই কথায় অবশ্যই আসবো, তার আগে গঙ্গা যমুনা ছবি থেকে এই গান।

0: হাটে বাজারে ছবির কথা আমরা বলছিলাম, সে প্রসঙ্গে একটু আসি। এখানে যেমন মানে এই গঙ্গা যমুনা ছবিতে যেরকম ভোজপুরি মানে দেহাতি একটি মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন, হাটে বাজারেতেও ঠিক সেরকম ভাবে ছিপলি চরিত্রটার নাম ছিল।
1: হ্যাঁ,
0: ভাঙা ভাঙা হিন্দি বাংলা মিশিয়ে কথা বলা এবং ভারী সুন্দর, ভারী সুন্দর। মানে ওই দেখো একটা ওইরকম একটা সাধারণ একটা দেহাতি মেয়ে, তার পরনেও একটা সাধারণ শুধু শাড়ি, শুধু সেইটুকুতেই
1: করে গাছকোমর করে,
0: হ্যাঁ গাছকোমর করে বাঁধা, এবং মাথার মধ্যে ওই সবজি বিক্রি করতেন উনি সব নিয়ে ঢাকাটা নিয়ে যাওয়া, কি সুন্দর দেখতে লেগেছে সেখানেও, চোখ ফেরানো যায় না।
1: এবং আমরা মানে কতটা মানে অভিনয়টাও শুধু দেখতে সুন্দর লেগেছে বলে নয়, শেষ দৃশ্যে যখন ছিপলির সাথে মানে অজিতেশ বন্দ্যোপাধ্যায় ওনার সাথে যে ওই যে কনফ্লিক্ট সিনটা, লড়াইয়ের যে দৃশ্যটা, ওই দৃশ্যটাতে কি অসাধারণ অভিনয়, কি এক্সপ্রেশন, ভাবা যায় না
0: সত্যি। শুধু তাই নয়, হাটে বাজারে ছবিতে কিন্তু আমরা তাকে মানে গায়িকা হিসেবেও পেয়েছি। সেই গান শুনতে শুনতে আজকে আমরা এই পর্ব থেকে অন্য পর্বে চলে যাব, কারণ আজকে তার যেমন জন্মদিন তাকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি, বৈজয়ন্তীমালা তাকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি। তিনি 92 পেরিয়ে 93-এ পড়লেন, সুস্থ থাকুন, ভালো থাকুন, এইটুকুই আমাদের তরফ থেকে তার প্রতি শুভেচ্ছা, শ্রদ্ধা এবং প্রণাম। আর সত্যি সত্যি সিলভার স্ক্রিনে তিনি যখন আসেন আমরাও শুধু চেয়েই থাকি।

0: শ্রী আম্মা ইয়াঙ্গার আয়াপ্পান, যদিও আমরা তাকে মিস হাওয়া হাওয়াই মানে শ্রীদেবী নামেই চিনি। তার জন্মদিন আজ।
1: আর এই যে বিশাল একটা নাম সোনিতাদি বলল, এই নামটা শুনলে কেউ কোনোদিনও, মানে যারা ইন্ডাস্ট্রির লোক তারাও হয়তো ঘাবড়ে গিয়ে বলবে বাবা এটা আবার কে। তো যাই হোক, আজকে শ্রীদেবীরও জন্মদিন, তাই আমরা তাকে নিয়েও বেশ কিছুটা সময় সুরেলা সফরে কাটাবো। হাওয়া হাওয়াই তার সিগনেচার একটা টিউনের মতন বলতে পারি,
0: মিস হাওয়া হাওয়াই
1: একেবারেই। কিন্তু এই যে অভিনেত্রী, ইনিও কিন্তু আমরা আজকে বৈজয়ন্তীমালা এবং দেখো খুব কাকতালীয় ভাবে দুজনেই দক্ষিণ ভারতীয় এবং দুজনেরই একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে নাচের ব্যাকগ্রাউন্ড, ডান্স ব্যাকগ্রাউন্ড।
0: সেই অর্থে কিন্তু শ্রীদেবীর নাচের ব্যাকগ্রাউন্ড থাকলেও সেই অর্থে তালিম, মানে বৈজয়ন্তীমালা যেমন একেবারে তালিম নিয়েছে নাচ গান দুটোতেই, শ্রীদেবীর কিন্তু সেই অর্থে কোনো তালিম ছিল না। কিন্তু তালিম ছাড়াও তিনি যা ডান্স পারফরমেন্স রেখেছেন, যেটুকু আমরা দেখেছি তাতে মানে আমরা মোটামুটি সবাই ঘায়েল যাকে বলে। হ্যাঁ, তো 1963 13ই আগস্ট তামিলনাড়ুতে জন্ম, আর মাত্র 4 বছর বয়সে শিশুশিল্পী হিসেবে অভিনয় করতে শুরু করেছিলেন। সেখান থেকে ফিমেল, মানে প্রথম ফিমেল সুপারস্টার, এই জার্নিটা কিন্তু নেহাত কি বলবো একেবারে সেই খুব সহজ ছিল না।
1: হ্যাঁ, মানে সেই রাস্তায় খুব মাখন ছিল না আর কি, অনেক কাঁটা ছিল সেই রাস্তা, অনেক কাঁটা কণ্টকময় রাস্তা পেরিয়েই এই জায়গাটায় পৌঁছতে হয়েছে তাকে। আমরা নাচের কথা বলছিলাম, দেখো হাওয়া হাওয়াইতে এই যে গানটা শুনছিলাম, সেখানে ভয়ঙ্কর নাচের দৃশ্য
0: এবং মানে কমিক টাইমিংটাও মারাত্মক,
1: একদম ভীষণ মানে ওই কন্টেম্পোরারির সাথে ব্রেককে মিশিয়ে একটা অদ্ভুত কোরিওগ্রাফি। এবং তার পাশাপাশি এর পরে যে গানটা শুনবো আমরা, যে ছবিটার কথায় যাব, সেখানে একেবারে মানে সেখানে নাচটা একেবারে নেই, মানে সেখানে আছে শুধু অভিনয়।
0: একদম, আসলে একটি তামিল ছবি, তারই হিন্দি ভার্সন পরবর্তী ক্ষেত্রে, যদিও শ্রীদেবী নিজে বলেছেন যে তাকে যখন বলা হয়েছে, এই সাদমা ছবির কথা বলছি আমরা, তো সাদমা ছবির চরিত্রটির কথা যখন বলা হয়েছে অসম্ভব ভালো কাজ, তখন তিনি বলছেন যে হ্যাঁ কিন্তু এর যে তামিল ভার্সনটা সেটা আমার বেশি পছন্দ। হ্যাঁ, তো আমরা তো তামিল ভার্সনটা দেখিনি, আমরা সাদমা দেখেছি, সেটা দেখেই আমরা তার ওই যে একটা স্মৃতিভ্রম হয়ে 6 বছরের একটা কি বলবো যুবতী মেয়ে তার ওই 6 বছরের স্টেটে চলে যাওয়া এবং সেই ইমোশনগুলোকে ফুটিয়ে তোলা, সেটা সিলভার স্ক্রিনে জাস্ট অসাধারণ। আমাদের শুধুমাত্র তাকিয়ে দেখতে হয়
1: এবং তার সাথে কমল হাসানকেও দেখতে হয়।
0: একদম, আর এই জুটি অসাধারণ একটা সুন্দর জুটি, তারা কিন্তু একসঙ্গে আরও অনেক তামিল ছবিতে অভিনয় করেছেন। তো আমরা সাদমা থেকে আপাতত শুনবো যেশুদাসের কণ্ঠে এই গান।

0: 1976 মঞ্জু মুড়িচু এই তামিল ফিল্মে ফার্স্ট আর কি লিড রোলে তিনি অভিনয় করলেন। তার আগে শিশু শিল্পী হিসেবে তো শুরুটা করেইছেন, আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। আর হিন্দি ফিল্মের ক্ষেত্রে 1979 সোলভা সাওয়ান এই ছবিতে ডেবিউ করেছিলেন
1: শ্রীদেবী।
0: একদম তাই। আর প্রথম ব্রেক থ্রু যেটা বলা যায়, মানে যে ছবির পরে তাকে আর ফিরে তাকাতে হয়নি কখনো, সেই ছবির নাম হিম্মতওয়ালা।
1: হিম্মতওয়ালা। আমরা আজকে সময়ের এত অভাব যে আমরা সব ছবির গান শুনিয়ে উঠতে পারছি না।
0: ঠিক, হিম্মতওয়ালা বললেই মনে পড়ে নয়নো মে স্বপ্না, স্বপ্না মে সজনি।
1: একদমই, সেই গানের কত যে সিকুয়েল পরে বেরিয়ে গেল,
0: একদম
1: কত তার রিনোভেশন হলো।
0: একদম, এবং জিতেন্দ্রর সঙ্গে এই যে একটা জুটি তৈরি হলো সেটাও কিন্তু একটা ভীষণ

0: একটা ভালো জুটি তৈরি হয়েছিল এবং একসঙ্গে প্রায় পরবর্তী সময় ১৬টা ছবি করেছেন তারা,
1: তোফাও মনে পড়ে আমাদের,
0: হ্যাঁ একদম একদম,
1: তার পাশাপাশি এই হিম্মতওয়ালা, তোফা, এগুলো একেবারে কমার্শিয়াল ছবি,
0: এইগুলো
1: সদমা একটু অন্য ধরনের ছবি।
0: হ্যাঁ,
1: এবং আমরা এরপরে কমার্শিয়াল ছবি,
0: আরেকটা কথা বলবো আমি, আমরা মিস্টার ইন্ডিয়ার গান দিয়ে শুরু করেছি হাওয়া হাওয়াই, তো সেখানে দেখো ওই গানের মধ্যে আমরা যেমন কমিক টাইমিংটা দেখেছি, অসাধারণ কমিক টাইমিং, এবং পুরো ছবিটা জুড়ে মিস্টার ইন্ডিয়া পুরো ছবিটা জুড়েই শ্রীদেবীর অসাধারণ কমিক টাইমিং, কোথাও কোথাও ভীষণ সিরিয়াস অভিনয়, আবার কাটে নেই কাটতে ওই গানটা যদি দেখি অসম্ভব সেন্সুয়ালিজম, মানে রোমান্টিক একটা অ্যাপিল, মানে সবটাই তার অসাধারণ, কোনটা নয় আর কি,
1: মানে ওই ভার্সাটালিটিটা, মানে বর্ণময়তাটা আর কি,
0: একদম
1: রন্ধ্রে রন্ধ্রে, সেটা বৈজয়ন্তীমালার ক্ষেত্রেও আমরা যেমন বলছিলাম, শ্রীদেবীর ক্ষেত্রেও সেটার ব্যতিক্রম একেবারেই নয়,
0: একেবারে
1: আবার একেবারে শেষের দিকের ছবিগুলোতে আমরা যদি দেখি সেগুলো আবার একদম অন্যরকম
0: অন্যরকম অন্যরকম। আপাতত আমরা শেষের দিকে যাব না, আমরা আপাতত আরেকটু এগোই, মানে আমরা মিস্টার ইন্ডিয়ার কথা বলছিলাম 87, তারপরে 89 চাঁদনি, এখানে অসম্ভব সুন্দর, মানে ওই রকম একটা সাদা ড্রেসে, এবং এখানেও কিন্তু তার যে প্রচুর সাজগোজ তা কিন্তু নয়, এমনিতে খুব সিম্পল, কিন্তু কোথাও কোথাও যেখানে আর কি ওই নাচের দৃশ্য আসছে, বিয়েবাড়ির দৃশ্য আসছে, সেখানে তার সাজগোজ আমরা দেখতে পাচ্ছি,
1: মানে স্টাইল স্টেটমেন্ট কিন্তু একটা তিনি তৈরি করে দিয়েছিলেন চাঁদনিতে, সেটা হচ্ছে সিঙ্গেল কালার শিফন শাড়ি।
0: হ্যাঁ, শুধু শাড়ি নয়, সালোয়ারটাও তাই,
1: সালোয়ারটাও
0: ওই রকম সাদা সালোয়ার, ওটাও কিন্তু একটা স্টাইল স্টেটমেন্ট হয়েছিল, এবং সেই ছবির অসাধারণ ডান্স, মানে তিনি যে সুন্দর নাচের দৃশ্যে অভিনয় করেছেন, আর সঙ্গে নাচের কথা বললে এই গানটার কথা আমার ভীষণ মনে পড়ে, চাঁদনির কথা বললি, শুনি আমরা চাঁদনি থেকে, এবং তার পরবর্তী আরেকটি ছবি, যে ছবিতে তিনি মা এবং মেয়ে দ্বৈত ভূমিকায় অভিনয় করলেন, লাম্হে ছবির কথা বলছি, হ্যাঁ সেই ছবিতেও ওই অসম্ভব সুন্দর। তো আমরা ব্যাক টু ব্যাক দুটো ছবির গান শুনি, কেমন?

0: ঘড়ি চোখরাঙাচ্ছে, বলছে যে এইবারে আমাদের চলে যেতেই হবে, যেতেই হবে, না গেলে ধাক্কা মেরে বের করে দেবে। কিন্তু তার আগে যে ছবিটার কথা না বললেই নয়, সেটা ইংলিশ ইংলিশ ইংলিশ ইংলিশ
1: একদম, মানে মাঝখানে 15 বছর ব্রেক, তারপরে ওই কামব্যাকটা যেটা হয়েছিল 2002 তে,
0: একটা অদ্ভুত কামব্যাক। এবং এই ছবিতে আমার একটা ডায়লগ ভীষণভাবে মনে পড়ে, ছোট্ট সময়ে অল্প করে বলতে ইচ্ছে করছে যে আমার জীবনে তো ভালোবাসার অভাব নেই, আমার জীবনে যেটার অভাব আছে সেটা গুরুত্ব। এটা একটা মানে
1: শশী গোটগোলে,
0: শশী, হ্যাঁ, ওই চরিত্রটার একটা, ওই চরিত্রটা যেন কতগুলো মেয়ের মনের কথা বলে দিল,
1: একদম একদম,
0: মানে হাজারটা মেয়ের।

0: মনের কথা ওই একটা মেয়ে বলে দিল। কি অদ্ভুত সুন্দর এই ছবি,
1: এবং অদ্ভুতভাবে দেখো, তুমি যে কথা একটু আগে বলছিলে যে আমরা এত গ্ল্যামারাস ভাবে তাকে দেখেছি আগে, পরের ফেজে যখন তিনি ফিরে এলেন তখন একটা অন্য মেধা নিয়ে যেন তিনি ফিরলেন
0: একদমই। এবং এবং ইংলিশ ইংলিশের পরে তুমি আরেকটু গ্যাপ দিয়ে মমটায় চলে যাও, সেটা আরও একটা অসাধারণ ছবি, সেখানে অন্যরকম আরেকটা চরিত্র।
1: এই ছবির জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন তিনি।
0: ঠিক তাই, ইংলিশ ইংলিশ থেকে আমরা গান শুনবো তো?
1: একদম, হাতে আর একেবারে সময় নেই, তার প্রতি আমাদের শ্রদ্ধা রইল। তিনি বড্ড অসময়ে আমাদের ছেড়ে চলে গেলেন, তা না হলে হয়তো আরও কিছু এরকম ভালো ভালো কাজ তার কাছ থেকে পেতাম আমরা, সেটা আমরা বঞ্চিতই রয়ে গেলাম। তবু আজকে তার জন্মদিনে আমাদের তরফ থেকে তার প্রতি অনন্ত শ্রদ্ধা রইল, আর রইল ইংলিশ ইংলিশ ফিল্ম থেকে এই সাউন্ড ট্র্যাকটা। আজকের মতো কোয়েলা সরিতা বলছে টাটা, ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো সময়।

0: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো। ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করে সম্ভব? প্রশ্ন করতেই বলল,
1: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
0: আমি বললাম, ও এটা ঠিক কাজ। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি নমামি বসু রুদ্র। রাজ্য সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে বছরভর একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। সচিবালয় নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির প্রথম বৈঠকে ইকোপার্কে 125 ফুট উচ্চতার শ্যামাপ্রসাদের মূর্তি নির্মাণ, হুগলির জিরাটে তাঁর পৈতৃক ভিটেতে গ্রন্থাগার ও সংগ্রহশালা তৈরি এবং স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তরের পাঠ্যক্রমে তাঁর অবদান অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ইকোপার্কে 125 ফুটের মূর্তি নির্মাণের পাশাপাশি ওই চত্বরে একটি সংগ্রহশালা এবং অন্যান্য পরিকাঠামো তৈরির পরিকল্পনাও রয়েছে। হুগলির জিরাটে সংগ্রহশালা নির্মাণের জন্য রাজ্য সরকার ইতিমধ্যে 30 ডেসিমেল জমি কিনেছে। সেখানে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের নামাঙ্কিত একটি গ্রন্থাগার পুনর্নির্মাণ

0: করে আধুনিক মানের করে তোলা হবে। শ্যামাপ্রসাদের ভূমিকা সম্পর্কে নতুন প্রজন্মকে জানানোর জন্য পাঠ্যক্রমেও পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিজেপি সাংসদ নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজের বিরুদ্ধে পদক্ষেপ করল রাজ্য সরকার। তাঁকে দেওয়া বঙ্গবিভূষণ খেতাব আজ কেড়ে নেওয়া হয়েছে। নবান্ন থেকে আজই বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়ে দেওয়া হয়। বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে এই নির্দেশ। উল্লেখ্য, চলতি বছরের 21 ফেব্রুয়ারি তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকার অনন্ত মহারাজকে বঙ্গবিভূষণ সম্মান প্রদান করেছিল। কলকাতার নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত অবস্থায় এক নার্সের অস্বাভাবিক মৃত্যুতে হাসপাতালের তরফে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে সকালেই হাসপাতালে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শারদদত্ত মুখোপাধ্যায়, অধ্যক্ষ উপাধ্যক্ষ ছাড়াও গত রাতে ওই বিভাগে কর্মরত অন্য কর্মী ও আধিকারিকদের সঙ্গে কথা বলেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, ওই কমিটিকে 7 দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এই ঘটনার স্বাধীন তদন্ত করবে স্বাস্থ্য দপ্তর। তার জন্যও ইতিমধ্যে কমিটি গড়া হয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রী জানান।
1: পুলিশকে সঙ্গে সঙ্গে অবগত করায় আনুমানিক 11:45 নাগাদ পুলিশ চলে আসেন এখানে। আমরা পরবর্তী যা যা সবকিছু পুলিশের হাতে আমরা তুলে দিই। ময়না তদন্তের জন্য আমরা মৃতদেহটি পাঠিয়েছি।
0: আগেই জানানো হয়েছে, গতরাতে স্ত্রীরোগ বিভাগের এইচডিউতে 30 বছর বয়সী ওই নার্স দায়িত্বে ছিলেন। কাজে যোগ দেওয়ার কিছুক্ষণ পর নার্সিং স্টেশনে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাত 10:30 নাগাদ অন্য সহকর্মীরা তার খোঁজ শুরু করেন। কিছুক্ষণ বাদে শৌচালয়ের দরজা ভেঙে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় তাকে। দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে ডাক্তাররা মৃত ঘোষণা করেন। তবে নার্সের শরীরে প্রাথমিকভাবে বাহ্যিক আঘাতের চিহ্ন মেলেনি, পাওয়া যায়নি কোনো সুইসাইড নোটও। রাজ্যে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার জন্য আবাস প্লাস সমীক্ষা বা বাড়ি বাড়ি সার্ভের মেয়াদ আরও 15 দিন বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে বলে আজ দুর্গাপুরে আয়োজিত এক পর্যালোচনা বৈঠকে জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার আধিকারিকদের নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের মন্ত্রী জানান, প্রতিকূল আবহাওয়া, পঞ্চায়েত স্তরে 11,000-এর বেশি কর্মী সংকট এবং একই সঙ্গে একাধিক উন্নয়নমূলক কাজ চলায় সার্ভের কাজ খানিকটা বিলম্ব হয়েছে। তবে বর্ধিত সময়ের মধ্যে প্রতিটি উপভোক্তার বাড়ি পৌঁছে সঠিক সার্ভে নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। সংসদের উভয় কক্ষের অধিবেশনে অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। গত মাসের 20 তারিখ থেকে শুরু হওয়া এই বাদল অধিবেশনে 25 দিনে মোট 19টি বৈঠক অনুষ্ঠিত হয়। বাদল অধিবেশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে আলোচনা হয়েছে। এ সময় সরকারি পরীক্ষায় দুর্নীতি রোধে সংশোধনী বিল, জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল, কর ব্যবস্থা সংক্রান্ত সংশোধনী বিলের মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়। এদিকে সরকার প্রস্তুত থাকলেও বিরোধীরা আলোচনা এড়িয়ে যাচ্ছেন বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু অভিযোগ করেছেন। তিনি বলেন, বিরোধী সাংসদদের আচরণ সংসদীয় গণতন্ত্রের পক্ষে ইতিবাচক নয়। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে শ্রী রিজিজু বলেন, সংসদ বিতর্ক, আলোচনা এবং আইনি কাজকর্মের জায়গা, কিন্তু বাদল অধিবেশনে লাগাতার বিরোধীদের বাধাদান এবং হৈহট্টগোলে সভার কাজ বিঘ্নিত হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে এক বিশেষ অনুষ্ঠানে শতাধিক শিল্পীর হাতে 2024-25 সঙ্গীত নাটক অকাদেমি ফেলোশিপ এবং পুরস্কার তুলে দেন। সঙ্গীত, নৃত্য, নাটক, লোক ও উপজাতীয় শিল্প, পুতুল নাচ এবং ঐতিহ্যবাহী নাট্যকলায় বিশেষ অবদানের জন্য এই সম্মান দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, পুরস্কার প্রাপ্তদের মধ্যে আধুনিক ভারতের প্রতিভা ও নিষ্ঠা প্রতিফলিত হয়েছে। তিনি জানান, আমাদের দেশে সঙ্গীতের বহু ধারা, নৃত্যের নানা শৈলী এবং লোকনাট্যের অজস্র রূপ রয়েছে। সারা দেশের সমৃদ্ধ লোক সংস্কৃতি রক্ষায় শিল্পীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। পাকিস্তানের বিমান বাহিনী বালুচিস্তানের সুরাব জেলায় গতকাল বিমান হামলা চালিয়েছে। এই হামলায় মহিলা ও শিশুসহ 30 জনের বেশি সাধারণ নাগরিক প্রাণ হারান, আহত আরও অনেকে। খবর শেষ হলো, এবার গ্রামীণ সংবাদ সন্ধ্যে 6:35।

0: জানো, আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তা সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বলল,
1: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
0: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: হরে ঘর সূর্যঘর।
3: তো দোস্ত।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে নার্সের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পুলিশের পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য দপ্তর সমান্তরাল তদন্ত শুরু করেছে। স্বাস্থ্যমন্ত্রী শরদত্ত মুখোপাধ্যায় আজ হাসপাতালে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। উত্তর চব্বিশ পরগনার পানিহাটির তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে পুলিশ গ্রেপ্তার করেছে ভুবনেশ্বরের একটি হোটেল থেকে। রাজ্য সরকার ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবর্ষ উপলক্ষে বছরভর একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিজেপি সাংসদ নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজকে দেওয়া বঙ্গবিভূষণ সম্মান প্রত্যাহার করে নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। দেশভাগের বিভীষিকা ও যন্ত্রণাময় ইতিহাস স্মরণ করতে আজও আগামীকাল রাজ্যজুড়ে পার্টিশন হরর রিমেম্বরেন্স ডে বা দেশভাগ বিভীষিকার স্মরণ দিবস পালন করা হচ্ছে। রাজ্য সরকার মহানায়ক উত্তম কুমারের স্মৃতিতে নন্দনের আদলে নতুন একটি চলচ্চিত্র কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। গভীর নিম্নচাপের কারণে আগামী চব্বিশ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আসছি বিস্তারিত খবরে। এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে নার্সের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পুলিশের পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য দপ্তর সমান্তরাল তদন্ত শুরু করেছে। স্বাস্থ্যমন্ত্রী শরদত্ত মুখোপাধ্যায় আজ হাসপাতালে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। পরে তিনি সাংবাদিকদের জানান, এনআরএস হাসপাতালে ফরেন্সিক বিভাগের প্রধানের নেতৃত্বে একটি তদন্তকারী দল গঠন করা হয়েছে। কমিটিতে আছেন এনআরএস এর প্রিন্সিপাল, সুপার, নার্সিং সুপারিনটেন্ডেন্ট, সাইকিয়াট্রিক বিভাগ এবং সাফাই কর্মী ও সুরক্ষা কর্মীদের বিভাগীয় প্রধান। সাত দিনের মধ্যে কমিটি স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে রিপোর্ট পাঠাবে।
1: আমরা সব ব্যবস্থা করে দিয়েছি, ময়নাতদন্ত হবে কলকাতা মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগের প্রধানের তত্ত্বাবধানে। মৃত্যুর কারণ তো আমরা এখনো জানতে পারিনি, সেটা তো আমার কাছেও একই রকম সন্দেহভাজন। কেন মারা গেলেন, কিভাবে মারা গেলেন, মারা যাওয়ার সময় কি কি ঘটনা ঘটেছিল, এই প্রশ্নের উত্তর তো পুলিশ দেবে, ময়নাতদন্ত রিপোর্ট দেবে।
0: ওই নার্সের স্বামীর সঙ্গে আজ দেখা করেন স্বাস্থ্যমন্ত্রী। রাজ্য সরকার সবরকমভাবে তার পরিবারকে সহায়তা করবে বলেও আশ্বাস দিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, স্ত্রীরোগ বিভাগে কর্মরত ওই নার্স শৌচালয়ে যাওয়ার পর দীর্ঘক্ষণ গতরাতে তার কোনো খোঁজ মেলেনি। পরে জুনিয়র ডাক্তার ও অন্য কর্মীরা শৌচালয়ের দরজা ভেঙে তাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে। পরে তাকে মৃত ঘোষণা করা হয়। উল্লেখ্য, পূর্ব মেদিনীপুরের পটাশপুরের ওই নার্স দমদম ক্যান্টনমেন্টে থাকতেন। উত্তর চব্বিশ পরগনার পানিহাটির তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে পুলিশ গ্রেপ্তার করেছে। ওড়িশার একটি হোটেল থেকে তাকে আজ ধরা হয়, এরপর নিয়ে আসা হচ্ছে কলকাতায়। আরজি করে তরুণী চিকিৎসক অভয়ের দেহ পরিবারের সদস্যদের না জানিয়ে তড়িঘড়ি সৎকারের অভিযোগে ঘটনার দু বছর পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ মাসের 9 তারিখে ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে মামলার তদন্ত আবার শুরু করার নির্দেশ দেন। তড়িঘড়ি কেন অভয়াকে দাহ করা হল তা খতিয়ে দেখানোর নির্দেশ দেন তিনি। তারপরেই খড়দা থানার পুলিশ নির্মল ঘোষের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে। অভিযোগ দায়ের করেন অভয়ের বাবাও, তারপরেই এই গ্রেপ্তার। এদিকে তাঁর বাবা রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার বলে নির্মল ঘোষের মেয়ে ছন্দা ঘোষ জানিয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আজ দাবি করেন, মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই গ্রেপ্তার, তাঁর বাবার বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হয়েছে। নির্মল পুত্র তীর্থঙ্করকেও তোলা আদায়ের অভিযোগে এর আগে গ্রেপ্তার করে পুলিশ। রাজ্য সরকার ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবর্ষিকী উপলক্ষে বছরভর একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। সচিবালয় নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির প্রথম বৈঠকে ইকো পার্কে 125 ফুট উচ্চতার শ্যামা প্রসাদের মূর্তি নির্মাণ, হুগলির জিরাটে তার পৈতৃক ভিটেতে গ্রন্থাগার ও সংগ্রহশালা তৈরি এবং স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তরের পাঠ্যক্রমে তার অবদান অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ইকো পার্কে 125 ফুটের মূর্তি নির্মাণের পাশাপাশি ওই চত্বরে একটি সংগ্রহশালা এবং অন্যান্য পরিকাঠামো তৈরিরও পরিকল্পনা নেওয়া হয়েছে।
2: 125 ফুট দণ্ডায়মান যে মূর্তি, তার ভূমি পূজন এবং স্থান নির্বাচন হয়েছে আপনারা জানেন ইকো পার্কে। তার পূর্ণাঙ্গ পরিকল্পনা নকশা এবং এই কাজটি সম্পূর্ণ হওয়ার পরে মূর্তি সহ ওই জায়গাটিতে কি কি থাকবে, অর্থাৎ একটি মিউজিয়াম সহ অন্যান্য যে আনুষঙ্গিক ব্যবস্থাগুলি থাকবে সেটা হিটকোর পক্ষ থেকে আজকে কমিটিকে বিস্তারিতভাবে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে দেখানো হয়েছে। দ্বিতীয়ত,
0: শ্যামাপ্রসাদের ভূমিকা সম্পর্কে নতুন প্রজন্মকে জানানোর জন্য পাঠ্যক্রমেও পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পাঠ্যক্রমে তার অবদান অন্তর্ভুক্ত করার বিষয়ে প্রস্তাব তৈরি করতে বলা হয়েছে স্কুল শিক্ষা দপ্তরকে। আগামী শিক্ষাবর্ষ থেকেই পর্যায়ক্রমে তা চালু করার লক্ষ্যে দ্রুত কাজ করার সিদ্ধান্ত হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিজেপি সাংসদ নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজকে দেওয়া বঙ্গবিভূষণ সম্মান প্রত্যাহার করে নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে আজ এই সংক্রান্ত এক নির্দেশিকা জারি করা হয়। তারপরেই সরকারি নথি ও বঙ্গবিভূষণ প্রাপকের তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়। উল্লেখ্য, চলতি বছর 21 ফেব্রুয়ারি তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকার অনন্ত মহারাজকে বঙ্গবিভূষণ সম্মান প্রদান করেন। এদিকে বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য অনন্ত মহারাজের পুরস্কার প্রত্যাহার প্রসঙ্গে বলেছেন, নেতাজিকে নিয়ে মানুষের আবেগে আঘাত লাগলে দল সে বিষয়ে চিন্তা ভাবনা করবে। নেতাজির হাতে দেশ বিভাজন ও ক্ষমতার হস্তান্তর হতো না যদি তিনি থাকতেন।
3: নেতাজি সুভাষচন্দ্র বসু প্রত্যেকটি জাতীয়তাবাদী মানুষের অন্তরের অন্তঃস্থলে তার কালজয়ী সত্তা নিয়ে প্রতিষ্ঠিত। নেতাজি নেতাদের নেতা। নেতাজি সুভাষচন্দ্র বসুকে যদি কংগ্রেস থেকে বিতাড়িত না করা হতো তাহলে তিনি দাঁড়িয়ে বলতে পারতেন যে আমি দ্বিজাতি তত্ত্বে বিশ্বাস করি না, ভারতবর্ষ এক থাকবে, আমাদের দেশের বিভাজন হতো। নেতাজি সুভাষচন্দ্র বসু বন্দে মাতরমকে খণ্ডিত করার বিপক্ষে ছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষে উপস্থিত থাকলে এভাবে ক্ষমতার হস্তান্তর হতো না।
0: মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে ফেসবুকে অপমানজনক পোস্ট শেয়ার করার অভিযোগে ইসলামপুর সাইবার ক্রাইম থানার পুলিশ উত্তর দিনাজপুরের চাকুলিয়া থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে। ধৃত কিরণ কুমার দাসের বাড়ি চাকুলিয়ারি ঝাড়বাড়ি এলাকায়। তাকে আজ ইসলামপুর আদালতে তোলা হলে 3 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। এদিকে কলকাতার নিউ আলিপুরে 81 নম্বর ওয়ার্ড এলাকায় নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি ভাঙা হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রদেশ কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক আশুতোষ চ্যাটার্জি এ ব্যাপারে পুলিশের হস্তক্ষেপ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে 115 জন শিল্পীকে 2024 ও 2025-এর সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার ও ফেলোশিপ প্রদান করেছেন। সঙ্গীতে এরাজ্যের নির্মাল্য দে, সঞ্জয় মুখোপাধ্যায়, প্রভাতী মুখোপাধ্যায় পুরস্কার পেয়েছেন। এছাড়া ছৌ নৃত্যে নৃপেন

0: আকাশবাণী এফএম গোল্ড, খাঁটি সোনা।
1: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা। আপনার কথা 100.1 এফএম গোল্ডে, আপনার কথা 100.1 এফএম গোল্ডে।
2: স্টুডিওর ঘড়ি বলছে রাত 8:11। আর এই সময়টা আপনার কথার, আপনারা সকলেই জানেন আপনার কথা বলার সময় আর আমাদের শোনার সময়। আজকে আপনার কথার যে বিষয়, এই যে স্বাধীনতা আসছে, আমাদের দেশে স্বাধীনতা দিবস, সেই স্বাধীনতা দিবস উপলক্ষে আমার মনে হলো একটু নিজের দেশের কথা ভেবে দেখার কথা। তাই আজকের বিষয়, বিদেশের উন্নত জীবনযাত্রার থেকে নিজের দেশে থাকাই প্রকৃত সুখের। আপনি আপনার মতামত জানাতে পারেন হোয়াটসঅ্যাপ অথবা SMS করে 9903059992। আরও একবার বিষয়টা বলে দিই, বিদেশের উন্নত জীবনযাত্রার থেকে নিজের দেশে থাকাই প্রকৃত সুখের। আপনি চলে আসতে পারেন টেলিফোন লাইনেও, 2248-8085 আমাদের নম্বর। চলে যাই প্রথমেই হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপ করছেন রাঁচি ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত। উনি বলছেন, নিজের দেশে থাকাই প্রকৃত সুখ, কারণ পরিবার ও আপনজন, নিজের মানুষদের সাথে থাকা যায়, একাকিত্ব থাকে না। ভাষা ও সংস্কৃতি, নিজের ভাষা, খাবার, উৎসব, রীতিনীতি আপন মনে হয়। মানসিক শান্তি, অচেনা জায়গার টেনশন, বৈষম্য, হোমসিকনেস থাকে না। সামাজিক সম্মান, নিজের দেশে পরিচয়, মূল্য ও আত্মসম্মান।

0: বেশি থাকে। সে করে টান মাটি প্রকৃতির স্মৃতির সাথে যে বন্ধন, সেটা বিদেশে পাওয়া যায় না। পরিশেষে একটাই কথা বলবো, টাকা সুবিধা থাকলেও আপন দেশের শান্তিটাই আসল সুখ। লিখছেন রাঁচি ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত। একটু দেখে নি টেলিফোন লাইনে কে রয়েছেন। হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার, বলুন।
1: আমি ধুলাগড়ি উত্তরপাড়া ব্যানার্জিপোল থেকে বলছি, বাবলু মুদি।
0: বলুন।
1: বিদেশে থাকা আছে বাধ্যতামূলক ভাবে বিদেশে থাকা, কিন্তু যে বিদেশে মানুষ বিদেশে থাকে সে তো বছরে হোক দু বছর তিন বছর তার আত্মা টান দেয় যে আমি দেশের মাটিতে কবে পা দেবো। হ্যাঁ, দেশের মাটিতে তৃপ্তি আলাদা একটা, দিদি ভাই যাই বলুন, এখানে পরিবেশ পরিচিতির সঙ্গে সে জন্মলগ্ন থেকে সেই খেনে পরিবেশের সঙ্গে পরিচিত, বিদেশে যে সেই পরিবেশটা তো পাওয়া যায় না। তা আমার মতে বলে বিদেশের থেকে দেশে থাকাটাই সব থেকে সুযোগ সুবিধাও পাওয়া যায়, কাছাকাছি কোথায় যেতে হবে, কোথায় কি প্রয়োজন হবে, অসুবিধে সুবিধে সবই আমরা পাবো, আমরা জানতে পারবো। বিদেশে তো দিদি ভাই সেই সুযোগটা পাবো না, আমাকে অপরের দ্বারস্থ হতে হবে, জানতে হবে, তবেই সেখানে সেই সুযোগ সুবিধা পাবো। এটুকু বলে ছোট করে আমি বললাম।
0: অনেক ধন্যবাদ। এরপরে আবার চলে যাব হোয়াটসঅ্যাপে। মেসেজ করছেন সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, লিখছেন রাজস্বী ও শ্রাবস্তী শুভ সন্ধ্যা। আমরা অনেকেই চাই জীবনযাত্রার মান উন্নত করতে, এর জন্য কেউ চলে যেতে চায় বিদেশের মাটিতে, আবার কেউ নিজের মাটি কামড়ে পড়ে থাকে। এই বিষয়ে যে কেউ যে কোনো পথ বেছে নিতে পারেন, তবে দেশপ্রেমিক মানুষজন দেশে থেকেই উন্নত জীবন লাভের চেষ্টা করেন এবং সুখী হতে চান। লিখছেন সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে। আমাদের যে আজকের ফেসবুক পেজের 100.1 FM গোল্ডের ফেসবুক পেজে আপনার কথার পোস্টার আছে, সেখানেও কিন্তু আপনি কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। আবারও একটু ফোনে চলে যাই। হ্যালো, কে বলছেন?
2: দিদি ভাই, আমি নাচনকোনা সাবরাকোন বাঁকুড়া থেকে প্রবীর কুমার মন্ডল বলছি দিদি ভাই।
0: হুম, বলুন।
2: দিদি ভাই, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই আমাদের দেশই ভালো দিদি ভাই, কারণ আমি আমার দেশে মানে সব রকম জিনিস পাবো এবং আমার বন্ধু বান্ধব মা বাবা সবাইকে দেখতে পাবো এবং মোটা চালের ভাত খাবো, এটাই আমার কাছে মা ভারত মাতার জয়। বন্দে মাতরম, ভারত মাতা কি যায়, এই বলে শেষ করলাম। দিদি ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
0: বেশ, আপনিও সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এরপর আবারও একটা হোয়াটসঅ্যাপ মেসেজে চলে যাই। মেসেজ করছেন এস এন মন্ডল বাপি কোরাকাটি সন্দেশখালী থেকে। শুভ সন্ধ্যা রাজর্ষী দাদা ও শ্রাবস্তী দিদি, আপনাদের সবাইকে আমার নমস্কার জানাই। বিদেশে অনেক কামাই, মনটা তবু যেতে চায় না, পরিবার পরিজন কেউ সাথে নাই, তাই তো মনে ব্যথা যে পাই। হোক না যতই বিদেশ গমন, উন্নত মানের জীবনযাত্রা, টাকা পয়সা অনেক বেশি, হয়তো সেটা বিশাল সে আয়, দেশের মতো সুখ তবু যে কোথাও খুঁজে পাওয়া না যায়। মা বাবা আর স্ত্রী সন্তান সঙ্গে যদি থাকে সবাই, মনের কষ্ট দূর হবে যে, হৃদয় জুড়ে শান্তি তো পাই। দেশের খাওয়া দেশের মাটি, দেশের সুন্দর জল হাওয়ায়, নানা ভাষা নানা জাতি, পুজো পার্বণ সংস্কৃতি, মনের খুশি শান্তি যে দেয়। এস এন মন্ডল বাপি কোরাকাটি সন্দেশখালী থেকে লিখেছেন এই মেসেজ।
3: চলে যাই আমরা টেলিফোনে।
0: কে বলছেন? হ্যালো।
4: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
4: বলছি দিদি ভাই নমস্কার, দিদি ভাই দাদা দুজনকে নষ্ট জান।
0: হ্যাঁ নমস্কার, বলুন কেমন আছেন?
4: হ্যাঁ ভালো আছি দিদি ভাই।
3: আপনার নাম?
4: বেলগা থেকে লক্ষ্মীমঞ্জন বলছি।
0: বলুন।
4: দিদিকে বললাম আর দাদা রাগ হবে, দাদাকে বললাম। বলছি কি দিদি, যতই বাইরে আমরা যাই না কেন, আমাদের শিকড়ের টান হচ্ছে মা, আমাদের এই দেশ। নিজের দেশে না আসলে শান্তি পাওয়া যায় না, যেখানে সব চেনা জানা জায়গা, আমাদের যে কোথাও জিজ্ঞাসা করার জায়গা থাকার দরকার নেই। আমি মনে করি আমার নিজের দেশই আমার সবচেয়ে বড় জায়গা। এটুকুই বললাম দিদি, নমস্কার নেবেন, ভালো থাকবেন আপনারা।
3: বেশ, আপনার টেলিফোনেও আসছেন, এসএমএসেও আসছেন, হোয়াটসঅ্যাপেও আসছেন, সবেতেই আসতে পারেন।
0: তাহলে হোয়াটসঅ্যাপে চোখ রাখি একবার। ছোট করে লিখেছেন, সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে। বিদেশে মানুষ বাধ্য হয়ে যান, নিজের দেশের প্রতি টান নেই এমন কোনো মানুষ পৃথিবীতে নেই। সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে লিখেছেন। বেশ, আরও একটা মেসেজে যাই, টেক্সট মেসেজ। বাউরিয়া বৌলখালী থেকে শান্তনু ঘোষ লিখছেন, বিদেশে থাকার চেয়ে নিজের দেশে থাকা ভালো। নিজের দেশে জন্মভিটে থেকে আলু ভাত খেয়ে যে আনন্দ, সেটা বিদেশে পাওয়া যাবে না। শান্তনু ঘোষ লিখছেন বাউরিয়া থেকে।
3: বেশ ভালোই তো।
0: আবার আমরা একটু ফোনে চলে যাই।
3: কে আছেন টেলিফোনে?
5: হ্যালো, নমস্কার দাদা।
3: হুম, বলুন।
5: আমি শাহাবুল থেকে অশোক
0: বলছি। বলুন।
5: দেখুন, বিদেশে থাকার থেকে নিজের দেশে তো কিছু সুখ আছে। খুব ভালো, এখানে সব কিছু পাওয়া যায়, জানা সব। আমার মেয়ে বিদেশে একটা চাকরি পেয়েছিল, মানে বহুত দূরে, অনেক পয়সা। সে বললো, বাবা আমার পয়সার দরকার নেই, আমি এখানে থাকবো। সে এখন এখানে থেকে বললাম, এখান থেকে তার চার ভাগের এক ভাগ পাই, সেটাও ঠিক, কেননা তোমাদের কাছে থাকতে পারবো, সব আত্মীয় স্বজন আছে। এবং আমার দেশের মাটি, মানে প্রণাম করতে পারবো। নমস্কার।
3: বাহ, মানে একদম মন ছুঁয়ে গেল না ওনার কথা?
0: হ্যাঁ, একেবারেই তাই, মন ছুঁয়ে যাওয়া। ছন্দে ছন্দে মেসেজ পড়ে ফেলি।
3: দেশে থাকতে চাও?
0: আমি আপাতত যখন দেশেই আছি এবং মানে এফএম এ আছি, আমি আর এই হট সিট ছেড়ে যাচ্ছি না।
3: আচ্ছা, মানে তুমি লোককে বিরক্ত করেই ছাড়ো?
0: একদম। এবং প্রশ্নপত্র বানাতে হবে, মানে এটা একটা বিশাল দায়িত্ব, তাই না? ওই যে যখন কেউ পারে না, মানে পরবর্তী অনুষ্ঠানের ট্রেলারটাও দিয়ে দিচ্ছি আর কি, তখন যে একটা আনন্দ হয়, আবার পারলেও আনন্দ হয়, সেটাও ঠিক। বিশ্বজিৎ কর গড়িয়া কলকাতা থেকে লিখেছেন ছন্দে ছন্দে মেসেজ। স্বদেশ আমার অতি আপন, স্বদেশ আমার হৃদয়ের, স্বদেশ আমার নির্ভরযোগ্য, স্বদেশ আমার প্রাণের। স্বদেশের সবুজাভ পরিবেশ, চলার পথের পাথেয়, স্বদেশবাসী আমার অন্তরের একান্তভাবেই প্রিয়। স্বদেশের সেই আমেজ পাব না কভু বিদেশে, স্বদেশীয়দের সাথে আছি সুখ দুঃখে ভেসে। বিশ্বজিৎ কর গড়িয়া থেকে লিখেছেন এই মেসেজ।
3: হ্যাঁ,
0: বাজানো যায়।
3: টেলিফোনে কে আছেন? নমস্কার।
0: হ্যালো,
6: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, বলুন।
6: আমি ময়েসতলা থেকে দেবাশীষ ঘোষ বলছি। দাদাভাই দিদিভাই দুজনকেই শুভ সন্ধ্যা। দেখুন, দেশের মাটি তো অবশ্যই ভালো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু বর্তমান এই ইঁদুর দৌড়ের যুগে কেরিয়ারকে যদি তৈরি করতে হয়, তাহলে আমাদের নেক্সট যে জেনারেশন, তারা কিন্তু বিদেশকেই বেছে নিচ্ছে। কারণ বাইরে অনেকটা কেরিয়ারের সুযোগ আছে, সেখানে হয়তো মানিটারি বেনিফিটটাও অনেক বেশি, কিন্তু দেশের যে ভালোবাসা, দেশের মাটিতে যেখানে আমি জন্মেছি, সেই যে জায়গাটা, সেখানে যে ছোট থেকে বড় হওয়া, তাদের যে ভালোবাসা, প্রত্যেকটা মানুষকে যেন মানুষও আমাকে রন্ধে রন্ধে চিনছে, চিরায় চিরায় চেনা, এই যে জিনিসটা, এই যে মাটির একটা গন্ধ, এই মাটির গন্ধটা আমার মনে হয় না বিদেশে গিয়ে পাওয়া যায়। হ্যাঁ, প্রবাসী যারা বাঙালি রয়েছেন, তাদের সঙ্গে গিয়ে হয়তো আমাদের বাংলা থেকে অনেক মানুষ সেখানে গিয়ে কাজকর্ম করেন, তাদের কাছে অনেক কিছু শুনি, তারা এসে গল্প করেন, কিন্তু সেই যে জিনিসটা কিন্তু পাওয়া যায় না। এই যে দুর্গাপুজো, বিশেষ করে আমাদের আসন্ন যে দুর্গাপুজো, এই দুর্গাপুজোয় বাঙালিরা কিন্তু ঘরেই ফিরে আসতে চান, হয়তো কেউ সুযোগ পান, কেউ পান না, কারণ ওখানে এই ফেস্টিভ্যালটার তো কোনো অস্তিত্ব নেই। ওই ছুটির দিনে হয়তো ফেস্টিভ্যালটা হয় যেখানে বাঙালি বেশি আছে সেই এলাকাটাতে, কিন্তু সেই যে আনন্দ আর এইখানের যে আনন্দ, তারা বলে অনেক তফাত, অনেক কিছু, মানে তাদের তুলনামূলকভাবে অনেক ফারাক আছে। সুতরাং দেশের মাটি আমার মনে হয় ভালো, কিন্তু এখন কেরিয়ারের দৌড়ে তো মানুষকে বেছে নিতেই হচ্ছে, সেটা ইচ্ছাতেই হোক অনিচ্ছাতেই হোক।
0: নমস্কার। এরপর একটুখানি ফেসবুক কমেন্টে চলে যাই,
3: একটুখানি পুরোটাই যাও।
0: চুনচুরা থেকে সুব্রা ভট্টাচার্য লিখছেন, বাবুই পাখি বলেছিল খাসা মোর কাঁচা ঘর। আমিও মনে করি একদম সঠিক ভাবনা, যে নিজের দেশে থাকা অনেক শান্তির, বিদেশের স্বর্গসুখ প্রাপ্তি অপেক্ষা। কারণ মাটির টান মানুষের মধ্যে আত্মিক সুখ যাপনে সহায়ক, বিদেশ যাপন বিলাসবহুল আরামদায়ক হলেও সেখানে

0: সুখের বড় অভাব। তাই জীবনে পরিবার পরিজনের সান্নিধ্য উপভোগ করে নিজ দেশে কম অর্থে উপভোগ্য সুখ যে স্বর্গীয় অনুভূতি দেয়, যা বিদেশের মাটি দিতে পারে না। কিন্তু বর্তমানে বাস্তব চিত্র অন্যরকম। দেশে জনসংখ্যা বিস্ফোরণ, চাকরির সুযোগ কম থাকায় উচ্চশিক্ষিত মেধা সম্পন্ন মানুষ বিদেশে সেটেল হচ্ছে। সেখানে উন্নত জীবনধারণ ও অর্থের প্রাচুর্য থাকলেও দেশের সোদামাটির গন্ধ থেকে তারা বিচ্যুত, বঞ্চিত। লিখেছেন শুভ্রা ভট্টাচার্য, চুঁচুড়া থেকে।
1: এবার চলে যাই আমরা হাওড়ায়। কিশোর বালি হাওড়া থেকে লিখছেন যে, বিদেশে থেকে নিজের দেশে থাকা, বিদেশের থেকে নিজের দেশে থাকা ভালো। নিজের দেশে ভাষার একটা ব্যাপার আছে, খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে। বাড়িতে কোনো অঘটন ঘটলো বা বিয়ে বাড়ি লাগলো, তাড়াতাড়ি বাড়ি আসা যায়। বিদেশে থাকলে ভিসার একটা ব্যাপার আছে, বাড়ি আসতে অনেক দেরি হয়ে যাবে। তাই আমার মনে হয় নিজের দেশে থাকাই ভালো।
0: বেশ, কল্যাণ কুমার শান্ডিল্য রঘুনাথপুর সরকার বাগান থেকে লিখছেন, সাধারণ মেধার মানুষের ক্ষেত্রে এই বক্তব্য ঠিক আছে, কারণ বিদেশে যাওয়ার কারণ হলো নিজেকে আপগ্রেড করা, এবং সেটা করতে হলে মিনিমাম কোয়ালিফাইং স্ট্যান্ডার্ড পার হতে হবে। তাই কোয়ালিফাইড মেধা যদি মনে করে ভারতবর্ষ তার মূল্য দিতে পারছে না, তাহলে সে বিদেশে যেতেই পারে, কিন্তু বাকিদের ভারতবর্ষেই থাকা উচিত। লিখছেন কল্যাণ কুমার শান্ডিল্য রঘুনাথপুর সরকার
1: বাগান থেকে। তিনি লিখছেন, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। এর চেয়ে ভালো শান্তি এবং সুখানুভূতি আর কোথাও নেই। সব মিলিয়েই দেশে শান্তি, জন্মভূমিতেই সুখ। জয়ন্ত সাহার এই বক্তব্য।
0: বেশ, আমরা একটু টেলিফোনে চলে যাই,
1: একটু না পুরোটা।
0: হ্যালো।
2: হ্যালো,
0: হ্যাঁ বলুন, কে বলছেন?
2: নমস্কার দাদাভাই, দিদি ভাই, শুভ সন্ধ্যা। আমি হাওড়া দাসনগর থেকে রমা রায় বলছি।
0: বলুন।
2: তো বিদেশে থাকার যে কি জ্বালা আমরা বুঝতে পারছি। আমাদের ছেলে, মানে জায়ের ছেলে মালয়েশিয়ায় আছে, তো ওর একটা বেবি আছে 5 বছরের মেয়ে। তো তার যখন শরীর খারাপ হয় এত কাঁদে ওরা, দিদি ভাই কি বলবো। আমাদেরও তো, আমরাও কাঁদি, ওরা ভিডিও কল করে ওরাও কাঁদছে, আমরাও কাঁদছি। তো এই পুজোয় আসার কথা আছে, তো খুবই, মানে যারা থাকে জানি না, তো খুবই কষ্ট করেই মনে হয় থাকতে হয়, আর্থিক এর জন্যই হোক, যে কোনো কারণেই হোক। কিন্তু স্বদেশ আমার স্বপ্ন গো, স্বদেশ আমার, স্বদেশের মতো জিনিস নেই। এ বলি, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। স্বাধীনতা দিবস আসছে, জয় হিন্দ, বন্দে মাতরম।
0: অনেক ধন্যবাদ আপনাকে, আবারও একটু টেলিফোনে যাব।
1: কিন্তু এখনো টেলিফোন আসেনি।
0: আচ্ছা বেশ, অনেকেই লিখছেন যে তারা শুনছেন। বেশ, টেলিফোন নিয়ে নি। হ্যালো,
1: শুনছেন, এটা লিখে দিতে হচ্ছে।
0: হ্যালো,
3: হ্যাঁ নমস্কার দাদা ও দিদিকে নমস্কার জানাচ্ছি।
0: কে বলছেন?
3: নিউ টাউন, কলকাতা নিউ টাউন থেকে বিশু মন্ডল কথা বলছি।
0: বলুন
1: বলুন।
3: বলছি, আজকে যে বিষয়টা দিয়েছেন এত সুন্দর, মানে কি বলবো, আজকাল তো বাইরে যাওয়াটা বিলাসী হয়ে গেছে। সে শিক্ষিত হোক আর না হোক, সে রাজ্যে হোক আর অন্য রাজ্যে হোক আর অন্য বিদেশে হোক, যেন একটা, যেন ওদের যেন একটা নেশা হয়ে গেছে, বিদেশে না গেলে হবে না। এত লোক দেখানো যারা রাজ্যে করে বেড়াচ্ছে, ঠিক যখন যায় তখন তো ভালোই লাগে, তখন যখন কাজ করতে করতে মন ভরে যায় তখন আর মনে।
1: বেশ, আসলে যেটা হচ্ছে যে আমরা কোথায় থাকতে ভালোবাসি, তাই না?
0: হ্যাঁ, একেবারেই তাই। আমরা কোন রকম অন্য রকম কথা বলবো না, আমরা আমাদের ব্যক্তিগত কথাটাই বলবো।
1: এফএম এর এই টক শো কিন্তু দীর্ঘদিনের তার ইতিহাস। আপনারা দীর্ঘদিন ধরে ফোন করেন, আপনারা জানেন কি বলা যায় কি বলা যায় না অনিয়ার। আমাদের নতুন করে আপনাদের বোঝানোর কিছু নেই, তাই যখন ফোনগুলো করবেন একটু সেটা মাথায় রেখেই করবেন। যাই হোক, এবার যেটা বলার হচ্ছে, আমরা টেলিফোন তো নিচ্ছি, হোয়াটসঅ্যাপ আসছে, SMS আসছে, সবই তো আসছে, কিন্তু আরেকবার একটু টেলিফোনে যাই। কোন বন্ধু আছেন?
0: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
4: হ্যালো, হ্যাঁ নমস্কার দিদি ভাই। আমি আরামবাগ হুগলি থেকে শেখ মোহাম্মদ মহসিন বলছি। দেখুন, বিদেশে থাকা, বিদেশে আমাদের একটা আত্মীয় রিলেটিভ সে বিদেশে রয়েছে, সে মানে পরিবার নিয়ে রয়েছে, আমেরিকায় রয়েছে, তার মানে বাবা মারা গেল, আসতে বলেন, আর ভিডিও কল করে দেখলো সেখান থেকে। আজকে আবার তার মামা মারা গেছে, সে তো সেখানে রয়েছে, ভিডিও কল করেই দেখবে।
1: সত্যি এগুলো খুবই দুঃখজনক, তাই না? মানে একটা মানুষ প্রিয়জনকে হারিয়েছেন
0: এবং আসতে পারছেন না।
1: হ্যাঁ, এবং কিন্তু কিছু করার নেই,
0: কিছু করার নেই।
1: যদি দেখা যায় যে মানুষের কাজের জন্য সে ভারতের মধ্যেই অন্য কোনো রাজ্যে আছেন, এমন না যে সঙ্গে সঙ্গে আসতে পারবেন না।

0: সে যদি ফ্লাইটেরও টিকিট কাটতে যায় যে ফ্লাইটের সঙ্গে সঙ্গে 5 মিনিটের মধ্যে তাকে নিয়ে আসবে তা তো না, সবকিছু একটা সময় লাগে, কিন্তু আসলে জন্ম মৃত্যু তো কারোর হাতে থাকে না
1: একেবারেই। টেক্সট মেসেজে যাই, তারক কুলপি থেকে লিখছেন, যতই বিদেশে থাকি দেহ অথবা সমাধি এখানেই হবে শুরু, আচ্ছা দাহ অথবা সমাধি এখানেই হবে, শুরু এখানেই শেষ এখানে, মাঝখানে কে কেবলমাত্র কমফোর্টের জন্য বিদেশে না থাকাই ভালো। আচ্ছা বেশ, এরপর পায়েল ব্যানার্জি লিখছে বেলঘড়িয়া থেকে, এই দেশ আমাদের মা, এই দেশের মাটিতে মিশে আছে আমাদের আবেগ অনুভূতি, আমাদের শিরায় এই দেশ মায়ের স্নেহকে আমরা অনুভব করি, এই দেশ আমাদের রক্ষা করছে মায়ের মতো বুকে আগলে রেখে, এই দেশের মাটিতে মিশে থাকা রক্তবিন্দু আমাদের মনে করায় কিছু মানুষের বলিদানের কথা, তাই বাইরের দেশ নয় এই দেশের মাটিতেই থাকবো, প্রতিবাদ করব, মানুষের পাশে দাঁড়াবো, গড়ে তুলবো এক সুন্দর সমাজ, লিখছে পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে।
0: একটা সুন্দর টেলিফোনের আশায় আছি,
1: বেশ
2: আমি হরিণঘাটার বড়জাগুলি জেলার থেকে সমীর দাস বলছি।
0: বলুন।
2: হ্যাঁ দেখুন, আমাদের কাছে দেশ তো হচ্ছে আমাদের মা, আমরা যখন কেউ বিদেশে থাকি, আমার গর্ভধারী মা যখন আমার দেশের মাটিতে থাকে, তখন কিন্তু মায়ের জন্য আমরা ছটপট করি, কিন্তু বিদেশ থেকে আমরা ছুটে আসতে পারি না যদি মায়ের কোনো শরীর খারাপ হয়। মাও কিন্তু শান্তিতে থাকতে পারে না যে আমার ছেলে বা আমার মেয়ে যে বিদেশে আছে কি খাচ্ছে কিভাবে আছে, একটা বিরাট দুশ্চিন্তার বিষয়। তা আমাদের কাছে দেশ তো মা, এই দেশকে স্বাধীনতা দেওয়ার জন্য নেতাজি সুভাষচন্দ্র বোস, শহীদ ক্ষুদিরাম বসু, বাঘা যতীন বিনয় বাদল দীনেশ, তাদের যে আত্মবলিদানের বিনিময়ে আমরা যে দেশকে স্বাধীনতা পেয়েছি, সেই দেশকে শ্রদ্ধা জানাতে হবে, সম্মান জানাতে হবে, ভালোবাসা জানাতে হবে। আমাদের দেশের মাটিতে আমরা উন্নতি করব, দেশের কলকারখানা, দেশের যে সমস্ত প্রোডাক্ট আছে সেগুলোই আমরা কেনা বেচা করব, আমরা দেশের উন্নতি করব, আমরা দেশের খেয়ে দেশেরই বড় হব, দেশের উন্নতি করব, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। বিদেশে খুব ঠেকায় না পড়লে আমার মনে হয় না কোনো সুস্থ মানুষ বিদেশে গিয়ে সুস্থ থাকতে পারে। তাই আমি সকলের কাছেই অনুরোধ করব যে দেশকে ভালোবাসুন, দেশের মাটিকে ভালোবাসুন, দেশ আমাদের কাছে মা, আমরা নিজের দেশেই কেনা বেচা করব, নিজের দেশেই সমস্ত কিছু ব্যবহার করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য।
1: বেশ, শিবপ্রাকার মালিকপাড়া লেন বেতর হাওড়া থেকে লিখছেন, যে মাটিতে মায়ের কোলে জন্ম নিলাম তাকে ফেলে বিদেশ বেড়াতে যাওয়া যায়, কিন্তু চিরস্থায়ী থাকা ভাবতেই কষ্ট হয়, কিন্তু এখন তো অনেককেই যেতে বাধ্য হতে হচ্ছে, কি আর করা যাবে, মেনে নিতে হচ্ছে, তাই বলে কি তাদের কষ্ট হয় না? আমি তো বিদেশে থাকি না, আমার এক বন্ধু থাকে, যখন ফোনে কথা হয় তখন বুঝতে পারি তার অনুভবের যন্ত্রণাটা। ভালো থাকবেন, লিখছে শিপ্রাকারার মালিকপাড়া লেন বেতর হাওড়া থেকে।
0: বেশ, কথা বলতে বলতে একটু একটা ছোট গান শুনিনি মান্নাদের কণ্ঠে, যেখানে দেশের কথা আছে।

0: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা। আপনার কথা 100.1 FM গোল্ডে, আপনার কথা 100.1 FM গোল্ডে।
1: কে আছেন টেলিফোন? নমস্কার।
2: হ্যালো।
3: হ্যাঁ হ্যালো, কে বলছেন?
2: হ্যালো।
3: হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছি,
1: বলুন।
3: হ্যাঁ হ্যাঁ,
2: হ্যালো, নমস্কার স্যার, আমি সন্তোষপুর কলকাতা ছেষট্টি থেকে পিঙ্কুলাল ঘোষ বলছি।
3: আরেকবার কে বলছেন?
2: সন্তোষপুর কলকাতা ছেষট্টি থেকে পিঙ্কুলাল ঘোষ বলছি।
1: হ্যাঁ বলুন।
2: হ্যালো, আমি সন্তোষপুর কলকাতা ছেষট্টি থেকে পিঙ্কুলাল ঘোষ বলছি।
1: হ্যাঁ বলুন।
3: বলুন।
2: হ্যাঁ বলছি যে স্যার, এই যে যারা বিদেশে যায় তারা তো স্যার জেনে শুনে যান, যারাই যান, যে আমার বাবা মা ভাই বোন হোক বা আত্মীয় স্বজন হোক, বন্ধু বান্ধব হোক, তারা তো সব জেনে শুনেই যাচ্ছেন, এবং তিনটা নিজের স্বার্থ চরিতার্থ করার জন্যই তারা বিদেশে পাড়ি দিচ্ছে নিজের মা বাবা আত্মীয় স্বজন ভাই বোনকে পরিত্যাগ করে, যে আমি সুখের স্বাচ্ছন্দ্যে ভালোভাবে সেখানে কাটবো, আমি আমার নিজের লাইফ গড়ে তুলবো। তাদের পিছনে তার কিছু তার নেই, যে কে কি হলো না হলো সে দেখবে না, সে তো জেনে শুনে, সে তো তার নাবালক না, সে তো সাবালক অবস্থাতেই যাচ্ছে, অথচ সে তো জেনে শুনেই যাচ্ছে যে আমার বাবা মা ভাই বোনকে আমি সব ফেলে রেখে যাচ্ছি। প্রথম প্রথম বাবা মা ভাই বোন একটু কাঁদবে যে তুই বিদেশে চলেছে, তারপরে বাবা মা ভাই বোন দুদিন পরে বলবে গর্বের সঙ্গে, দেখো আমার ছেলে আমেরিকায় আছে, আমার ছেলে লন্ডনে, এই যেমন আমারই একজন রিলেটিভ আছেন যিনি থাকেন লন্ডনে, হিটো নিউটন এবং সরি লন্ডনে নাসফেল হিল নিউটন এবং লন্ডনে থাকেন, তিনি বলছেন ভাই আমি।
1: বেশ বেশ বেশ, অনেক ধন্যবাদ।
3: পশ্চিম বর্ধমান থেকে সুচেতা লিখছেন, শুভ সন্ধ্যা জানাই সকলকে, দেশ আর বিদেশ একটা সরল পার্থক্য, একটা হলো নিজের আর অন্যটা কখনো নিজের হবে না, তাই যা নিজের তাতেই সুখ, অন্যের যা কিছু তা শুধু সাময়িক কমফর্ট, চিরস্থায়ী নয়। অনেক উচ্চশিক্ষিত মানুষ চাকরির জন্য বিদেশে সেটেলড হচ্ছে, কিন্তু ওই উন্নত জীবনযাত্রায় থাকতে থাকতে দিনের শেষে দেশের মাটিকে মিস করে তারাও। পশ্চিম বর্ধমান থেকে লিখছেন সুচেতা।
1: কে আছেন টেলিফোনে? নমস্কার।
3: হ্যালো।
4: হ্যালো।
3: হ্যাঁ বলুন।
4: হ্যাঁ নমস্কার, আমি সুঘা ভট্টাচার্য বাঁশদ্রোণী থেকে বলছি।
3: বলুন।
4: আমার মতামত হলো বিদেশের সুবিধা তো অনেক, কিন্তু মায়ের হাতের গরম ভাত আর পাড়ার চায়ের আড্ডা ওখানে পাওয়া যায় না। নিজের মাটির গন্ধ, নিজের ভাষা, নিজের মানুষ, এগুলোতেই তো আসল সুখ। বিদেশ ঘুরতে যাওয়া যায়, কিন্তু থাকার জায়গা একটাই, আমার ভারতবর্ষ। ধন্যবাদ।
3: বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। এরপর আমরা একটা গান দিয়ে তো শেষ করব আপনার কথা, তার মধ্যে দেখি যে আরো কোনো টেলিফোনে কেউ আসেন কিনা, আর তারপর কিন্তু
1: কি বলতে সমস্ত এই যে আমাদের দেশ বিদেশ এটা কোনো দ্বন্দ্ব নয়, কিন্তু আমাদের কর্মস্থল কোথায় হবে আমরা কেউ জানি না। আজ তোমার বাড়ি যেখানে এমন তো না তার পাশের বাড়িতে তোমার কর্মস্থল, তুমি আসছো আধ ঘন্টা 45 মিনিট তোমাকে জার্নি করে আসতে হচ্ছে, কোনো কিছুই যে ঘরের পাশে হবে এরকম কোনো জায়গা নেই। এবার তুমি যদি বেটার কোথাও অফার পাও, বেটার কোনো কাজের সন্ধান পাও, তুমি নিশ্চয়ই একটু দূরে যাবে। সেটা প্রথমে এখন তোমার হয়তো 45 মিনিট ডিস্টেন্স, তারপর হয়তো 1.5 ঘন্টা হবে, তারপর 3 ঘন্টা হবে, তারপর হয়তো 30 ঘন্টা হবে।
3: একেবারেই তাই, কিন্তু দেখো কারোর কারোর অ্যাসপিরেশনটাই থাকে তো বিদেশ যাওয়া। মানে ধরো আমরা যখন কলেজে পড়েছি অনেকেই আমাদের মধ্যে কিন্তু GRE 12 এর পরীক্ষার প্রিপারেশন নিয়েছে, যাতে তারা বাইরে যেতে চায়।

0: ইচ্ছা আকাঙ্ক্ষা থাকা তো খারাপ নয়,
1: না খারাপ নয়, ভুলও নয়। আজকের বিষয়টা কাউকে জাজ করার জন্যও নয়, কার কোনটাই ভালো লাগে সেটাই হচ্ছে কথা।
0: ধরো কেউ এমন কিছু সাবজেক্ট নিয়ে পড়লো যে সাবজেক্টে রিসার্চ করার জায়গাটা হয়তো আমাদের দেশে সেভাবে নেই, তাকে বাইরে যেতেই হবে, তাই না?
1: এবং ওই কেউ একটু কম্প্রোমাইজ করে নেয় নিজের দেশে থাকবো বলে, আমারই যেরকম একটু ভাবলেই দম বন্ধ লাগে আর কি, যে বাইরে গিয়ে থাকতে হবে, মানে আমার কিরকম একটা লাগে, পারবো না থাকতে। অনেকের কিন্তু আবার ওটাই প্রেফারেন্স দেশের বাইরে, কিন্তু আমার বন্ধুরা থাকে, এই এই আমার বন্ধু এসছে ভারতে, বাহরিনে থাকে,
0: ইংলিশে কথা বলে।
1: হ্যাঁ,
0: তুমি তাদের সাথে ইংলিশে কথা বললে?
1: হ্যাঁ,
0: তোমার ইংলিশ ওরা বুঝতে পারলো?
1: তো ও এসছে, ও যখন আসে ভীষণ ভালো লাগে, এবং কলকাতা ভীষণ ঘোরে, শুধু কলকাতা নয় পুরো দেশেই বিভিন্ন জায়গায় একটু ঘুরতেও চলে যায় ট্রিপে, কিছু করার নেই, কর্মস্থল ওখানেই। তো এই আর কি, এবং ওর ভালোই লাগে ওখানে থাকতে, এবং ঘুরতে আসতেও ভালো লাগে, এবং
0: শপিং করে।
1: হ্যাঁ করে, কারণ ওখান থেকে বলে দেয় যে ভারতবর্ষের মেমেন্টো, ভারতবর্ষের জিনিস, ভারতবর্ষের মিষ্টি, এবং ভারতবর্ষের থেকে ও না কিছু উইগ নিয়ে যায়, মানে কিনতে পাওয়া যায় যেগুলো, ওকে বলে দিয়েছিল বন্ধুরা।
0: কিন্তু দেখো এই যে মিষ্টি তুমি নিজে খাও না রোগা হওয়ার জন্য, আর তোমার বিদেশি বন্ধু এসে এখানে মিষ্টি খেয়ে যাচ্ছে।
1: ও তো বছরে একবার খাচ্ছে, আমাকে আমি মাসে একবার করার চেষ্টা করি, সেটাও সপ্তাহে একদিন। যাই হোক, আমরা গানে যাব, এবং তার আগে বলে দিই আমরা কিন্তু রাত 9:30 থেকে থাকছি
0: 9:30।
1: হ্যাঁ, একেবারেই 100.1 FM গোল্ডে, এবং আমরা কিন্তু থাকছি সেই বিখ্যাত কুইজের অনুষ্ঠান গানে গানে বাজিমাত নিয়ে। তাহলে কিন্তু আপনাদেরও সঙ্গে থাকতে হবে শ্রাবস্তী আর রাজর্ষির, এবং উত্তর দিতে হবে।
0: তাহলে দেখা হবে, কথা হবে ঠিক রাত 9:30।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: শুনুন, আপনি কি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?
2: ভারত সরকার কা লক্ষ সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
1: এতে আপনার বাড়ি সূর্য বাড়ি হয়ে যাবে, মানে বিদ্যুতের বিল আসবে জিরো, আর উৎপাদিত বিদ্যুৎ অতিরিক্ত হলে বিদ্যুৎ গ্রিড বিক্রি করে অর্থ উপার্জন সম্ভব। তাহলে অপেক্ষা কিসের? এখনই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
0: আপনি শুনছেন গানে গানে বাজি মা, গানে গানে বাজি মা 100.1 FM গোল্ডে।
3: আপনি শুনছেন 100.1 FM গোল্ড। শুরু হয়ে গেল গানে গানে বাজি মাত, আপনাদের সাথে শ্রাবস্তী আর রাজশ্রী। গান নিয়ে জমজমাট কুইজ, আর তার সাথে থাকছে আপনার পছন্দের গান শোনার সেগমেন্ট শোনাতে এ গান।

বাংলা গানের কথা আসলে বাংলা আধুনিক গান আমাদের অন্যতম ভালো লাগা। আজ শোনাতে এ গানের প্রথম পর্যায়ে আপনি বলবেন আপনার প্রিয় রেট্রো বাংলা আধুনিক গানের কথা। মনে রাখবেন, শুধুমাত্র পরবর্তী তিন মিনিটের মধ্যে আসা গানের অনুরোধ আমরা গ্রহণ করব। প্রথমে লিখবেন SAG, তারপর একটা স্পেস দিয়ে লিখবেন আপনার পছন্দের বাংলা আধুনিক গানের কথা, তারপর আরো একটা স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন লিখে SMS বা হোয়াটসঅ্যাপ করবেন 9903059992 নম্বরে।

0: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত,
1: শুনছেন FM Gold, শুনছেন গানে গানে বাজি মাত। চলে আসি আজকের অনুষ্ঠানের প্রথম গানে, শিল্পী মান্না দে।

0: গানে বাজি মাত
1: শুনছেন, গানে গানে বাজি মাত। চলে আসি আজকের প্রথম রাউন্ডে, চিনতে পারো কিনা।
2: চিনতে পারো কিনা,
3: চিনতে পারো কিনা,
4: চিনতে পারো কিনা,
5: এটা একটা সমস্যা জানো তো।
4: কি চিনতে পারবে কি পারবে না,
5: না আকাশটাকে দেখে আমরা বুঝতে পারি না চেনা যাচ্ছে কি যাচ্ছে না। প্রত্যেক দিনই মনে হয় কি সুন্দর সুন্দর সুন্দর রোদ্দুর উঠেছে, চারিদিক ঝলমল করছে, ও মা ছাতাটা বাড়িতে রেখে গেল, ব্যাস।
4: একদমই তাই। আর সেরকমই কি প্রশ্নটা হবে যে মনে হবে যে মেঘলা কিন্তু হবে রোদ্দুর, আবার রোদ্দুর মনে হবে কিন্তু আকাশ ভেঙে বৃষ্টি নামবে, সেরকমই আর কি গুলিয়ে দেওয়া। যাই হোক, চলে যাই প্রথম ক্লুতে। প্রথম ক্লু, এটি সুচিত্রা সেন, উত্তম কুমার অভিনীত সাদা কালো বাংলা সিনেমার গান। গানে জীবন দর্শন আর বাস্তবের কথা পাওয়া যায় এই গানে। চিত্রায়নে মহানায়ক উপস্থিত থাকলেও ওনার লিপে কিন্তু গানটি ছিল না।
5: আচ্ছা, এই যে তুমি প্রথমে বলে সুচিত্রা সেন উত্তম কুমার, উত্তম কুমার সুচিত্রা সেন নয় কেন? তার কারণ হচ্ছে শ্রাবস্তী প্রশ্নপত্র তৈরি করে সিনেমাটা দেখে, সিনেমার টাইটেল কার্ডে লেখা ছিল সুচিত্রা সেন উত্তম কুমার।
4: আচ্ছা, আমি ভাবলাম লেডিজ ফার্স্টের যুক্তিটা দেবে। বেশ,
5: তাহলে আপনি ভাবুন কোন গান হতে পারে, সেটা ভাবতে ভাবতে আপনাকে একটু আমরা নিয়ে চলে যাই শোনাতে এ গানে।

0: গানে বাজি মাত, গানে গানে বাজি মাত। চিনতে পারো কিনা, চিনতে পারো কিনা, চিনতে পারো কিনা। আচ্ছা, এই যে আপনি চিনতে পারো কিনা, পারো কিনা, আপনাকে এত টেনশন দেওয়া হয়, তার কারণটা কি? তার কারণ হচ্ছে
1: যাতে আপনি সঠিক উত্তরটা বলতে পারেন।
0: আচ্ছা, আমার তো মনে হয় এই যে আপনাকে টেনশন দেওয়া হয়, এই টেনশনটাকে মেনশন করতে চাই সাবস্তে।
1: বাপরে, এটা আবার কি বললে?
0: ছন্দশিল্পী।
1: ও আচ্ছা, বেশ, আর গুলিয়ে দিও না, দ্বিতীয় ক্লুতে চলে যাব।
0: কিন্তু প্রথম ক্লুটা বলতে তোমার কি অসুবিধা আছে?
1: আচ্ছা বেশ, বলে দিচ্ছি। এটি সুচিত্রা সেন, উত্তম কুমার অভিনীত সাদা কালো বাংলা সিনেমার গান।
0: সুচিত্রা সেন উত্তম কুমার কোনো রঙিন সিনেমা করেননি।
1: বেশ, গানে জীবন দর্শন আর বাস্তবের কথা পাওয়া যায়। এই গানের চিত্রায়নে মহানায়ক উপস্থিত থাকলেও গানটি কিন্তু ওনার লিপে ছিল না।
0: প্লিজ বলো না গানটা আবার হিন্দি গান। যাই হোক, হ্যাঁ বলো, সেকেন্ড।
1: না না না, একদম কিন্তু মিসগাইডেড হবেন না আপনারা। দ্বিতীয় ক্লু, কাহিনী ও গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার, গানের সুরকার ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়।
0: বেশ, তাহলে কোন গান আপনি ভাবুন, আর ভাবতে ভাবতে আমরা আবার চলে যাব শোনাতে এ গানে।

এবারের গান অনুরোধ করেছেন হাওড়া শ্যামপুর থেকে মোহাম্মদ ইমরান। শুনে নেব তালাত মাহমুদের কণ্ঠে এই গান।

0: बाजी मात, गाने गाने बाजी मात। चिंते पारो कीना।
1: ताहले दुटो क्लूर शेषे की दानालो?
2: কিছুই হলো না।
1: মানে কিছুই, একটা সমুদ্রে পড়ে থাকার মতন ব্যাপার।
2: মানে তুমি যেটা করছো না, সেটা হচ্ছে বলছো যে একটা, তুমি যদি এইভাবে বলতে কোনো আমরা সাদা কালো সিনেমার গান কিনি ভাবছি, তাহলে ব্যাপারটা যা দাঁড়াতো এটা নিয়েও তো ব্যাপারটা দাঁড়াচ্ছে।
1: তা কেন, কত কিছু বলে দিয়েছি। উত্তম কুমার সুচিত্রা সেন অভিনীত সাদা কালো বাংলা সিনেমার গান, গানে জীবন দর্শন আর বাস্তবের কথা পাওয়া যায়। এই গানের চিত্রায়নে মহানায়ক উপস্থিত থাকলেও গানটি ওনার লিপে ছিল।
2: তুমি সোজা সামনে জিজ্ঞাসা করছো পর্যায় সরণের অমুকের অমুক কি হয়, সেটা বললেও কিন্তু লোকে বলে দিতে পারতো। এই ধরনের প্রশ্ন করার কোনো মানে হয়?
1: আচ্ছা বেশ, তৃতীয় ক্লুটার জন্য অপেক্ষা তো করো,
2: না আমি একটু গান শুনবো।
1: আচ্ছা, দ্বিতীয় ক্লু, কাহিনী ও গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার, গানের সুরকার ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। এবার তৃতীয় ক্লুর পরে গান শুনো।
2: বেশ ঠিক আছে বলো।
1: তৃতীয় ক্লু, সিনেমার চিত্রনাট্য ও পরিচালনা অগ্রদূত গোষ্ঠীর, গানের শিল্পী ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়, তবে টাইটেল কার্ডে লেখা ছিল হেমন্ত কুমার।
2: মানে মিউজিক ডিরেক্টরের জায়গায় কিন্তু হেমন্ত মুখোপাধ্যায় ছিল, আর যেখানে প্লেব্যাক সিঙ্গার সেখানে সন্ধ্যা মুখোপাধ্যায়ও ছিলেন, আর হেমন্ত মুখোপাধ্যায়ের নাম ছিল হেমন্ত কুমার।
1: এই গানে লিপ দেন জহর রায়।
2: তাহলে ব্যাপারটা কি হলো একটু গোল গোল করে বলে দিতে হবে। সেটা হচ্ছে সুচিত্রা সেন উত্তম কুমার, ইয়াস, মানে টাইটেল কার্ডেও কিন্তু প্রথমে সুচিত্রা সেন, তার উত্তম কুমার এই সিনেমায় অভিনয় করেছিলেন, এবং এই সিনেমার কাহিনী এবং অবশ্যই গীত রচনা ছিল গৌরীপ্রসন্ন মজুমদারের, আর এই গানে লিপ দিয়েছিলেন জহর রায়, এবং সিনেমার যে দৃশ্যায়ন চিত্রায়ন ছিল গানের, তাতে কিন্তু উত্তম কুমার চুপচাপ দাঁড়িয়ে আছেন, দেখছেন জহর রায় কি করছেন। এবং একটু বলে দিই, জহর রায় একটু বেশ এমন একটা যে হচ্ছে প্রচুর ভিড়ের মধ্যে গানটা হচ্ছে, এবং জহর রায় একটু নেচে নেচে গানটা করছেন, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠ এবং তার সুর, আর কি বাকি রইল,
1: অনেকটাই বলা হয়ে গেছে, আর কিছু বাকি নেই।
2: তুমি কি সিনেমায় অভিনয় করেছিলে?
1: না, মানে করতাম, আমি জন্মাইনি তখন, নইলে করতাম, নইলে ঠিক করতাম।
2: যাক বাবা, একদিক থেকে আমরা বেঁচে গেলাম। চলো, এবার তো গান শোনাবে?
1: হ্যাঁ শোনাবে নিশ্চয়ই।

0: गाने गाने बाजी मात, गाने गाने बाजी मात।
1: চিনতে পারো কিনা
2: বেশ বেশ বেশ, মানে এমন একটা গান যে গানটাকে নিয়ে প্রশ্ন এবং সেটা আপনারা চেনার চেষ্টা করেছেন, তাহলে তো তার জন্য হাততালি থাকবে। কিন্তু সেই হাততালিটা এখন না, আগে কারা কারা সঠিক উত্তর দিয়েছেন সেটা তো শুনুন।
3: একেবারেই তাই। বেলঘরিয়া থেকে বরুণায়ন দাস, বজবজ থেকে অদিতি মিত্র এবং তেঘরিয়া থেকে তপন মার্জিত সঠিক উত্তর দিয়েছেন।
2: সূর্য তরুণ সিনেমাটা দেখেছ?
3: দেখেছি।
2: মানে কিভাবে দেখেছো? কুড়ুর করে দেখেছো না একটু
3: না? দেখেছি, মানে টানাই দেখেছি।
2: দেখেছো না হলে গিয়ে? দেখেছো কলেজ পালিয়ে? দেখেছো স্কুল পালিয়ে? দেখেছো
3: না? রি রিলিজ করেছিল কি?
2: ও আচ্ছা, না তোমার সময়কার সিনেমা তো।
3: আচ্ছা আচ্ছা,
2: যাই হোক, উত্তরের গান তো শুনবেন, কিন্তু যারা সঠিক উত্তর দিয়েছেন সূর্য তরুণ সিনেমার এই গানটির জন্য, তাদের জন্য একটা আমাদের নৈতিক কর্তব্য দিতেই হয়, আর এবং আমরা দেবই।

0: স্বর্ণকণ্ঠ স্বর্ণকণ্ঠ গানে গানে বাজি মাত গানে গানে বাজি মাত চিনতে পারো কিনা চিনতে পারো কিনা
1: চিনতে পারো কিনা
2: শুনছেন এফএম গোল্ড শুনছেন গানে গানে বাজি মাত এবার চলে আসি চিনতে পারো কিনা রাউন্ডের উত্তরের গানে শুনবেন সূর্য তরুণ সিনেমার গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে

আপনি শুনছেন গানে গানে বাজিমাত শ্রাবস্তী আর রাজশ্রীর সঙ্গে। আমরা আবারও ফিরে আসছি একটা সংবাদ বিরতির ওপারে, ঠিক রাত দশটা বেজে দশ মিনিটে। শুনতে থাকুন 100.1 FM গোল্ড, উত্তর দিতে থাকুন এবং শুনতে থাকুন গানে গানে বাজিমাত।

0: আপনি শুনছেন গানে গানে বাজিমা, গানে গানে বাজিমা 100.1 FM গোল্ডে।
1: আপনি শুনছেন 100.1 FM গোল্ড, শুনছেন।
2: আকাশবাণী খবর পড়ছি নিবেদিতা লাহিড়ি। প্রথমে বিশেষ বিশেষ খবর। সংসদের উভয় কক্ষের অধিবেশন আজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। বাদল অধিবেশনে বিরোধীদের লাগাতার হট্টগোল এবং কাজকর্মে বাধাদানের অভিযোগ তুলে তীব্র সমালোচনা বিজেপির। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে শতাধিক শিল্পীর হাতে 2024 ও 2025 সঙ্গীত নাট্যক একাডেমি ফেলোশিপ এবং পুরস্কার তুলে দিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, তেরঙ্গা জাতীয় পতাকা প্রতিটি নাগরিকের গর্বের প্রতীক, যা দেশের ঐক্যের শক্তিকে প্রতিফলিত করে। পশ্চিমবঙ্গ সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবর্ষ উপলক্ষে বছরভর একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। দিল্লি লালকেল্লায় ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণে হামলার পেছনে আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট নামে একটি জঙ্গি গোষ্ঠীর হাত ছিল বলে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের নজরদারি দল জানিয়েছে। নাইজেরিয়ার লেগাসে কম্পোজিট কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে মোট 35টি পদক জিতে সার্বিক চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। আসছি বিস্তারিত সংবাদে। সংসদের উভয় কক্ষের অধিবেশনে অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। গত মাসের 20 তারিখ থেকে শুরু হওয়া এই বাদল অধিবেশনে 25 দিনে মোট 19টি বৈঠক অনুষ্ঠিত হয়। বাদল অধিবেশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জাতীয় ইস্যুতে আলোচনা হয়েছে। এ সময় সরকারি পরীক্ষায় দুর্নীতি রোধের সংশোধনী বিল, জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল, কর ব্যবস্থা সংক্রান্ত সংশোধনী বিলের মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। এছাড়া বৈদেশিক অনুদানের ব্যবহারকে আরও স্বচ্ছ ও দায়বদ্ধ করার লক্ষ্যে আনা এফসিআর এ নিয়ন্ত্রণ সংশোধন বিলটি প্রস্তাবিত পর্যালোচনার জন্য যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানো হয়েছে। রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন বারবার অধিবেশন ব্যাহত হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, বক্তব্য রাখার পর পথ খোলা থাকা সত্ত্বেও জনপ্রতিনিধিরা জনগণের কণ্ঠস্বর হয়ে ওঠার সুযোগের সঠিক ব্যবহার করেননি। এর আগে লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে উত্তরাখণ্ডের হলদওয়ানির রামলীলা ময়দানে তার এক জনসভার পর সেখানে পূজার আয়োজন করেননি প্রতিবাদ জানান। লোকসভার নেতা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা পরিষদকে আশ্বস্ত করে বলেন, মল্লিকার্জুন খার্গে তোলা এই বিষয়টি তদন্ত করে দেখা হবে। সরকার প্রস্তুত থাকলে বিরোধীরা আলোচনা এড়িয়ে যাচ্ছেন বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু অভিযোগ করেছেন। তিনি বলেন, বিরোধী সাংসদদের আচরণ সংসদীয় গণতন্ত্রের পক্ষে ইতিবাচক নয়। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে শ্রী রিজিজু বলেন, সংসদ বিতর্ক আলোচনা এবং আইনি কাজকর্মের জায়গা, কিন্তু বাদল অধিবেশনে লাগাতার বিরোধীদের বাধাদান এবং হই হট্টগোলে সবার কাজ বিঘ্নিত হয়েছে।
3: অপোজিশন ডিসকাশন সে ভাগ রয়েছে। পার্লামেন্টারি ডেমোক্রেসি মে অপোজিশন ডিসকাশন কে লিয়ে ডিমান্ড করতে হ্যায় আর সরকার উসকা জবাব দেতে হ্যায়। ইয়ে তরিকা হোতা হ্যায় কিউকি লোগো নে হামকো চুনা দেশ সেবা কে লিয়ে। তো পহলি বার ইয়ে দৃশ্য দেখনে কো মিলা কি সরকার খুদ কে রহে কি হাম ডিসকাশন চাহতে হ্যায় আর অপোজিশন বাহানা বনা করকে ডিসকাশন সে ভাগ রহে হ্যায়। তো ইয়ে লোকতন্ত্র কে লিয়ে, বিশেষ করকে সংসদীয় লোকতন্ত্র কে লিয়ে ঠিক নহীঁ হ্যায়।
2: সংসদের বাদল অধিবেশনে বিরোধীদের ক্রমাগত হই হট্টগোল এবং সভার কাজে বাধাদানের তীব্র সমালোচনা করেছে বিজেপি। আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে প্রবীণ বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ বলেন, সরকার যে কোনো বিষয়ে আলোচনা করতে প্রস্তুত ছিল, কিন্তু লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বারবার নিজের দাবি পরিবর্তন করছিলেন। ভারতকে বিশ্বমানের উৎপাদন কেন্দ্র বা গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করতে 12টি মূল ক্ষেত্রকে চিহ্নিত করেছে নীতি আয়োগ। আজ নতুন দিল্লিতে এ সংক্রান্ত একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেন নীতি আয়োগের ভাইস চেয়ারপার্সন অশোক কুমার লাহিড়ি। এই প্রতিবেদনে অটোমোবাইল, ইলেকট্রনিক্স, প্রতিরক্ষা ও ড্রোন

0: ওষুধ, সৌরশক্তি এবং খাদ্য প্রক্রিয়াকরণের মতো 12টি লাভজনক ক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই ক্ষেত্রগুলো দেশে কর্মসংস্থান সৃষ্টি ও পণ্য রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিকশিত ভারতের লক্ষ্য পূরণে এই রিপোর্টটি একটি নির্দেশিকা হিসেবে কাজ করবে বলে জানানো হয়। অনুষ্ঠানে ডক্টর লাহিড়ি বলেন, দেশের স্থায়ী অর্থনৈতিক উন্নয়নের জন্য উৎপাদন ক্ষেত্র এবং রপ্তানি বৃদ্ধি অত্যন্ত জরুরি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে এক বিশেষ অনুষ্ঠানে শতাধিক শিল্পীর হাতে 2025 ও 24-এর সঙ্গীত নাটক আকাদেমি ফেলোশিপ এবং পুরস্কার তুলে দেন। সঙ্গীত, নৃত্য, নাটক, লোক ও উপজাতীয় শিল্প, পুতুল নাচ এবং ঐতিহ্যবাহী নাট্যকলে বিশেষ অবদানের জন্য এই সম্মান দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, পুরস্কারপ্রাপ্তদের মধ্যে আধুনিক ভারতের প্রতিভা ও নিষ্ঠা প্রতিফলিত হয়েছে। তিনি জানান, আমাদের দেশে সঙ্গীতের বহু ধারা, নৃত্যের নানা শৈলী এবং লোকনাট্যের অজস্র রূপ রয়েছে। সারা দেশে সমৃদ্ধ লোক সংস্কৃতি রক্ষায় শিল্পীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
1: ভারত এক সংস্কৃতি সম্পন্ন দেশ হিসকে তুলনা পুরা বিশ্ব সে হাম নেই কর সক এ জোড়ো সে জুড়ি হুই হ্যায়। ভারত জেসে ভাষায়ে, জেসে পেহনায়ে, খান পান জেসে আলাগ আলাগ হ্যায়, এসে সংস্কৃতি, ইনকা নৃত্য, সঙ্গীত, হার চিজ আলাগ হ্যায়। জেসে কি প্রকৃতি সে হি এ জো সংস্কৃতি কো চুনে।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেছেন, তেরঙ্গা জাতীয় পতাকা প্রতিটি নাগরিকের গর্বের প্রতীক, যা দেশের ঐক্যের শক্তিকে প্রতিফলিত করে। সামাজিক মাধ্যমে এক বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সমস্ত মানুষকে তাঁদের বাড়িতে তেরঙ্গা উত্তোলনের অনুরোধ জানান। তিনি নাগরিকদের হর ঘর তেরঙ্গা অভিযানে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। এর পাশাপাশি হর ঘর তেরঙ্গা .com ওয়েবসাইটে জাতীয় পতাকার সঙ্গে নিজেদের সেলফি বা ছবি আপলোড করার জন্য সকলের প্রতি আবেদন জানিয়েছেন শ্রী শাহ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা এবং বিদেশমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী আজ জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে হর ঘর তিরঙ্গা অভিযানে যোগ দিয়েছেন। স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি হিসেবে আজ নতুন দিল্লির লালকেল্লায় পূর্ণাঙ্গ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, এই রিহার্সালে জাঁকজমক, নিয়মানুবর্তিতা এবং দেশপ্রেমের উজ্জ্বল প্রতিফলন দেখা গেছে। এবছরের স্বাধীনতা দিবস উদযাপনে বন্দে মাতরমের 150 বছর পূর্তিকে স্মরণ করা হবে। এবারের মূল অনুষ্ঠান ভাবনা যুবশক্তি ফর বিকশিত ভারত 2047। বিকশিত ভারত নিয়ে প্রবন্ধ লিখে দিল্লির লালকেল্লায় স্বাধীনতা দিবস অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর ফুল মালঞ্চ ঋতু ভকত উচ্চ মাধ্যমিক স্কুলের নবম শ্রেণীর ছাত্রী সেলিমা মোল্লাকে ডাকা হয়েছে। সম্প্রতি ভারত সরকারের পক্ষ থেকে বিকশিত ভারত প্রসঙ্গে মাই ভারত পোর্টালের মাধ্যমে অনলাইনে একটি প্রবন্ধ লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। জমা পড়া লেখাগুলির মধ্যে 200 জনকে বেছে নেওয়া হয়। তার মধ্যে নির্বাচনের ভিত্তিতে লালকেল্লার অনুষ্ঠান দেখার জন্য সেলিমাকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল সন্ধ্যে 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এর প্রেক্ষিতে আগামীকাল আকাশবাণী কলকাতার সন্ধ্যে 7:35 জাতীয় সংবাদ রাত 8টায় সম্প্রচারিত হবে। সন্ধ্যে 7টা ও 8টার FM হেডলাইন্স এবং রাত্রি 10টা আর 8টা 10এর খেলার খবর বাতিল থাকছে। রাষ্ট্রপতির ভাষণের বাংলা অনুবাদ সম্প্রচার করা হবে রাত 9:30। অন্যদিকে 15ই আগস্ট স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির লালকেল্লার প্রাকার থেকে সকাল 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর ভাষণ শেষ হলে রাজ্যবাসীর উদ্দেশ্যে বেতার ভাষণ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এই জন্য স্বাধীনতা দিবসে সকাল 7:35 স্থানীয় সংবাদ প্রচারিত হবে। সকাল 9:15 খবরের পর ওই দিন আকাশবাণী কলকাতার সকাল 7:25 জাতীয় সংবাদ এবং সকাল 7টা, 8টা ও 9টার FM হেডলাইন বাতিল করা হয়েছে। 9:25 জেলা চিঠিও সম্প্রচারিত হবে না। আকাশবাণী কলকাতার রাত 10টার সংবাদও বাতিল করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে বছরভর একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। সচিবালয় নবানে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির প্রথম বৈঠকে ইকো পার্কে 125 ফুট উচ্চতার শ্যামাপ্রসাদের মূর্তি নির্মাণ, হুগলির জেরাটে তার পৈতৃক ভিটেতে গ্রন্থাগার ও সংগ্রহশালা তৈরি এবং স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তরে পাঠ্যক্রমে তার অবদান অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছে।
2: 125 ফুট দণ্ডায়মান যে মূর্তি, তার ভূমি পূজন এবং স্থান নির্বাচন হয়েছে আপনারা জানেন ইকো পার্কে। তার পূর্ণাঙ্গ পরিকল্পনা নকশা এবং এই কাজটি সম্পূর্ণ হওয়ার পরে মূর্তি সহ ওই জায়গাটিতে কি কি থাকবে, অর্থাৎ একটি মিউজিয়াম সহ অন্যান্য যে আনুষঙ্গিক ব্যবস্থাগুলি থাকবে সেটা

0: ইফকোর পক্ষ থেকে আজকে কমিটিকে বিস্তারিতভাবে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে দেখানো হয়েছে।
1: নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিজেপি সাংসদ নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজকে দেওয়া বঙ্গবিভূষণ সম্মান প্রত্যাহার করে নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে আজ এই সংক্রান্ত এক নির্দেশিকা জারি করা হয়। তারপরে সরকারি নথি ও বঙ্গবিভূষণ প্রাপক তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের একটি সন্ত্রাসবাদ নজরদারি দল জানিয়েছে, দিল্লি লালকিল্লায় ভয়াবহ আত্মঘাতী গাড়িবোমা হামলার পেছনে আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এর হাত ছিল। এই হামলায় 11 জন প্রাণ হারিয়েছিলেন। নিরাপত্তা পরিষদে বেশ করা এক রিপোর্টে গত নভেম্বরের এই হামলার জন্য আনুষ্ঠানিকভাবে AQISকে দায়ী করা হয়েছে। নাইজেরিয়া লেগোসে কম্পোজিট কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সাফল্য অর্জন করেছে ভারত। শেষ করার আগে খবরের কিছু অংশ আরেকবার। সংসদের উভয় কক্ষের অধিবেশনে আজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। বাদল অধিবেশনে বিরোধীদের লাগাতার হট্টগোল এবং কাজকর্মে বাধাদানের অভিযোগ তুলে তীব্র সমালোচনা বিজেপির। খবর এখনকার মতো এখানে শেষ হলো। এর পরের খবর শুনতে পাবেন আগামীকাল সকাল 9:20 বাজে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আপনি শুনছেন গানে গানে বাজি মা, গানে গানে বাজি মা 100.1 এফএম গোল্ডে।
2: আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত। সঙ্গে আছি শ্রাবস্তী আর রাজশ্রী। নিউজ এর আগে ছিল স্বর্ণকণ্ঠ রাউন্ডের প্রশ্ন, উত্তর জানব, তবে তার আগে চলে যাই আমাদের পরবর্তী রাউন্ড সুরব্যঞ্জনে। সুরব্যঞ্জন রাউন্ড, গান তৈরির খেলা। আপনাকে আমরা শোনাবো তিনটি রেট্রো গানের অংশ। সেই গানের অংশগুলিতে আমরা কোনো শব্দ বা শব্দবন্ধকে মিউট করে দিয়েছি। সেই শব্দগুলিকে আপনাকে প্রথমে চিনতে হবে, তারপর সাজাতে হবে, আর সাজালেই পাবেন আরো একটি চেনা বাংলার রেট্রো গান। তাহলে এই গান তৈরির খেলাতে আপনারাও চলে আসুন হোয়াটসঅ্যাপ বা SMS এ। আমাদের নাম্বার 9903059992। উত্তরের সাথে আপনার পুরো নাম আর লোকেশন লিখতে ভুলবেন না কিন্তু।

সঠিক উত্তর, এই গানটির কণ্ঠশিল্পী ছিলেন প্রখ্যাত অভিনেত্রী দেবশ্রী রায়। সঠিক উত্তরদাতাদের নাম বলবো, তবে তার আগে থাকল ভালোবাসা ভালোবাসা সিনেমার গান শিবাজী চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

0: আচ্ছা, গোলাপকে খোঁপাতেই কেন লাগাতে হয়?
1: না, তার কোনো মানে নেই। এই যে তুমি যে
0: পকেটেও রাখতে পারি,
1: হ্যাঁ রাখো তো, আমি জানি বরযাত্রীতে গেছিলে আগের দিন, বুক পকেটে মানে দেওয়া হচ্ছিল আর কি, একটি মেয়ে এসে দিল আর তুমি নিয়ে বুক পকেটে রাখলে। দেখেছি আমি সব,
0: সব দেখেছো না? বাবা, এর চোখ না, সিসিটিভি ক্যামেরা।
1: বেশ, দেবশ্রী রায় সঠিক উত্তর, আর সেই সঠিক উত্তর কারা কারা দিয়েছেন?
0: দেবশ্রী রায় সঠিক উত্তর মানে দেবশ্রী রায় সঠিক উত্তর দিয়েছেন?
1: না না, সঠিক উত্তরটা দেবশ্রী রায়।
0: ও আচ্ছা, সঠিক উত্তরটা দেবশ্রী রায়। আচ্ছা, মানে দেবশ্রী রায় অনুষ্ঠান শুনছে না?
1: বলতে পারছি না, শুনলে শুনতে পারেন।
0: আচ্ছা,
1: কোনো বাধা তো নেই। বেলঘড়িয়া থেকে বরুণায়ন দাস, বজবজ থেকে অদিতি মিত্র, মামুদপুর আমতলা থেকে স্বাগত পাল, ভবানীপুর থেকে ইন্দ্রাণী এমনাথ, সোধপুর থেকে অভিজিৎ পাল চৌধুরী, দমদম ক্যান্টনমেন্ট থেকে সোমনাথ ঘোষ, ভবানীপুর থেকে তন্ময়, বেহালা থেকে দেবস্মিতা সকলে সঠিক উত্তর দিয়েছেন।
0: তুমি দিয়েছো, ঠিক আছে, তুমি যদি দাও তার হাত তালি দেবো।
1: হ্যাঁ দাও দাও দাও,
0: তার মানে দাও নি।

0: গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold. গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত,
1: শুনছেন FM গোল্ড, শুনছেন গানে গানে বাজি মাত। একটু পরে আবার আসছে আপনাদের পছন্দের সেগমেন্ট শোনাতে এ গান।

আজ শোনাতে গানের দ্বিতীয় পর্যায়ে আপনি জানাবেন আপনার প্রিয় রেট্রো বাংলা সিনেমার গানের কথা। পরবর্তী তিন মিনিটের মধ্যে আপনি জানাবেন এই পর্যায়ে আপনার গানের অনুরোধ। প্রথমে লিখবেন SAG, তারপর একটা স্পেস দিয়ে লিখবেন আপনার পছন্দের বাংলা সিনেমার গানের কথা, তারপর আরো একটা স্পেস দিয়ে লিখবেন আপনার নাম আর লোকেশন, তারপর টেক্সটটা SMS বা হোয়াটসঅ্যাপ করবেন 9903059992 নম্বরে।

0: شور و بنجار. এবার সুরবঞ্জন রাউন্ডের উত্তর শোনার পালা। প্রথম গানটি ছিল
1: মম চিত্তে নিতে নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই।
0: দ্বিতীয় গানটি ছিল

0: রক্ষা করুন, রক্ষা করুন। আর আমরা শাওনকে ডাকতে পাচ্ছি না, কারণ মোটামুটি আমরা গৃহবন্দী হয়ে যাচ্ছি।
1: হ্যাঁ, এবং জামা কাপড় শুকোচ্ছে না।
0: ও, এটা তোমার কাছে সবথেকে? আপনি কি ভাবছেন যে বৃষ্টি পড়ছে, চারিদিকে জল জমছে, আপনাকে অফিস যেতে হবে, আপনাকে আপনি ইয়ের সাথে মানে আপনার বান্ধবীর সাথে বেরোতে পারছেন না, এত সমস্যা চারিদিকে, কিন্তু শ্রাবস্থির হচ্ছে জামা কাপড় শুকোচ্ছে না। ওর কাছে ওটাই সব থেকে
1: সত্যি ওটা সব থেকে বড় সমস্যা। তোমার যদি দিনের পর দিন জামা কাপড় না শুকোয়, তাহলে কি সমস্যা নয় সেটা?
0: না দেখো, এক্ষেত্রে একটা সমাধান আছে,
1: মানে তুমি কাঁচো না মেলো না, সেই জন্য জানো না হাতের সামনে।
0: এক্স্যাক্টলি, তুমি অলওয়েজ জিন্স যদি পরো, এক মাস তুমি আরামসে পড়তে পারবে।
1: ওই জন্য তোমার গায়ে এত গন্ধ, বুঝতে পেরেছি। যাক, সুরব্যঞ্জনের উত্তর আমরা শুনে নিলাম। তাহলে সুরব্যঞ্জনের উত্তর কারা কারা সঠিক উত্তর দিয়েছে?
0: আপনারা যে সঠিক উত্তর দিয়েছেন, এটাই আমাদের কাছে বিশাল ব্যাপার।
1: একেবারেই। বাখরপুর হুগলি থেকে শুভশ্রী কারফা, বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য, ঢাকুরিয়া থেকে সুমিতা রায়, বজবজ থেকে অদিতি মিত্র, নিউ টাউন থেকে রুমা দত্ত, বাঘাযতীন থেকে কবিতা দাস, সোদপুর থেকে অভিজিৎ পাল চৌধুরী, বারাসাত থেকে শঙ্করচন্দ্র দে এবং নয়াবাদ পঞ্চশায়র থেকে শুক্লা হালদার সকলে সঠিক উত্তর দিয়েছেন।
0: সকলে যখন সঠিক উত্তর দিয়েছেন, সকলের জন্য কিন্তু কিছু একটা দিতে হয়।
1: দিয়ে ফেলো,
0: কিছু একটা দিতে হয়। কিছু

0: এবারের গান অনুরোধ করেছে মৌমিতা মান্না ঝড়খালি ক্যানিং থেকে। শুনে নেব অরুন্ধতী হোম চৌধুরী এবং শিবাজী চট্টোপাধ্যায় কণ্ঠে এই গান।
1: কেন থাকো দূরে দূরে, এসো না গো কাছে সুর।

0: আমরা গান শুনছিলাম মৃণাল চক্রবর্তী এবং শিপ্রা বসুর কণ্ঠে। এই গান অনুরোধ করেছিলেন তেঘরিয়া থেকে তপন মার্জিৎ। এবারে আমরা শুনে নেব গান। এই গান অনুরোধ করেছেন শুক্লা হালদার নয়াবাদ পঞ্চসায়র থেকে। শুনে নেব এই গান হেমন্ত মুখোপাধ্যায় এবং গীতা দত্তের কণ্ঠে।
1: আকাশ তো বড়, নে

গান শুনছিলাম কিশোর কুমারের কণ্ঠে। এই গান অনুরোধ করেছিলেন বিলারা থেকে বিশ্বনাথ গাইন। এবারের গান শুনব বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে, অনুরোধ করেছেন শান্তিপুর থেকে সন্ধ্যা বিশ্বাস।

মন সেজে বড়ই মজার বাঁধন, যে ডোরে রয় বাধা এ মন সেজে বড়ই মজার বাঁধন, বাহিরে আলগা হলে ভিতরে জড়ায়।

আজ সুর মিলান্তিতে শুনবেন সলিল চৌধুরীর কথায় সুরে হৈমন্তী শুক্লার কণ্ঠে একটি বাংলা গান। এই সুরেই আছে একটি হিন্দি সিনেমার গান। আজকের প্রশ্ন সেই হিন্দি গানকে নিয়ে। থাকছে তিন তিনটি প্রশ্ন। প্রথম প্রশ্ন, হিন্দি গানটি কোন সিনেমার? দ্বিতীয় প্রশ্ন, হিন্দি গানের গীতিকার কে ছিলেন? আর তৃতীয় প্রশ্ন, হিন্দি গানের শিল্পী কে বা কারা ছিলেন? এই তিন প্রশ্নের উত্তর আপনি SMS বা হোয়াটসঅ্যাপ করে আমাদের দিতে পারেন। আমাদের নাম্বার 9903059992। উত্তরের সাথে লিখবেন আপনার পুরো নাম আর লোকেশন।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আপনি শুনছেন গানে গানে বাজি মা, গানে গানে বাজি মা 100.1 এফএম গোল্ডে।
2: আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত, সঙ্গে আছি শ্রাবস্তী আর রাজর্ষী। নিউজের আগে প্রশ্ন ছিল সুর মিলান্তি রাউন্ডের, উত্তর জানব, তবে তার আগে বলে রাখি একটু পরে আবার আসছে শোনাতে গান।

গানে গানে বাজিমাতে আবার চলে এলাম শোনাতে এই গানের কথায়। বাংলা গানের পাশাপাশি হিন্দি গানও আমরা ভালোবাসি, তা হোক না কেন কোন সিনেমার গান বা গীত গজল। আজ আপনারা জানাবেন আপনাদের পছন্দের হিন্দি রেট্রো গানের কথা, করতে পারেন SMS বা হোয়াটসঅ্যাপ। প্রথমে লিখুন SAG, তারপর একটা স্পেস দিয়ে লিখুন আপনার পছন্দের হিন্দি রেট্রো গানের কথা, তারপর আরো একটা স্পেস দিয়ে আপনার পুরো নাম আর লোকেশন লিখে মেসেজটা সেন্ড করুন 9903 0599992 নম্বরে।

0: তাহলে সঠিক উত্তর কারা কারা দিয়েছেন সেটা বলে দিই। মামুদপুর আমতলা থেকে স্বাগত পাল, সুরজ পাল, ভবানীপুর থেকে ইন্দ্রাণী এম নাথ এবং বারাসাত থেকে শঙ্কর চন্দ্র দে।
1: আর সবাই যখন সঠিক উত্তর দিয়েছেন তাদের জন্য রইল এইটা।

গান শুনছিলেন মুকেশের কণ্ঠে গোদান ছায়াছবি থেকে। এই গান শুনতে চেয়েছিলেন রিমি দত্তমণিক কসবা থেকে। এবার শুনে নেব গান। এই গান অনুরোধ করেছে রিয়া কর্মকার বেহালা থেকে। শুনতে চেয়েছে কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গান।

0: দেখতে দেখতে স্টুডিওর ঘড়ি বলছে রাত 11:55 হয়ে এই 21 সেকেন্ড।
1: বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর আমরা খুব সুন্দর সুন্দর কিছু গান শুনলাম,
0: আপনাদের অনুরোধের গান আমরা শুনলাম। আসলে কি বলুন তো, এইভাবে যেমন ঘড়ি চলে ক্যালেন্ডারের পাতাও কিন্তু চলে,
1: একেবারেই তাই। আর ক্যালেন্ডারের পাতা উল্টে আমরা পৌঁছে যাব 14 আগস্টে, আর ঠিক তার পরের দিন 15 আগস্ট আমাদের স্বাধীনতা দিবস।
0: এমন একটা দিন যার উদযাপন আমরা হয়তো 365 দিন ধরেই ভাবি, কীভাবে আরও পরের বছরটা আরও সুন্দরভাবে উদযাপন করব। এই উদযাপন শুধু স্বাধীনতা নয়, আমাদের বেঁচে থাকার একটা উদযাপন। সেই স্বাধীনতা সংগ্রামী যাদের রক্তে আমাদের আজকের স্বাচ্ছন্দ্য, আজকের নিরাপত্তা, আজকের ভালো থাকা, ভালো লাগা সমস্ত কিছুই আজকে যে জিনিসটা আমরা পেয়েছি সেটা ওনাদের জন্য। তাই ওনাদের প্রতি আমাদের শতকোটি প্রণাম, আর স্বাধীনতা দিবসের অগ্রিম শুভেচ্ছা আপনাদের সবাইকে। তাহলে আজ আসি, সঙ্গে ছিলাম শ্রাবস্তী আর রাজশ্রী।
1: শুভরাত্রি।

আধুনিক গান শুনছেন কিশোর কুমারের কণ্ঠে। শিল্পীর কণ্ঠে এবারের গানটি শুনবেন গৌরী প্রসন্ন মজুমদারের কথায় এবং তার নিজের সুরে।

সলিল চৌধুরীর কথায় এবং সুরে গানটি শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। শিল্পীর কণ্ঠে পরপর শুনবেন আরও কয়েকটি গান।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান। এবারে শিল্পী রাহুল দেববর্মণ।

আধুনিক গান শুনছেন রাহুল দেব বর্মনের কণ্ঠে। শিল্পীর কণ্ঠে এবারের গানটি শুনবেন স্বপন চক্রবর্তীর কথায় এবং তার নিজের সুরে।

আধুনিক গান শুনছেন আশা ভোঁসলের কণ্ঠে। শিল্পীর কণ্ঠে এবারের গানটি শুনবেন গৌরী প্রসন্ন মজুমদারের কথায় এবং রাহুল দে পর্বণের সুরে।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় 2:05। এখন শুনবেন বাংলা ছায়াছবির গান।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে আজকের প্রথম গানটি শুনবেন দ্বিজেন মুখোপাধ্যায় এবং সহশিল্পীবৃন্দের কণ্ঠে। ছায়াছবির নাম বাবা তারকনাথ।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন ছায়াছবির গানের অনুষ্ঠান। এবারের ছায়াছবি মণিহার। প্রথম গানটি শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে।

মণিহার ছায়াছবির গান শুনছেন। এবারের গানটি শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় ছায়াছবির গানের অনুষ্ঠান শুনছেন। এবারের ছায়াছবির নাম বাঘিনী। প্রথম গানটি শুনবেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় ছায়াছবির গানের অনুষ্ঠান শুনছেন। এই মুহূর্তে শুনছেন বাঘিনী ছায়াছবির গান, এবার শিল্পী লতা মঙ্গেশকর।

0: ছায়াছবির গানের অনুষ্ঠানে এবার ফুলেশ্বরী। প্রথম গানটি শুনবেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।
1: বাবু মশাই, আজকে আমি গল্প শোনাই,

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন ছায়াছবির গানের অনুষ্ঠান। এবারের ছায়াছবি গণদেবতা। প্রথম গানটি শুনবেন আরতি মুখোপাধ্যায় এবং হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: কেমন করে গাছ দে দুর্গা, আমার গাইতে সাজ হচ্ছে।
1: কে মানা করছে, গা না গা, গাইতে পারলে গা কেনে।
0: হলো সই দেখে যা রে দেখে যা, ডাগর নয়ন ছোবল মেরেছে বিষ মাথা।

0: দুগ্গা রে, অ দুগ্গা, ধুকধুকুনি বুঝিস?
1: কি
0: ধুকধুকুনি? বুকের ভেতরটা যেন হাঁপড়ের মতো হুসুস হুসুস করে, খালি ধুকপুক ধুকপুক করছে। কেন বল দিনি?
2: শবনে সে মাস চেনা গোর ভরা ভাদুর মাস।

আজকের ছায়াছবির গানের অনুষ্ঠানে শেষ গান গণদেবতা ছায়াছবি থেকে মান্না দের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। স্টুডিওর ঘড়িতে এখন 3:02। এখন শুনবেন নানা রঙের গান।

আজকের নানা রঙের গান অনুষ্ঠানটিতে প্রথমেই শুনবেন রজনীকান্তের গান, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। প্রথমেই শুনলেন রজনীকান্তের গান, এবার শুনবেন অতুল প্রসাদী, শিল্পী মহেশ রঞ্জন সোম এবং সহশিল্পীবৃন্দ।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। এবার দ্বিজেন্দ্র গীতি শুনবেন, শিল্পী নীলা মজুমদার।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। এবার দেশাত্মবোধক গান, শিল্পী সুকৃতি সেন।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান, এখন শুনছেন দেশাত্মবোধক গান। এবারে শিল্পী তাপস রায়।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। আজকের নানা রঙের গান অনুষ্ঠানটিতে শুনলেন রজনীকান্তের গান, দ্বিজেন্দ্র গীতি, অতুল প্রসাদী। এখন শুনছেন দেশাত্মবোধক গান।

নানা রঙের গান অনুষ্ঠানটি এখানেই শেষ হল। ডিটিএইচ বাংলা পরিষেবায় পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণ পরে।

আপকে লিয়ে আজ এই পর্যন্তই। স্টুডিওর ঘড়ি বলছে সময় এখন ভোর চারটে। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন খেয়াল, রাগ দেশি, শিল্পী পণ্ডিত মনোজিৎ মল্লিক, তবলায় অশোক মুখার্জি, স্যারেঙ্গিতে আলদারাখা কালবন্ত। রাগ দেশি।

দেশের আগে খেয়াল শুনলেন শিল্পী ছিলেন পণ্ডিত মনোজিৎ মল্লিক, তবলায় অশোক মুখার্জি, সারেঙ্গিতে আল্লা রাখা কালবন্ত। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়ে। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে এখন সেতার বাদন, শিল্পী পার্থ বোস, রাগ কোমল ঋষভ আশাবরী, তবলায় অসিত জানা।

আমল ঋষা বা শাহরি রাগে সেতার বাদন শুনলেন, শিল্পী ছিলেন পার্থ বোস। প্রভাতী আজ এই পর্যন্তই। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেইনবোয়ে। ভোর ঠিক 5টায় আপনাদের প্রিয় অনুষ্ঠান চিরন্তনী নিয়ে আমি আসছি উজ্জ্বল।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, 107 FM রেইনবোতে।
1: কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলকধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোতে প্রতি শুক্র শনি রবি ভোর ঠিক 5টা থেকে। আজ 14ই আগস্ট, শুক্রবারের চিরন্তনী, সঙ্গে আমি উজ্জ্বল। আজকে আপনাদের বলেছিলাম, কথা দিয়েছিলাম যে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসের কিছু অংশ শোনাব। আপনারা যদিও আপনাদের বার্তা, আপনাদের চিন্তাভাবনা পাঠান আমাদের 9903653992 তে, আজকেও আপনাদের বার্তার অপেক্ষায় থাকব, তবে কতটা পড়তে পারবো জানি না, কারণ বড় উপন্যাস, তার কিছু অংশটা পড়ার চেষ্টা করব। একদম শুরু করছি রবীন্দ্রনাথের একটি গান, একই সূত্রে বাঁধিয়ে আছি সহস্রটি মন, বন্দে মাতরম।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: বঙ্কিমচন্দ্রের আনন্দমঠের অংশবিশেষ। 1176 সালের গ্রীষ্মকালে একদিন পদচিহ্ন গ্রামে রৌদ্রের উত্তাপ বড় প্রবল। গ্রামখানি গৃহময়, কিন্তু লোক দেখি না। বাজারে সারি সারি দোকান, হাটে সারি সারি চালা, পল্লিতে পল্লিতে শত শত মৃন্ময় গৃহ, মধ্যে মধ্যে উচ্চ নীচ অট্টালিকা, আজ সব নীরব। বাজারে দোকান বন্ধ, দোকানদার কোথায় পলাইয়াছে ঠিকানা নাই। আজ হাট বার হাট লাগে নাই, ভিক্ষার দিন ভিক্ষুকেরা বাহির হয় নাই। তন্তুবায় তাঁত বন্ধ করিয়া গৃহপ্রান্তে পড়িয়া কাঁদিতেছে, দাতারা দান বন্ধ করিয়াছে, অধ্যাপককে টোল বন্ধ করিয়াছে, শিশুও বুঝিয়ার সাহস করিয়া কাঁদে না। রাজপথে লোক দেখি না, সরোবরে স্নাতক দেখি না, কেবল শ্মশানে শৃগাল কুকুর। এক বৃহৎ অট্টালিকা, তাহার বড় বড় ছরওয়ালা থাম দূর হইতে দেখা যায়। তাহার অভ্যন্তর ঘরের ভিতর মধ্যাহ্ন অন্ধকারে এক দম্পতি বসিয়া ভাবিতেছে, তাহাদের সম্মুখে মন্বন্তর। মহেন্দ্র সিংহ পদচিহ্ন গ্রামে বড় ধনবান, কিন্তু আজ ধনী নির্ধনের এক দর। এই দুঃখপূর্ণ কালে ব্যাধিগ্রস্ত হইয়া তাহার আত্মীয় স্বজন দাস দাসী সকলেই গিয়াছে, কেহ মরিয়াছে কেহ পালাইয়াছে। সেই বহু পরিবার মধ্যে এখন তাহার ভার্যা ও তিনি স্বয়ং আর এক শিশু কন্যা, তাহাদেরই কথা বলিতেছিলাম। তাহার ভার্যা কল্যাণী চিন্তা ত্যাগ করিয়া গোশালে গিয়া স্বয়ং গোদহন করিলেন। পরে দুগ্ধ তপ্ত করিয়া কন্যাকে খাওয়াইয়া গরুকে ঘাস জল দিতে গেলেন। ফিরিয়া আসিলে বলিলেন, এরূপে কদিন চলিবে? কল্যাণী বলিল, বড় অধিক দিন নয়, যতদিন চলে। আমি যতদিন পারি চালাই, তারপর তুমি মেয়েটি লইয়া শহরে যাইও। মহেন্দ্র কহিলেন, শহরে যদি যাইতেই হয় তবে তোমায় বা কেন এত দুঃখ দিই, চলো না এখনই যাই। এরপর দুজনে অনেক তর্ক বিতর্ক হইল। মহেন্দ্র জিজ্ঞাসা করিলেন, তুমি পথ হাঁটিতে পারিবে কি? বেহারা তো সব মরিয়া গিয়াছে, গরু আছে তো গাড়োয়ান নাই, গাড়োয়ান আছে তো গরু নাই। আমি পথ হাঁটিব, তুমি চিন্তা করিও না। কল্যাণী মনে মনে স্থির করিলেন যে না হয় পথে মরিয়া পড়িয়া থাকিব, তবু তো ইহারা দুইজন বাঁচিবে। পরদিন প্রভাতে দুইজনে কিছু অর্থ সঙ্গে লইয়া ঘরদোর চাবি বন্ধ করিয়া গরুগুলো ছাড়িয়া দিয়া কন্যাটিকে কোলে লইয়া রাজধানীর উদ্দেশ্যে যাত্রা করিলেন। যাত্রাকালে মহেন্দ্র বলিলেন, পথ অতি দুর্গম, পায়ে পায়ে ডাকাত লুটেরা ফিরিতেছে, শুধু হাতে যাওয়া উচিত নয়। এই বলিয়া মহেন্দ্র গৃহে ফিরিয়া বন্দুক গুলি বারুদ লইয়া গেলেন। দেখিয়া কল্যাণী বলিলেন, যদি অস্ত্রের কথা মনে করিলে তবে তুমি একবার সুকুমারীকে ধরো, আমিও হাতিয়ার লইয়া আসিব। এই বলিয়া কল্যাণী কন্যাকে মহেন্দ্রের কোলে দিয়া গৃহমধ্যে প্রবেশ করিলেন। মহেন্দ্র বলিলেন, তুমি আবার কি হাতিয়ার লইবে?

0: সামনে আসিয়া একটি বিশের ক্ষুদ্র কৌট বস্ত্রের মধ্যে লুকাইল। দুঃখের দিনে কপালে কি হয় বলিয়া কল্যাণী পূর্বেই বিষ সংগ্রহ করিয়া রাখিয়াছিলেন। জ্যৈষ্ঠ মাস, দারুণ রৌদ্র, পৃথিবী অগ্নিময়, বায়ুতে আগুন ছড়াইতেছে, আকাশ তপ্ত তামার চাঁদোয়ার মতো, পথের ধুলি সকল অগ্নিস্ফুলিঙ্গবত। কল্যাণী ঘামিতে লাগিলেন, কখনো বাবলা গাছের ছায়ায়, কখনো খেজুর গাছের ছায়ায় বসিয়া শুষ্ক পুষ্করিণীর কর্দময় জল পান করিয়া কত কষ্টে পথ চলিলেন। মেয়েটি মহেন্দ্রের কোলে, এক একবার মহেন্দ্র মেয়েকে বাতাস দেয়, একবার নিবিড় শ্যামল পত্ররঞ্জিত সুগন্ধ কুসুমযুক্ত লতা বেষ্টিত বৃক্ষের ছায়ায় বসিয়া দুজনে বিশ্রাম করেন। কল্যাণী কিছুটা জল পান করিয়া স্নিগ্ধ হইলেন, কিন্তু দুইজনে ক্ষুধায় বড় কাতর হইলেন। তাহু সহ্য হয়, মেয়েটির ক্ষুধা তৃষ্ণা সহ্য হয় না, অতএব আবার তাহারা পথ বাহির হইলেন। এই অগ্নিতরঙ্গ সন্তরণ করিয়া সন্ধ্যার পূর্বে এক চটিতে পৌঁছলেন। মহেন্দ্রের মনে বড় আশা ছিল চটিতে গিয়া স্ত্রীকন্যার মুখে শীতল জল দিতে পারিবেন, প্রাণ রক্ষার জন্য মুখে আহার দিতে পারিবেন, কিন্তু কই, চটিতে তো মনুষ্য নাই, বড় বড় ঘর আছে, মনুষ্য সকল পালাইয়াছে। মহেন্দ্র তত নিরীক্ষণ করিয়া স্ত্রী কল্যাণীকে বলিলেন, তুমি একটু সাহস করিয়া একা থাকো, দেশে যদি গাই থাকে শ্রীকৃষ্ণ দয়া করুন, আমি দুধ আনিব। এই বলি একটি মাটির কলসি হাতে করিয়া মহেন্দ্র নিষ্ক্রান্ত হইলেন। কল্যাণী কন্যাকে রইয়া সেখানে অপেক্ষা করিতে লাগিলেন। মহেন্দ্র চলিয়া গেলে কল্যাণী একা বালিকাকে লইয়া সেই জনশূন্য স্থানে প্রায় অন্ধকার কুটির মধ্যে চারিদিক নিরীক্ষণ করিতেছিলেন। তাহার মনে বড় ভয় করিতেছিল, কেহ কোথাও নাই, কেবল শৃগাল কুকুরের রব। ভাবিতেছিলেন, কেন তাহাকে যাইতে দিলাম, নয় আর কিছুক্ষণ ক্ষুধা তৃষ্ণা সহ্য করিতাম। মনে করিলেন, চারিদিকের দ্বার রুদ্ধ করিয়া বসি, কিন্তু একটি দ্বারের কপাট বা অর্গল নাই। চারিদিক চাহিয়া দেখিতে দেখিতে সম্মুখস্থ দ্বারে একটা কি ছায়ার মতো দেখিলেন, মনুষ্যাকৃতি বোধ হয়, কিন্তু মনুষ্য বোধ হয় না, অতিশয় শুষ্ক শীর্ণ, অতিশয় কৃষ্ণবর্ণ উলঙ্গ বিকট আকার মনুষ্যের মতো কি যেন আসিয়া দাঁড়ে দাঁড়াইল। কিছুক্ষণ পরে সেই ছায়া যেন একটা হাত তুলিল, অস্থি চর্ম বিশিষ্ট অতি দীর্ঘ শুষ্ক হস্তের দীর্ঘ শুষ্ক অঙ্গুলি দ্বারা কাকে যেন সংকেত করিয়া ডাকিল। কল্যাণীর প্রাণ শুকাইল। তখন সে রূপার একটা ছায়া প্রথম ছায়ার পাশে আসায় দাঁড়াল, তারপর আর একটা, আর একটা, কত আসিল, ধীরে ধীরে নিঃশব্দে তাহারা গৃহ মধ্যে প্রবেশ করিতে লাগিল। সেই প্রায় অন্ধকার গৃহ নিশীত শ্মশানের মতো ভয়ঙ্কর হইয়া উঠিল। তখন সেই প্রেতবত মূর্তি সকল কল্যাণী ও তাহার কন্যাকে ঘিরিয়া দাঁড়াইল। কল্যাণী প্রায় মূর্ছিতা হইলেন। কৃষ্ণবর্ণ শীর্ণ পুরুষেরা তখন কল্যাণী এবং তাহার কন্যাকে ধরিয়া তুলিয়া গৃহের বাহির করিয়া মাঠ পার করিয়া এক জঙ্গল মধ্যে প্রবেশ করিল। কিছুক্ষণ পরে মহেন্দ্র কলিশ করিয়া দুগ্ধ লইয়া সেখানে উপস্থিত হইল। দেখিল কেহ কোথাও নাই, ইতস্তত অনুসন্ধান করিল, কন্যার নাম ধরিয়া শেষে স্ত্রীর নাম ধরিয়া অনেকক্ষণ ডাকিল, কিন্তু কোনো উত্তর পাইল না। যে বনমধ্যে দস্যুরা কল্যাণীকে নামাইল, সে বন অতি মনোরম, আলো নাই, শোভা দেখে এমন চক্ষু নাই, দরিদ্রের হৃদয়ান্তর্গত সৌন্দর্যের ন্যায় সে বনের সৌন্দর্য অদৃষ্ট রইল। দেহে আহার থাকুক বা না থাকুক, মনে ফুল আছে, ফুলের গন্ধে সে অন্ধকারেও আলো বোধ হইতেছিল। যখন দস্যুরা কল্যাণী আর তাহার কন্যাকে নামাইল, তাহারা ঘিরিয়া বসিল, তাহারা বাদানুবাদ করিতে লাগিল যে ইহা দিয়াকে লইয়া কি করা যায়। যা কিছু অলঙ্কার কল্যাণীর সঙ্গে ছিল তাহারা পূর্বেই হস্তগত করিয়াছিল, একদল তাহার বিভাগে ব্যতিব্যস্ত। অলঙ্কারগুলি বিভক্ত হইলে একজন দস্যু বলিল,
1: আমরা সোনার পালইয়া কি করিব, একখানা গহনা লইয়া কেহ আমাকে এক মুঠো চাল দাও, ক্ষুধায় প্রাণ যায়, আজ কেবল গাছের পাতা খাইয়া আছি।
0: একজন এই কথা বলিলে সকলেই সেই রব গোল করিতে লাগিল,
1: চাল দাও, চাল দাও, ক্ষুধায় প্রাণ যায়, সোনার উপায় চাই না।
0: দলগত তাহাদিওকে অনেক থামাইতে চেষ্টা করিলেন, কিন্তু কেহ থামে না। ক্রমে উচ্চ কথা লাগিল, গালাগালি হইল, মারামারির উপক্রম। যে অলঙ্কার ভাগে পাইয়াছিল শেষে অলঙ্কার রাগে তাহারা দলপতির গায়ে ছুঁড়িয়া মারিল। দলপতি দু একজনকে মারিল। তখন সকলে দলপতিকে আক্রমণ করিয়া তাহাকে আঘাত করিল। দলপতিও অনাহারে শীর্ণকৃষ্ট ছিল, দু এক আঘাতেই ভূপতিত হইয়া প্রাণত্যাগ করিল। তখন ক্ষুধিত, রুষ্ট, উত্তেজিত, জ্ঞান শূন্য দস্যুগণের মধ্যে সকলে বলিল,
1: শৃগাল কুকুরের মাংস খাইয়াছি, ক্ষুধায় প্রাণ যায়, এসো ভাই আজ এই বেলাকে খাই, খাই খাই খাই যায়, কালি যায় কালি
0: বলিয়া উচ্চনাদ করিয়া উঠিল,
1: আজ না মাংস খাইব।
0: এই বলিয়া সেই বিশীর্ণ দেহ কৃষ্ণকায় প্রেতবৎ মূর্তি সকল অন্ধকারে খল খল হাস্য করিয়া করতালি দিয়া নাচিতে আরম্ভ করিল। দলপতির দেহ পোড়াইবার জন্য একজন অগ্নি চালিতে প্রস্তুত হইল। শুষ্ক লতা কাষ্ঠ তৃণ আহরণ করিয়া চকমুখী শোলায় আগুন করিয়া সেই তৃণ কাষ্ঠ জ্বালিল। তখন অল্প অল্প অগ্নি চলিতে লাগিল। তখন একজন বলিল,
1: হেই যদি যদি মহা মাংস খাইয়াই আজ প্রাণ রাখিতে হয়, তবে এই বুড়ার শুকনো মাংস কেন খাই? আজ যাহা লুটি আনিয়াছি তাহাই খাই, এসো এসো ওই কচি মেয়েটাকে পোড়াইয়া খাই।
0: আরেকজন করিল,
1: যাহাই বাবু পোড়া, আর ক্ষুধা সহ্য হয় না।
0: তখন সকলে লোলুপ হইয়া সেখানে কল্যাণী কন্যা যেখানে শুইয়াছিল সেই দিকে চাহিয়া দেখিল। দেখিল কল্যাণী বনের মধ্যে পালাইয়াছে,
1: শিকার পালাইয়াছে। দেখিয়া শব্দে সেই প্রেত মূর্তিগুলো দস্যুগল চারিদিকে ছুটিল, অবস্থা বিশেষে মনুষ্য হিংস্র চন্তু মাত্র।
0: তখন দস্যুরা চিৎকার করিয়া চারিদিক হইতে ছুটি আসিতে লাগিল। কন্যাটি ভয় পাইয়া আরও চিৎকার করিয়া কাঁদিতে লাগিল। কল্যাণী তাহাকে নিরস্ত হইয়া পলায়নের চেষ্টা করিলেন না। এক বৃহৎ বৃক্ষতলে কণ্টক শূর্ণ তৃণময় স্থানে বসিয়া কন্যাকে ক্রোড়ে করিয়া কেবল ডাকিতে লাগিলেন, কোথায় তুমি, যাহাকে আমি নিত্য পুজো করি, নিত্য নমস্কার করি, যাহার ভরসায় এই বনের মধ্যেও প্রবেশ করিতে পারিয়াছিলাম, কোথায় তুমি হে মধুসূদন, কোথায় কোথায় তুমি? সেই সময় ভয়ে ভক্তির প্রগাঢ়তায় ক্ষুধা তৃষ্ণার অবসাদে কল্যাণী ক্রমে বাহ্য জ্ঞান শূন্য আভ্যন্তরিক চৈতন্যময় হইয়া শুনিতেছিলেন, যেন অন্তরিক্ষে স্বর্গীয় স্বরে গীত হইতেছে, হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, হরে মুরারে মধুকৈট ভারে। কল্যাণী বাল্যকালাপটি শুনিয়াছিলেন যে দেবর্ষি গগন পথে বিনা যন্ত্রে হরিনাম করিতে করিতে ভুবন ভ্রমণ করিয়া থাকেন। তাহার মনে সেই কল্পনা জাগরিত হইতে লাগিল। মনে মনে দেখিতে পারিলেন শুভ্র শরীর, শুভ্র কেশ, শুভ্র শস্ত্র, শুভ্র বসন, মহাশরীর মহামণি বিনা হস্তে যেন চন্দ্রালোক প্রদীপ্ত নীলা আকাশ পথে গাইতেছেন, হরে মুরারে মধুকৈট ভারে। ক্রমে গীত নিকটবর্তী হইতে লাগিল। আরো স্পষ্ট করিয়া তিনি শুনিতে লাগিলেন, হরে মুরারে মধুকৈট ভারে। ক্রমে আরো নিকটে, আরো স্পষ্ট, হরে মুরারে মধুকৈট ভারে। শেষে কল্যাণীর মাথার উপর বনস্থলী প্রতিধ্বনিত করিয়া গীত বাজিল, হরে মুরারে মধুকৈট ভারে। কল্যাণী তখন নয়ন মিলন করিলেন সেই অর্ধস্ফুট বনান্ধকার মিশ্রিত চন্দ্ররশ্মিতে। দেখিলেন সম্মুখে সেই শুভ্র শরীর, শুভ্র কেশ, শুভ্র শস্ত্র, শুভ্র বসন ঋষি মূর্তি। অন্য মনে কল্যাণী মনে করিলেন প্রণাম করিব, কিন্তু প্রণাম করিতে পারিলেন না। মাথা নোয়াইয়া একেবারে চেতনা শূন্য হইয়া ভূতল শায়িনী হইলেন। সে বন মধ্যে এক প্রকাণ্ড ভূমিখণ্ডে ভগ্ন শিলাখণ্ড সকলে পরিবেষ্টিত হইয়া একটি বড় মঠ রইয়াছে। সেই মঠের একটি কুঠারি মধ্যে একটি বড় কুঁদো জ্বলিতেছিল। তাহার ভিতর কল্যাণীর প্রথম চৈতন্য হইলে আবার দেখিলেন সম্মুখে সেই শুভ্র শরীর, শুভ্র বসন, মহাপুরুষ। কল্যাণী বিস্মিত লোচনে চাহিতে লাগিলেন, এখনো স্মৃতি পুনরাগমন করিতেছিল না। মহাপুরুষ বলিলেন, মা, এ দেবতার ঠাঁই, শঙ্কা করিও না। একটু দুধ আছে, তুমি দুধ খাও, তারপর তোমার সহিত কথা কহিব। কল্যাণী প্রথমে কিছুতে বুঝিতে পারিলেন না, তারপর ক্রমে ক্রমে মনের মধ্যে কিছুটা স্থৈর্য হইলে গলায় আঁচল দিয়া সেই মহাত্মাকে একটি প্রণাম করিলেন। তিনি সুমঙ্গল আশীর্বাদ করিয়া গৃহান্তর হইতে একটি সুগন্ধ মৃৎপাত্র বাহির করিলেন। সেই জ্বলন্ত অগ্নিতে দুগ্ধ উত্তপ্ত করিয়া কল্যাণীকে দিয়া বলিলেন, মা, কন্যাকে কিছু খাওয়াও, আপনিও কিছু খাও, তাহার পর কথা কহিবে। কল্যাণী হৃষ্টচিত্তে কন্যাকে দুগ্ধপান করাইতে আরম্ভ করিলেন, কিন্তু নিজে কিছু খাইলেন না। কল্যাণী কহিলেন, আমাকে দুধ খাইতে আজ্ঞা করিবেন না, বাধা আছে, আমি খাইব না। আপনি দেবতা, আপনাকে বলিব, আমার স্বামী পর্যন্ত অভুক্ত আছেন, তাহার সাক্ষাৎ না পাইলে কিংবা তাহার ভোজন সংবাদ না শুনিলে আমি কি প্রকারে খাইব? ব্রহ্মচারী জিজ্ঞাসা করিলেন, তোমার স্বামী কোথায়? তাহা জানি না, তিনি দুধের সন্ধানে বাহির হইলে পরে দস্যুরা আমাকে চুরি করিয়া লইয়া আসিয়াছে। তখন ব্রহ্মচারী একটি একটি করে প্রশ্ন করিয়া কল্যাণী এবং তাহার স্বামীর বৃত্তান্ত সমুদয় অবগত হইলেন। কল্যাণী স্বামীর নাম বলিলেন না, বলিতে পারেন না, কিন্তু আর তার পরিচয়ের পর ব্রহ্মচারী বুঝিলেন। তিনি জিজ্ঞাসা করিলেন, তুমি মহেন্দ্রের পত্নী? কল্যাণী নিরুত্তর হইয়া যে অগ্নিতে দুগ্ধ তপ্ত করিতেছিল অবনত মুখে তাহাতে কাষ্ঠ প্রদান করিতে লাগিলেন। ব্রহ্মচারী বলিলেন, তুমি আমার বাক্য পালন করো, দুগ্ধ পান করো, আমি তোমার স্বামীর সংবাদ আনিতেছি। রাত্রি অনেক, চাঁদ মাথার উপর, পূর্ণচন্দ্র নহে, আলো তত প্রখর নহে, এক অতি বিস্তীর্ণ প্রান্তরের উপর সেই অন্ধকারের ছায়া বিশিষ্ট অস্পষ্ট আলো পড়িয়াছে। সেই আলোতে মাঠের এপার ওপার দেখা যাইতেছে না, মাঠে কি আছে কে আছে দেখা যাইতেছে না। ব্রহ্মচারী পাহাড়ের উপর উঠিয়া শিখরে দাঁড়াইয়া স্তব্ধ হইয়া শুনিতে লাগিলেন। কি শুনিতে লাগিলেন বলিতে পারি না। সে অনন্ত তুল্য প্রান্তরের কোনো শব্দ নাই, কেবল বৃক্ষাদির মর্মর শব্দ। এক স্থানে পাহাড়ের নিকট বড় জঙ্গল, উপরে পাহাড়, নিচে রাজপথ, মধ্যে সেই জঙ্গল। সেখানে কি শব্দ হইল বলিতে পারি না। ব্রহ্মচারী সেই দিকে গেলেন, নিবিড় জঙ্গল মধ্যে প্রবেশ করিলেন, দেখিলেন সেই বন মধ্যে বৃক্ষরাজির অন্ধকারে তলদেশে সারি সারি গাছের নিচে মানুষ বসিয়া আছে। মানুষ সকল দীর্ঘাকায়, কৃষ্ণকায়, সশস্ত্র, বিট পরিচ্ছেদে নিপতিত জ্যোৎস্নায় তাহাদের মার্জিত আয়ুধ সকল জ্বলিতেছে। এমন 200 লোক বসিয়া আছে, একটি কথাও কহিতেছে না। ব্রহ্মচারী ধীরে ধীরে তাহাদিগের মধ্যে গিয়া কি একটা ইঙ্গিত করিলেন। কেহ উঠিল না, কেহ কথা কহিল না, কেহ কোনো শব্দ করিল না। তিনি সকলের সম্মুখ দিয়া সকলকে দেখিতে দেখিতে লাগিলেন। অন্ধকারে মুখপানে চাহিয়া নিরীক্ষণ করিতে করিতে গেলেন, যেন কাহাকে খুঁজিতেছেন পাইতেছেন না। খুঁজিয়া খুঁজিয়া একজনকে চিনিয়া তাহার অঙ্গ স্পর্শ করিয়া ইঙ্গিত করিলেন। ইঙ্গিত করিতেই সে উঠিল। ব্রহ্মচারী তাহাকে লইয়া দূরে আসিয়া দাঁড়াইলেন। এই ব্যক্তি যুবা পুরুষ, ঘন কৃষ্ণ কুম্ভস্রোতে তাহার চন্দ্রবদন আবৃত। সে বলিষ্ঠাকায়, অতি সুন্দর পুরুষ। সে গৈরিক বসন পরিধান করিয়াছে, সর্বাঙ্গে চন্দন শোভা। ব্রহ্মচারী তাহাকে বলিলেন, ভবানন্দ, মহেন্দ্র সিংহের কোনো সংবাদ রাখো। ভবানন্দ তখন বলিলেন, মহেন্দ্র সিংহ আজ প্রাতে স্ত্রী পুত্র লইয়া গৃহত্যাগ করিয়া যাইতেছিল চটিতে। এই পর্যন্ত বলাতে ব্রহ্মচারী বলিলেন, চটিতে যাহা ঘটিয়াছে তাহা জানি, কে করিল? গেঁও চাষা লোক বোধ হয়, এখন গ্রামের চাষা ভুষো পেটের জ্বালায় ডাকাত হইয়াছে। আজকাল কে ডাকাত নয়, আমরা আজ লুটিয়া খাইয়াছি, কোতোয়াল সাহেবের 2 মন চাউল যাইতেছিল, তাহা গ্রহণ করিয়া বৈষ্ণবের ভোগে লাগাইয়াছি। ব্রহ্মচারী হাসিয়া বলিলেন, চোরের হাত হতে আমি তাহার স্ত্রী কন্যাকে উদ্ধার করিয়াছি, এখন তাহাদিয়াকে মঠে রাখিয়া আসিয়াছি। তোমার উপর এখন ভার, মহেন্দ্রকে খুঁজিয়া তাহার স্ত্রী কন্যা তাহার জিম্মা করিয়া দাও। এখানে জীবানন্দ থাকিলে কার্যোদ্ধার হইবে। ভবানন্দ স্বীকৃত হইলেন। ব্রহ্মচারী তখন স্থানান্তরে গেলেন। চড়িতে বসিয়া বসিয়া ভাবিয়া কোনো ফলোদয় হইবে না বিবেচনা করিয়া মহেন্দ্র গাত্রোত্থান করিলেন। নগরে গিয়া রাজপুরুষদিগের সহায়তায় স্ত্রী কন্যার অনুসন্ধান করিবেন এই বিবেচনায় সেদিকেই চলিলেন। কিছু দূর গিয়া পথিমধ্যে দেখিলেন কতগুলো গরুর গাড়ি ঘেরিয়া অনেকগুলি সিপাহী চলিয়াছে। 1176 সালে বাংলা প্রদেশ ইংরেজের শাসনাধীন হয় নাই। ইংরেজ তখন বাংলার দেওয়ান, তাহারা খাজনার টাকা আদায় করিয়া লন, কিন্তু বাঙালির প্রাণ সম্পত্তি প্রভৃতি রক্ষণাবেক্ষণের কোনো ভার লয়েন না। তখন টাকা লইবার ভার ইংরেজের, আর প্রাণ সম্পত্তি প্রভৃতি রক্ষণাবেক্ষণের ভার পাপিষ্ঠ নরাধম বিশ্বাসহন্তা মনুষ্য কুল কলঙ্ক মির্জাফরের ওপর। মির্জাফর আত্মরক্ষায় অক্ষম, বাংলা রক্ষা করিবে কি প্রকারে? মির্জাফর গুলি খায়, ঘুমায়, ইংরেজ টাকা আদায় করে, ডিসপ্যাচ লেখে, বাঙালি কাঁধে আর উৎসন্নে যায়। বাংলার কর ইংরেজের প্রাপ্য, কিন্তু শাসনের ভার নবাবের ওপর। এমনই এক সময় কলিকাতার কোম্পানির ধনাগারে যাইতেছিল সিপাহীর পাহারায় গাড়ি বোঝাই হইয়া। রৌদ্রের দিনে সিপাহীরা পথে চলে না, রাত্রে চলে। চলিতে চলিতে সেই খাজনার গাড়ি আর সৈন্য সামন্তে মহেন্দ্রের গতিরোধ হইল। মহেন্দ্র সিপাহী ও গরুর গাড়ি কর্তৃক পথ রুদ্ধ দেখিয়া পাশ দিয়া দাঁড়াইলেন। তথাপি সিপাহীরা তাহার গা ঘেঁষিয়া দেখিয়া তিনি এটা বিবাদের সময় নয় বিবেচনা করিয়া পথি পার্শ্বস্ত জঙ্গলের ধারে গিয়া দাঁড়াইলেন। একজন সিপাহী বলিল, মহেন্দ্রের হাতে বন্দুক দেখিয়া এ বিশ্বাস তাহার দৃঢ় হইল। সে তাড়াইয়া গিয়া মহেন্দ্রের গলা ধরিল এবং চোর চোর বলিয়া সহসা এক ঘুষা মারিল এবং বন্দুক কাড়িয়া লইল। মহেন্দ্র রিক্ত হস্তে কেবল ঘুষাটি ফিরাইয়া মারিলেন। মহেন্দ্র একটু রাগ বেশি হইয়াছিল, বাই বাহুল্য। ঘুষাটি খাইয়া সিপাহী মহাশয় ঘুষি ঘুরিয়া অচেতন হইয়া রাস্তায় পড়িলেন। তখন তিন চারজন সিপাহী আসিয়া মহেন্দ্রকে ধরিয়া চোরে টানিয়া সেনাপতি সাহেবের নিকট লইয়া গেল এবং সাহেবকে বলিল, এই ব্যক্তি একজন সিপাহীকে খুন করিয়াছে। সাহেব পাইপ খাইয়াছিলেন, খাইতেছিলেন, মদের ঝোঁকে একটু বিহ্বল ছিলেন, বলিলেন, সিপাহীরা বুঝিতে পারিলেন না বন্দুকধারী ডাকাতকে তাহারা কি প্রকারে বিবাহ করিবে, কিন্তু নেশা ছুটলে সাহেবের মত ফিরিবে, বিবাহ করিতে হইবে না বিবেচনায় তিন চারিজন সিপাহী গরুর গাড়িতে মহেন্দ্রকে হাতে পায়ে বাঁধিয়া তুলিয়া দিল। মহেন্দ্র দেখিলেন এত লোকের সঙ্গে জোর করা বৃথা, জোর করিয়া মুক্তি লাভ হইবেই বা কি করে? স্ত্রী কন্যার শোকে মহেন্দ্র কাতর, বাঁচিবার কোনো ইচ্ছা ছিল না। সিপাহীরা মহেন্দ্রকে উত্তম করিয়া গাড়ির চাকার সঙ্গে বাঁধিল। এদিকে ব্রহ্মচারীর আজ্ঞা পাইয়া ভবানন্দ মৃদু মৃদু হরিনাম করিতে করিতে যে চটিতে মহেন্দ্র বসিয়াছিল সেই চটির দিকে চলিলেন। সেখানে মহেন্দ্রের সন্ধান পাওয়ার সম্ভাবনা আছে কিনা বিবেচনা করিলেন। সেই সময় হঠাৎই সেই সিপাহীদের সঙ্গে তাহার সাক্ষাৎ হইল। ভবানন্দ তালপাহাড় হইতে যে চটির দিকে চলিতেছিলেন তার মাঝখানে, তিনিও মহেন্দ্রের ন্যায় সিপাহীদিগকে পাশ দিলেন। একে সিপাহীদিগের সহজ বিশ্বাস ছিল এই চালান লুট করিবার জন্য ডাকাতরা অবশ্যই চেষ্টা করিবে, তাতে আবার পথিমধ্যে একজন ডাকাতকে গ্রেপ্তার করিয়াছে। কাজে কাজেই ভবানন্দকে আবার রাত্রিকালে পাশ দিতে দেখিয়া তাহাদিগের বিশ্বাস হইল যে এহু আর একজন ডাকাত। অতএব তৎক্ষণিক সিপাহীরা তাকে ধৃত করিল। ভবানন্দ মৃদু হাসিয়া বলিলেন, কেন বাপু? সিপাহী বলিল, তুম ডাকু হো, দেখিতে পাইতেছ গেরুয়া বসন পরা ব্রহ্মচারী আমি, হ্যাঁ ডাকাতি এইরকম
1: অনেক ব্রহ্মচারী সন্ন্যাসী ডাকাতি করে।
0: এই বলিয়া সিপাহী ব্রহ্ম ভবানন্দের গলা ধাক্কা দিয়া টানিয়া আনিল। ভবানন্দের চক্ষু সে অন্ধকারে চলিয়া উঠিল। তিনি আর কিছু না বলিয়া বিনীতভাবে বলিলেন, হ্যাঁ প্রভু, কি করিতে হইবে আজ্ঞা করুন। সিপাহী ভবানন্দের বিনয় সন্তুষ্ট হইল,
1: লও মাথে পরে এক মোট লেও।
0: এই বলিয়া সিপাহী ভবানন্দের মাথার উপর একটা তলপি চাপাইয়া দিল। তখন আর এক সিপাহী তাহাকে বলিল,
1: না পালাবে, আর এক জনকে যেখানে ব্যাধিয়া রাখিয়াছ একে গাড়ি সেখানে বাঁধিয়া রাখো।
0: ভবানন্দের তখন কৌতূহল হইল যে বেঁধে রেখেছে কাকে। তখন ভবানন্দ মাথার তলপি ফেলিয়া যে সিপাহী তলপি মাথায় তুলিয়া দিয়াছিল তাহার গালে এক চড় মারিলেন। সুতরাং সিপাহী ভবানন্দকে বাঁধিয়া গাড়ির ওপর তুলিয়া দিল, মহেন্দ্রের নিকট ফেলিল। ভবানন্দ চিনিল সেই মহেন্দ্র সিংহ। সিপাহীরা পুনরায় অন্যমনস্ক কোলাহল করিতে করিতে চলিল, আর গরুর গাড়ির চাকার কচকচ কচকচ শব্দ হইতে লাগিল। ভবানন্দ ধীরে ধীরে কেবল মহেন্দ্র মাত্র শুনিতে পায় এরূপ স্বরে বলিলেন, মহেন্দ্র সিংহ, আমি তোমায় চিনি, তোমার সাহায্যের জন্যই আমি এখানে আসিয়াছি। কে আমি তাহা এখন তোমার শুনিবার প্রয়োজন নাই। আমি যাহা বলি সাবধানে তাহা করো। তোমার হাতের বাঁধনটা গাড়ির চাকার উপর রাখো। মহেন্দ্র বিস্মিত হইলেন, কিন্তু বিনা বাক্য ব্যয় ভবানন্দের কথা মতো কাজ করিলেন। অন্ধকারে গাড়ির চাকার নিকট একটুখানি সরিয়া গিয়া হস্ত বন্ধন রজ্জ চাকায় স্পর্শ করাইয়া রাখিলেন। চাকার ঘর্ষণে ক্রমে দড়ি কাটিয়া গেল, তারপর পায়ের দড়ি এরূপ করিয়া কাটিলেন। এরূপ বন্ধন হইতে মুক্ত হইবার পর ভবানন্দের পরামর্শে নিশ্চেষ্ট হইয়া গাড়ির উপরে পড়িয়া রইলেন। ভবানন্দ সেরূপ বন্ধন ছিন্ন করিলেন, উভয়ই নিস্তব্ধ। যেখানে সেই জঙ্গলের কাছে রাজপথে দাঁড়াইয়া ব্রহ্মচারী চারিদিক নিরীক্ষণ করিয়াছিলেন, সেই পথে ইহাদের যাইবার পথ। সেই পাহাড়ের নিকট সিপাহীরা পৌঁছলে দেখিল পাহাড়ের নিচে একটা ঢিপির ওপর একটি মানুষ দাঁড়াইয়া আছে। চন্দ্রদীপ্ত নীল আকাশে তাহার কালো শরীর চিত্রিত হইয়াছে দেখিয়া হাওলাদার বলিল,
1: আর একজন ওকে ধরিয়া আন, মঠ বহিবে।
0: তখন একজন সিপাহী তাকে ধরিতে গেল। সিপাহী ধরিতে যাইতেছে, সে ব্যক্তি স্থির দাঁড়াইয়া আছে, নড়ে না। সিপাহী তাকে ধরিল, সে কিছু বলিল না। ধরিয়া তাকে হাওলদারের নিকট আনিল, তখনও কিছু বলিল না। হাওলদার বলিলেন,
1: ওর মাথায় মোট দাও।
0: সিপাহী তার মাথায় মোট দিল, সে মাথায় মোট লইল। তখন হাওলদার পিছন ঘুরিল, তখন হঠাৎ একটা পিস্তলের শব্দ। হাওলাদারের মস্তক বিদ্ধ হইয়া ভূতলে পড়িয়া প্রাণত্যাগ করিল। বলিয়া একজন সিপাহী ছুটিয়া মুটিয়ার হাত ধরিল। মুটিয়ার হাতে তখন পিস্তল। মুটিয়া মাথার মোট ফেলিয়া দিয়া পিস্তল উল্টাইয়া ধরিয়া সেই সিপাহীর মাথায় মারিল। সিপাহীর মাথা ভাঙিয়া গেল, সে নিরস্ত হইল। সে সময় হরি হরি হরি হরি হরি হরি হরি শব্দ করিয়া 200 শস্ত্রধারী লোক আসিয়া সিপাহী দিগকে ধরিল। সিপাহীরা তখন সাহেবের আগমন প্রতীক্ষা করিতেছিল। সাহেব ডাকাত পড়িয়াছে বিবেচনা করিয়া 70 গাড়ির কাছে আসিয়া চতুষ্কোণ করিবার আজ্ঞা দিলেন। ইংরেজরা নেশা হইলে বিপদ তাদের থাকেন, বিপদের সময় নেশা থাকে না। তখন সিপাহীরা চারিদিকে সম্মুখ হইয়া চতুষ্কোণ করিয়া দাঁড়াইল। অধ্যক্ষের পুনর্বার আজ্ঞা হইবে, তাহারা বন্দুক তুলিয়া ধরিল। এমন সময় সাহেবের কোমর হইতে তাহার ওষিকে কাড়িয়া লইল, লইয়াই এক আঘাতে তাহার মস্তক ছেদন করিল। সাহেব ছিন্ন শির হইয়া অশ্ব হইতে পড়িয়া গেল। তাহার ফায়ারের হুকুম দেওয়া হইল না। সকলে দেখিল যে এক ব্যক্তি গাড়ির ওপর দাঁড়াইয়া তরবারি হস্তে হরি হরি শব্দ করিতেছে এবং সিপাহী মার বলিতেছে। সে ভবানন্দ। সহসা অধ্যক্ষকে ছিন্ন শির দেখিয়া এবং রক্ষার জন্য তাহার নিকট আজ্ঞা না পাইয়া সিপাহীরা কিয়ৎক্ষণ ভীত নিশ্চেষ্ট ছিল। অবশেষে তেজস্বী দস্যুরা তাহাদিগকে অনেক হত এবং আহত করিল। গাড়ির নিকট আসিয়া টাকার বাক্স সকল হস্তগত করিল। সিপাহীরা ভগ্নোৎসাহ ও পরাভূত হইয়া পলায়ন পর হইল। তখন যে ব্যক্তি ঢিবির উপর দাঁড়াইয়াছিল, সে সে যুদ্ধের প্রধান নেতৃত্ব গ্রহণ করিয়াছিল, সে ভবানন্দের নিকট আসিল। উভয় তখন আলিঙ্গন করিলে ভবানন্দ বলিলেন, ভাই জীবানন্দ, সার্থক ব্রত গ্রহণ করিয়াছিলে। জীবানন্দ বলিল, ভবানন্দ, তোমার নামও সার্থক হোক। মহেন্দ্র সকট হইতে নামিয়া একজন সিপাহীর প্রহরণ কাড়িয়া লইয়া যুদ্ধে যোগ দিবার উদ্যোগী হইয়াছিল, কিন্তু এমন সময় তাহার স্পষ্ট বোধ হইল যে ইহারা দস্যু। ধনাপহরণ ইহাদের সিপাহীকে আক্রমণ করার মূল কারণ। এরূপ বিবেচনা করিয়া তাহারা তখন ধীরে ধীরে সেই স্থান ত্যাগ করিয়া যাইতেছিলেন। এমন সময় ভবানন্দ আসিয়া তাহার নিকট দাঁড়াইল। মহেন্দ্র জিজ্ঞাসা করিলেন, মহাশয়, আপনি কে? তখন ভবানন্দ বলিল, তোমার তাতে প্রয়োজন কি? আমার কিছু প্রয়োজন আছে, আজ আমি আপনার দ্বারা বিশেষ উপকৃত হইয়াছি। সে বোধ হয় তোমার আছে, এখন বুঝিলাম না। অস্ত্র হাতে করিয়া তফাত রহিলে, জমিদারের ছেলে, দুধ ঘির শ্রাদ্ধ করিয়া মজবুত, কাজের বেলা হনুমান। ভবানন্দের কথা ফুরাইতে না ফুরাইতে মহেন্দ্র ঘৃণার সহিত বলিলেন, এ যে কুকাজ, ডাকাতি। ভবানন্দ বলিল, হোক ডাকাতি, আমরা তোমার কিছু উপকার করিয়াছি, আরও কিছু উপকার করিবার ইচ্ছা রাখি। তোমার আমার কিচ্ছু উপকার করিয়াছ বটে, কিন্তু আর কি উপকার করবে? আর ডাকাতের কাছে এত উপকৃত হওয়ার চেয়ে আমার অনুপকৃত থাকাই ভালো। উপকার গ্রহণ করো না করো তোমার ইচ্ছা, যদি ইচ্ছা হয় আমার সঙ্গে আইসো, তোমার স্ত্রীকন্যার সঙ্গে সাক্ষাৎ করাইব। মহেন্দ্র ফিরাইয়া দাঁড়াইল, বলিল, সে কি? ভবানন্দ সে কথার উত্তর না করিয়া চলিল। অগত্যা মহেন্দ্র সঙ্গে সঙ্গে চলিল। মনে মনে ভাবিতে লাগিল, হীরা কিরকম দস্যু। সেই জ্যোৎস্নাময়ী রজনীতে দুইজনে নীরবে প্রান্তর পার হইয়া চলিল। মহেন্দ্র নীরব, শোক কাতর, গর্বিত, কিছু কৌতূহলী। ভবানন্দ সহসা ভিন্ন মূর্তি ধারণ করিলেন। সেই স্থির মূর্তির বীর প্রকৃতি।